0: আৰু তাকো ভৌমাৰ গিছিং লপ মৌৰচা পুনিয়াকুল তিনি নৰকবাই অজৰাব ককলাম সালাইনাই যেন খা কলক নি ফান নদী খা কলক নি ফান এভাগে পেচেঞ্চ ধৈৰ্য যে যোন যে বড়ো ৰকনি দঙ আপুনি যে ফান আব অৰণি কৌয়া হায়া দিব না যোন জৰানব নাহালে জৰান নাচেঙৈ যোন খা লগৈ তুমুন চামুক লাগে এবাৰ খা লগৈ জেচা মানিনো যোন মাননি বাকী নাচিং কাহিকে যোন আব সালসা চুন বুথাই রিবন অবুনি ফান এবার অবুনি বুথাই বেলাইখিন গতি হ্যাঁ দিবে না অজরব ককলাম কক দুগো থাংলাই না আবন সালাই সিগাং কাইছে কক সানা বুঝো মানে ককরে তিনি ন্যাশনাল টেকনোলজি ডে এবার তিনি প্রযুক্তি সাল বেলাখিন চিনি তিনি হাক ভারত হাকতনি বাকে বেলাখিন স্পেশাল সাল হাইছি পইলা চিনি মিসাইল সাকসেস মানে ত্রিশুল মিসাইল আপনার তিনি পালাই যাগে দো বিশিব্রুম ইলেভেন্থ মে তিনি সাল নকসাবো ককরে অজরাব থালাই না ককদুকনি ফাইজিং হ্যালো হ্যালো তখন আলামসক ফোন কাহাম হ্যালো খাই দো তাক
1: আং গোলাঘাট নীলমণি
0: হ্যাঁ তাকো অকরাক
1: আও

আকাশবাণী আগরতলা যতন ফুঙ্ক হামিয়াফারি তাবুক চেঞ্জাগতিনি ফুংনি ককবরক পান্ডা হাইনি খরাং অ পান্ডা মিটার নৈরা থামচি দক পয়েন্ট ব্রী এবার সাস হাই নৈরা দক চেসু কিলো হার্স তে অব কারিব সারাসা পয়েন্ট দক মেঘা হার্স অ পান্ডা আওয়াই খাইজাগৈ টঙ্গ তিনি টাংসাল তালটুংনি সালমারি নৈচি সা সিব্রেরা থামচি বা তিব্রা বিশি নৈ সাই নৈচি দক ইংরেজি বিশি মে তালনি সালমারি সি সা হাইন খরাঙ্গ তাবু পৈলানো খালাবেন কক কাহাম গথার বাইবেনি কক কাহাম পরিমানে তাংসা তাংনৈ টংথগুই টংন মুসুংনাই সাল কাহাম নুক না মুসুংনাই আ বরক কক হামিয়াতে তা সাথুন কক তাতাল তে তা সাথুন ব হামিয়ানি কিফিলি সামুং কাহাম খ্লাইথুন ব কসাং কসাং খে টংনা মুসুংথুন কসাং কসাং খে টংনা নাইথুন সুব্রাই কাহাম রকনো নাইখ্লাইও বরক সামানো খুঞ্জু কাইমাং টঙ্গ ফিয়া হামিয়া খালাইনাই রকন নাইসুগুই নাইয়া আশুকজরা কক হাম পরিমানে খানাবাইখা তাবো খানাবাইনু তিনি ন্যাশনাল টেকনোলজি ডে বা অবনতি গিসিসা সিলাইয়ানু তিনি বসং প্রযুক্তি সাল হেকেবা ন্যাশনাল টেকনোলজি ডে বিশিব্রু ন ভারত অ সাল ন পালাই যাগ 1998 বিশিনি সালমারি সিসা রাজস্থানে পখুরান্ন ভারত সাসুক রিমানি বিশিংতুই পারমানবিক আমজকমুং সামংতাঙ্গ লাইবুমানি অ আমজকমুং সামংকতর সারিমানমানি বিশিংতুই ভারত হায়ুঙ্গ প্রযুক্তি ও বিনি ফান্ন ফুনুগ অ আমজকমুংনি সামংকতর সামানি উকলগ জে বরকনি ইয়াক টঙ্গ অবংখা সিনি ভারতনি রাষ্ট্রবক্রক গসাম ছয় সিক্রং ডক্টর এপিজে আব্দুল কালাম জংবন যতন সিনিও যিনি

0: tabu kenapa ini? Lightane bisiraga tini naik shalo, tamu-tamu angka obnoti kaisa kainai silayana. 1888 English bisine tini naik shalo, Ashraf Ali Azayo, bo Barat New York mas sabawa sabak khailangka, tei abu simia bo kerong thengnai, tei Barat ni fulla Markin dasto dudbo tongmani. 1897 ইংরেজি বিসিনে তিনি নাইছালো ডক্টর সুধানন্দ ভারতী আসায়ো বো ফিলোসফার তে সৈকরং তমানি বো কবাংমা কক বাইন কবাংমা বই শ্রীলঙ্কা 1918 ইংরেজি বিসিনে তিনি নাইছালো মৃণালিনী বিক্রম সারাবাই আসায়ো বো বেলাই মুসাকরং তে দারপনা একাডেমি সংসানাই 1956 ইংরেজি বিসিনে দিনে নাই সালো আবু সলিম আসায়ো ব মালায়ালম তকিনি মুসাকরং তংমানি 1957 ইংরেজি বিসিনে দিনে নাই সালো বিনীত সারণ আসায়ো ব সুপ্রিম কোর্টনি বিচারপতি তংমানি 1998 ইংরেজি বিসিনি দিনে হাই সালো পোখরানো সেকেন্ড পারমাণবিক বোমা পেখাগ্রি ওই আমজকমুং পেখাগ্রি মুংনি আমজকমুং পায়ো ভারতনি কাইবা পারমাণবিক বোমা ফাতিরিমানি বিসিংতৈ হায়ং সাইমানিকা চিনি হাব পারমাণবিক বুমানে কাইসা ফানগান কুক রাষ্ট্র হিনে অসালন এবার তিনি হাই সালন আবো অঙ্গি থাঙ্গা ন্যাশনেল টেকনোলজি দে হিনেব পালন খাই জাগে দঙ্গ আসু জরা খাবাই খালাই থানায় বিচিরগো তিনি হাই সালো তামো তামো তাবো খাবাই যাবে তিনি কেবা হাবা হোক বানি ক
1: আও যিনি তং বিদি ওক সাইমান লাইনে কাজু বাদাম রগে ককথাই জাথাইনি সালাইনে কাজু বাদাম জাগাইঙ্গে যেন কাজু বাদাম জামানি বিশিংতে ম্যাগনেসিয়াম ফাইবার জিঙ্ক ক্যালসিয়াম ফ্যাটি অ্যাসিড পটাসিয়াম অ্যান্টি অক্সিডেন্ট কুপুলং যেন ওক কাজু বাদাম যেন অবরক যিনি সাগ মানমারি মানো কাজু বাদাম জাগাইঙ্গে

0: বেলাই ফুকাম বকুক
1: আ ফুকাম তাকুক না
0: নাম শক আ তবা ব্রত সাহরি চমদো
1: হ্যাঁ দ
0: চমদো নিন তিনি নি যে কক বত মা খা কল হুম পা দজ্জ হুম
1: হুম
0: হ্যাঁ দিবা
1: হুম
0: হুম গাই দজ্জ দা রাজ্য তার নি নো
1: আও
0: আর খা কল গঙ্গাই নিন মানে দজ্জ দা রাজ্য তার দজ্জ দার দজ্জ যে তঙ্গাই বরফ পৃথিবী জয় খাই মানো দজ্জ বলতে না আত্মজয় খাই মানো আত্মজয় পৃথিবী না জয় খাই মানো গাই অনেক সময় তিনি দজ্জ হাই হই থাঙ মানে আলোক মানো খা বাই থাংতা আবলো রাগ্রানা যেমন অন্তিমা মানে যেমন নখা টংখাই বনি যেমন সুমুই টংল হাই বরং জীবন বহুত কিছু ফাই মানো কিন্তু আবনো আং মানে আবাইনানি কই যেতা আর খা যত কলক খাই যে কোনো জিনিস নামুং সেঙ্গি মা খাংকাই আবনো অদরজই নেই মানে খা বাই এই নাই ওই নেংারো রসগোলা বতই হাই গবাং মানাইতা যেমন কুরু কুরু বনি বুকুর বেলায় কারাক গাই আপ সাকানি বুকুর ন খুবই চাতে চাতে বেশি খুকা হাঁকাইছে সিংহ থাঙে কুরুক নারে নেট বটাই নেবো হাই দিবা আরো দুইটা কাম নো বাইকে কাম একটা দশজনই গুণ আর যে ওই যে আং কুরুক বুকুর খুবই তো মানে আমার কাছে বুয়ানি একটা উবঙ্গু মানে বিয়াম বুয়ানি বিয়াম আবুদ আপ বিয়া আপ বুকুর ন খুবই নেই থাকা কুরুক বটাই কটে বানো আবো নজন নাই কিসা খপসা খম নেওয়ারে খুবই মানে তো রাগু খিবির বতৈন তাই মালিয়া ঠিক তিনি দর্জ শক্তি বা তিন যা খা কল অমে এত মানে ককে চিকন থাক কিন্তু অমনি মোলাজা পায়াশানি বাগিনাই এবং নাবন বাগিন পৃথিবী জয় খাইমান হইসাইমান যে বড় রক যারা যেমন লেখাপড়া খাইনাই বড় রক যেমন খেল খাঙ্কে খা বাই থাঙ্গু যে কোনো বড় খা বাই মানে আবো সরংমানি শিপু অর্থাৎ আংবো জাগাও দেখা আবো আং সরংমানি শিপু আবনি বাগে খা বাইনি কোনো কক রে খানো কলক খাইনি আবো সে দরকার যে বড় খা কলক খাইনে যে কোনো জিনিস ন এই খাইকা হাঙ্কাই বনি যেকোনো উরুণানি থাকানি হাত কলকে ওয়ান সুকা হাঙ্কাই আর সামুং বদলাবো নাইথংনাই আর জায়গাও নিনি কাহা মোলা যাবো মাননাই নিনি আবো জীবনের ক্ষেত্রে থিয়াসানি বাগিন আবো টঙ্গি থাকাই কাকো ওকে যে বড় কুফলাসা মালাসা বনি হাঙ্কাই আবো পানিশমেন্ট মাকলাই বনি খাবো পানিশমেন্ট অর্থাৎ বনাবো কষ্ট সারাবো কোনো নিয়া দরকার কোনো জিনিস ব্যবহার যেমন বড় বড় বিজ্ঞানী রক বড় বড় তাবুক যে মানে আবিষ্কার খাইন যেমন গ্যালিলিও যখন নিনি দূরপিন রক বা গড়ি রক যখন ব আবিষ্কার খাই পুরো বহাল
1: বছর
0: সময় মানে খাই দেড় সাকসেস এটা বনি মানো বাকাইয়া বনি সামুং বজে ওয়ান সুং মানো বজে সোনানো নাই মানে বাবো ওয়ান সুইয়া যেমন লুই পাস্তুর এই যে নিনি জলাতঙ্ক রোগনি প্রতিষেধক ওয়ার্জা খাঙ্কে যে জলাতঙ্ক সেই কবর ওয়ার্জাকে যে জলাতঙ্ক রোগ মানে আবো লুই পাস বছর দরজ রমই নেই বাবনো সোনামকা যেমন খা কলক দরকার যেমন কালিদাস পন্ডিত কালিদাস পন্ডিত এমন একজন বড় বুফাং ইয়াক বুসুক বুখা গাছুক ইয়াং ইয়াফাং বুখা টানুব আমি বড় গো পন্ডিত সেখানে বসেস মেয়েদের পন্ডিত খাব হাইকে পন্ডিত খাব বড়ি রক বদল খাই শিখং না হই থাঙ কলক আরো থাঙি নেই মানে আরো তলাও এমন পাথর কটমা খে বেড়া যাক আর গলা টুয়াং টুয়াং বেড়া মা বাইছে আর পাথর

0: 국사 이마 탄가 아들 빠터 고토마 가랑마 그렇게 뭐 당연히 아 뭐 방어 가인 그 우리 어버리로 어로 델리 어로하고 우보 가이만이 고라 하니 고라 베라마 바이세 빠터 마 투카 한가이 안 사더론 보라 아니 칼로 한가이 또 안 어디니스탕 우보 가이만어 사세스 가이만어 마냥 서폴 가이만어 아니에 바프는 집에 아디니 심이 탕이 보생이샤 생이네 보타샤스면도 보 칼리다 스폰디든가 그러니까 아무리 하이노 이 비셔스 클라이네티니 이제 버럭도 파니 버럭 로벨라이 카바라 이제 구로 지니스터 로기로기노 마네 헐 로기로기노 마나무수고 헐 로기로기노 마나무수고 그러니까 아까 부팡 제몬 증차래요 아사샹크는 뭐 디디히미야 뭐 따라 로고 모콜루기야 모콜루그라오 포일라테암 피크는 디레 더도 그러니까 이제 구로 지니스터 클라이네 탁타니 사람난 탁타니 আবো একটা দীর্ঘ মেয়াদি নাশিগি নাই তাই যেমন পড়া পড়া যেমন লেখাপড়া নিক্ষেত্রে দশজন ওয়াচা ফেল ঘাঁকে দূর তাই ডাং সিট নিলে খাপ পতার
1: হাইয়া
0: আবো পরিবর্তন নিলে হয়তো চিনি যে আধ্যাত্মিক লাইন রাখে সাউ ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে ভগবান যা খাই তোমার আবো নিন কাহামি বাগে শিব হয়তো নোংা বছর পাশে ঘাঁকাই হয়তো নিনি কাইসা এই ছোট একটা ইকো স্টিমস নং পাসং অন কিন পরবর্তী তেওয়া চাও রিনে নং বয় বেরন একটা এই এমবিবিএস মানন জাগাও নং আগে দিন যখন পর নং হয়তো তে কমুই পেতে বা দি টেন্টে লগম তি রকে মানো কাবন রিপিট রুই নাই সিন দজ হারি আউই নাই নং তেওয়া চাও রপি কাঙ্কে আর পরে দিন কাঙ্কে বনি মানে জীবনে অনেক কাহাম মঙ্গি মান তাকো জেতাং নামুস মানে আঙাব নং লই মানো আবন ন দজের বড় গুণ কে দজ পা নি নি যে খালক থানি যে বড় খা কলক বরক বকুন দিন আটকিয়া ব উন্নতি সিং উব অবাগিন যে কোনো সামু খাইলার ক্ষেত্রে তাবো যে বর্তমান খা তা বাইদি খান কোন দিন মানে উবতাং খরকসা আং দেশ সুনাম নাই বা আনি জীবন সুনাম নাই কক নতঙ্গ যেমন ধীর স্থির সহিষ্ণু চিন্তাশীল অর্থাৎ ধৈর্য শক্তি বোমা তংনাই বনি কর্ম শক্তি বোমা তংনা খাই নাই এই আবহাই যে ব্যক্তি যে বরক দেওয়ান সুগুই টংমানাই বন জীবন যুদ্ধ জয়িং নাই বনি সংসার থেকে আরম্ভ খাই বনি জীবন তো জয়িং নাই নিং নাই কিন্তু পারপার্শ্বিক বন নাশিগিনে বুইব সেরেং নাই বুইনব ফরমা কালাই হব আবন বাগিন ধৈর্যের বড় গুণ এই কাছিং রবিবাবু যে সামানি হ্যাঁ ধৈর্য তো হাঁকাই কতই হাইকে মাসাও কতই মাও মাসাও নু যেমন আং কাছিং সারা যে কুরু বন কুগুই নাই বেসে সাকাই বিশিং উপতেই মানো আপনি বাগানে আং ঠাকুর কবনাই চিনি এফ এম ইয়াক এফ এম যে সালকামানি পান্ডানি বিশিংতই যেন অধৈর্যতাং দি মানে ধৈর্যস সময় তঙ্গি যে কোনো জিনিস নগে লগে মানান তা মুসুকনি তিনি বসলি ফক তাঁকে পুরোটা মাথায় আনে প্রতিদিন তাই এক রেখ দিই কোন আতাইনার দিই আতাই সঙ্গে মানে অঙ্কুরারও বিনাশ নিয়ে থানাই আতাইনা না বিনাশ বনস্ত হইতা নাই স্রাব করে এক রেগে নাকে স্রাব তো না এক রেগে নাকে কে আসুন ধৈর্য হারা তাঙ্গি ধৈর্য হারা কে ধ্বংস সারা বনি কোনো করে ধৈর্য ন বরং নি মুনি শুনি লাংমানি কাছে থাংমা নিলামা এবং যে ধৈর্য গরাং বন বিশ্ব জয় খাই মানো আত্মব জয় খাই মানো দুনিয়া নব ফনই কলাং খাই মানো যত ন ধৈর্য গরাং নুং দি অধৈর্য তাং দি আপন কবং নাই আং সালকামা পান্ডা নিয়ে বিশিং তৈ করুন বেলে বেলে হামবাই যত খুলুমাই
1: না খুলুমাই হামবাই তখন আও শ্রী তাকক শিবব্রত সুজর কক্ষাকা চেন আও সৈক অবহাই না চেন শ্রী খা লক যে ফান আবো যতনে কতর ফান হ্যালো হ্যালো
2: হ্যালো
1: বকুন লামসক ফুঙ্ক
2: হাম ফুঙ্কাহাম মাই আং সিমানি হর দঙ্গ তিনি তো খা লগ লাইনানি তুই সালাই বেলা না
1: আবনি ফুনুং মারি তো নরক ন ফুনুগই মানো হ্যাঁ দিবে না খা কলক খাই আছে জরা নরক নি ইংকরক সাহর মানে হ্যাঁ তো
2: আবন আবু তো মূল কক আসল কক হুঙ্কা খা নলং না মাঙ্গু যেন খালো খাই যে কোনো সামুং জিনিস সাথে যেন খালো যা খা বারা হুঙ্কাই বিনি সামুং বেড়া নাই জায়াং নাই অনেক জঞ্জালক লাইনাই যা

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026-এ অংশগ্রহণ করবেন।

0: আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি জাহাজে হান্টা ভাইরাসে আক্রান্ত যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরছেন। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত দুই ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। মার্কিন ইরান শান্তি চুক্তিতে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জানিয়েছে তাদের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক সংঘর্ষের ফলে সৃষ্ট আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ এবং মূল্যবৃদ্ধির মোকাবিলায় ভারতকে সহায়তা করার লক্ষ্যে সকলের অংশগ্রহণ প্রয়োজনীয়। হায়দ্রাবাদে গতকাল তিনি বলেন, দেশপ্রেম মানে শুধু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা নয়, বরং সংকটের সময় দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দেশের প্রতি নিজ কর্তব্য পালন করাও এর অন্তর্ভুক্ত। তিনি দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানান, যেখানে সম্ভব সেখানে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার পরামর্শও দেন তিনি।
1: जो एनर्जी प्रोडक्ट हम विदेशों से मंगाते हैं, हमें प्रयास करना है कि जितनी जरूरत है उतना ही उपयोग करें। इससे विदेशी मुद्रा की भी बचत होगी और युद्ध के संकट से होने वाले दुष्प्रभाव को भी कम किया जा सकेगा।
0: प्रधानमंत्री नरेंद्र मोदी গতকাল তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে প্রায় 9400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরের পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব 2026 অংশগ্রহণ করবেন। শ্রী মোদী ভগবান সোমনাথের আরাধনা সহ কুম্ভাভিষেক অনুষ্ঠান সম্পন্ন করবেন এবং পরে একটি জনসভায় ভাষণ দেবেন। এই উপলক্ষে একটি রোড শোয়েরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং একটি বিশেষ 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি খানাপাড়ার ভেটেরিনারি কলেজে খেলার মাঠে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ আরও অনেকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিজেপি, অসম গণ পরিষদ এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট নিয়ে গঠিত এনডিএ জোট আসামের বিধানসভা নির্বাচনে 126 সদস্যের বিধানসভায় 102 আসন জিতে বিপুল জনাদেশ লাভ করেছে। অগপ প্রধান অতুল বোরা এবং বিপিএফ নেতা রিহান দাইমারিও রাজ্যপালের কাছে নতুন সরকারের প্রতি সমর্থনপত্র জমা দিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হবে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুপ্পাইয়া নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। সকল সদস্যের শপথ গ্রহণের পর আজ বা কাল কক্ষের অধ্যক্ষ নির্বাচিত হবেন। তামিলাগা ভেত্রী কাজাঘাম টিভিকের প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারকে এই মাসের 13 তারিখের মধ্যে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নর 14 তলায় ক্যাবিনেট রুমে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এদিনই তিনি 5 মন্ত্রীর দফতর বণ্টন করবেন। এদিকে নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য 3 দিন ধরে বিধানসভা বসবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্রের খবর, প্রোটেম স্পিকারের দায়িত্ব পাচ্ছেন তাপস রায়। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদ তরীর যাত্রী এবং কর্মীরা জাহাজ ছেড়ে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এম ভি হান্ডিয়াস নামের ওই ডাচ জাহাজে 2 ভারতীয় সহ প্রায় 150 জন যাত্রী ভ্রমণ করছিল। এদের মধ্যে বেশ কিছু যাত্রী প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত। জাহাজটি গতকাল স্পেনে এসে পৌঁছলে ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যবিধি অনুযায়ী আইসোলেশন বা আলাদাভাবে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই প্রমোদদরীর সকল যাত্রীর জন্য 42 দিনের কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে। স্পেনের মাদ্রিদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, হান্টা ভাইরাস আক্রান্ত একটি প্রমোদদরীতে 2 ভারতীয় নাগরিক এখন সুস্থ এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই। স্পেনের ন্যাশনাল সেন্টার ফর ইমার্জেন্সি মনিটরিং অ্যান্ড

কোঅর্ডিনেশন জানিয়েছে জাহাজে কর্মরত দুজন ভারতীয় কর্মীকে নেদারল্যান্ডসে নামানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্প্যানিশ কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্প্যানিশ কর্তৃপক্ষ এবং আক্রান্ত ভারতীয় নাগরিকদের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রেখেছেন। তাদের নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলেও দূতাবাস সূত্রে জানানো হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে দেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। পশ্চিম এশিয়ায় মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। ইরানের সংবাদ সংস্থা ISNA জানিয়েছেন, তেহরানের মূল লক্ষ্য হল সংঘাতের অবসান ঘটানো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতরাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। দুই নেতা চলতি সংঘর্ষ বিরতি আলোচনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম মজুদ কর্মসূচির ওপর নিবিড়ভাবে নজর রাখছে এবং যে কোনো অবাঞ্ছিত ঘটনায় তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরান সতর্ক করেছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অভিযানের পাশাপাশি ফরাসি বা ব্রিটিশ যুদ্ধজাহাজের যে কোনো মোতায়েনের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট ও রাজস্থানের কিছু অংশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আগামী তিন চার দিন এই পরিস্থিতি থাকবে। দিনের বেলায় কোঙ্কন এবং গোয়ার বিভিন্ন স্থানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজস্থানের বিভিন্ন স্থানে ধূলিঝড় হতে পারে। এদিকে আসাম, মেঘালয়, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতে বেশ কিছু অংশে একই রকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরাখণ্ডে প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে চারধাম যাত্রা তীর্থযাত্রী এবং পর্যটকদের সতর্ক থাকতে পাশাপাশি নিরাপদে ভ্রমণ করার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ড রাজ্য প্রশাসন। আগামীকাল এবং পরশু উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। তাশখন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 বক্সিং চ্যাম্পিয়নশিপে গতকাল ভারতের ছজন বক্সার ফাইনালে উঠেছেন এবং বাকি সাতজন ব্রোঞ্জ পদক পেয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের HPCA স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে গতকাল রায়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে ও চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আজ সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি ত্রিবেণী হেলিপ্যাড থেকে বীর হামিরজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। এই সফরে প্রধানমন্ত্রী সোমনাথ মন্দিরে কুম্ভাবি

অভিষেক, ধ্বজ পূজা এবং মহাপূজা সম্পন্ন করবেন। আধ্যাত্মিক অনুষ্ঠানগুলোর পর প্রধানমন্ত্রী সদ্ভাবনা ময়দানে এক সমাবেশে ভাষণ দেবেন। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজও একই সঙ্গে শুরু হবে, চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আত্মিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। গতকাল বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক রূপান্তরে আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ এখন মিশন লাইফের উপরও গুরুত্ব দিচ্ছে। এটি আরও বেশি দায়িত্ব ও সচেতনতার সঙ্গে জীবনযাপনের একটি প্রাণবন্ত প্রচারাভিযান বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডক্টর বাবা সাহেব আম্বেদকর ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে গতকাল আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত হয় বানায় কোয়েস্ট 2026 শীর্ষক পূর্বাঞ্চলীয় সম্মেলন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইন সচিব দাতা মোহন জমাতিয়া, সংগঠনের সর্বভারতীয় সভাপতি নাগসেন সোনারে। সম্মেলনে সুস্থায়ী উন্নয়ন, উদীয়মান প্রযুক্তি, সামাজিক ন্যায়, নারী ও শিশু কল্যাণ, সংরক্ষণ নীতি, শিক্ষা ও কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের গতকাল উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রাজ্যকে গুরুত্বপূর্ণ এক উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা এই প্রকল্পগুলির সমন্বিত লক্ষ্য এবং একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, সুদক্ষ সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা বাড়ানো এবং জনগণের জন্য উন্নততর যাতায়াত অভিজ্ঞতা প্রদান করাও অন্যতম লক্ষ্য। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাত থেকে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবিলা করছে এবং জ্বালানির সংযত ব্যবহারই এখন সময়ের দাবি। তিনি বলেন, আমদানি করা পেট্রোলিয়াম পণ্য প্রকৃত প্রয়োজন অনুসারে বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা উচিত, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও চলমান সংঘাতের প্রতিকূল প্রভাব কমাতে সাহায্য করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তেলিয়ামুড়ার দক্ষিণ হদ্রাইতে গতকাল সোলার কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। বিদ্যুৎ নিগমের উদ্যোগে সৌর আলোতে পরিচালিত এই প্ল্যান্ট বসানো হয়েছে। নিগম জানিয়েছে, এই প্ল্যান্ট থেকে প্রত্যেক দিন 20,000 লিটার জল পরিশোধন হবে। এই প্ল্যান্ট থেকে বিশুদ্ধ পানীয় জল দক্ষিণ হদ্রায়ের প্রত্যন্ত এলাকার গ্রামবাসীদের জন্য স্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যালোচনা করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তি ক্ষয়ক্ষতির ন্যূনতম রাখা নিশ্চিত করতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সংশ্লিষ্ট প্রযুক্তিসহ বাহিনী মোতায়েন এবং আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারা দেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দভাণ্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির উপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপের মাধ্যমে নানা ভারতীয় ভাষার প্রাথমিক যোগাযোগের দক্ষতা শেখার একটি আকর্ষণীয় সুযোগ করে দেবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙ্গালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল সন্ধ্যায় আগরতলা নজরুল কলাক্ষেত্রে উৎসবের উদ্বোধন করেন। এবছর আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এটি রজত জয়ন্তী রঙ্গালী বিহু উৎসব। দিল্লির ঐতিহাসিক মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের 73তম সংস্করণ আয়োজিত হয়। দেশব্যাপী এই সাইকেল আন্দোলনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও সাধারণ নাগরিকদের সঙ্গে যোগ দেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। গতকাল দ্বিতীয় ম্যাচেও রাজ্যদল জয় পেয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 জিতে নেয় রাজ্যদল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার গতকাল 3টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে বনমালীপুর ক্রিকেট ক্লাব 6 উইকেটে সংহতি ক্লাবকে, নরসিংগড়ের পিটিএ মাঠে কসমোপলিটন ক্লাব 40 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 6 উইকেটে শতদল সংঘকে পরাজিত করে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ি ও বিথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া তেলেঙ্গানাও খক চুকু সাই ব্রৈরা রিজাক রাংনি কবাংমা বেখরেপতে স্নামখর তাংবুতাং সংসাই রিখাতে হলং থংকাইখা ও তাংবুতাং রোগনি নাহার মুংখা মাঞ্জু মুংরকনো তৈব সেপসাম কাহাম খলাইনানি লজিস্টিক্স রুঙ্কুকনানি কাহামকুক খলাইনানি নাইমুথাং রকনো রাগ রেনানি তৈ লুকু রকনো লাই সুথানি কাহাম সেপসাপ মানথুক রিনানি হায়দ্রাবাদ হায়ুং বেরেমনি কনভেনশন সেন্টারও সংসাজাক ও মেলো মন্ত্রীবক্রক শাখা কেন্দ্র হাপাংনি ইয়াপ্রি রমজাক রোগনি বাগে ভারত সালথাং এশিয়ানি বিশিং থক নতুই আচাইচাক বিয়াল তংমুং মোকাবিলা খালাই তঙ্গ ফাতানিতু বুজাক পেট্রোলিয়াম তে কুবুনি মানেখনে নাংসুকমা জরাও সিমি সামুঙ্গ ফুনাংনানি ফাতানি রাং খাতিনানি তে বিয়ালনি তমুংন ইয়াকাকনানি চুবাওয়ান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তংখনি পজা শিকলা রোগনি ফান বাং রেনাতে ফলানি তং কাহাম বিশিংতে কাহামকুক ভারত সুনামথানি যতনি সাকথারমুংনি বাগে কবক্ষা মিয়াফুঙ্গ বেঙ্গালুরু আর্ট অফ লিভিংনি ফিল ব্রৈচি বা বিশি পুংসুকমা মেইলো ককনারফুরুক ব অমতি কবক্ষা ব আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারও কতাল সুনামজাক ধ্যান মতাইনক নব সংসায় রিখা মন্ত্রীবক্রক সেবা ফলানি ওয়ানসুকমুং কথারতে হদানো সলাইথানি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনী সামুংন বলাইখা ব শাখা হা কতর তাবুক মিশন লাইফ নি সাকা ফান বক্সিনী তঙ্গু আবতেব গবাংখে পজা নাইতে হজাক তঙ্গুই টংনানি চানানি বাকি কাইসা আওয়াইমুং আবো টংখনি লগি মোচাংরিউই লামা হিমনানি কাইসা তমুং চামুং খাফুর জাগ সোমনাথ মতাইনকন সনামফিরনানি বিশি স্নিচিবা পুংসুকমানো রগৈ তিনি সোমনাথ অমৃত বেরেমো সংসা জাগান মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত বেরেমো মানজাগানো ব তিনি ত্রিবেণী হেলিপেডনি শ্যাংক্রাক হামিরজি গোহিলনি মাং হলং জোড়া কিলোমিটার কাইসার মেঘা রোড শুয়ো তৈফাং অঙ্গানো বিনি বেড়াইমা জোড়াও মন্ত্রীবক্রক সোমনাথ মতাইনক কুম্ভাভিষেক বানা পুচিলাইমা তৈ মতাইরিমা সামুং রক খলাইয়ানো ওয়ানসুক মুং কথানি মেইলো সংসা জাগমানি উলনো মন্ত্রীবক্রক সদ্ভাবনা পান্থরো লুকুথুম কাইস ককনার গান হাস্তে চংমারি কমিশন জেলা পরিষদ এবাকে এডিসিনি বিলেজ কমিটি নি চংমারিনি বাকি তিয়ার অঙ্গৈ তঙ্গ হাস্তে চংমারি কমিশন তিনি বোট কেন্দ্রনি সংসাগ্রামা বুমুং বুতাং রক কারিওয়ান তিনি সিমিনো বোট ইয়াচাকমা থাইরকনি সংসাগ্রামা বুমুং বুতাং নতুই সানমুংতে কাসুমুংনি সামুং চেঙ্গান আবো অ মে তালনি বুসকাং সালচিবা জড়া চলিওয়ান সানমুংতে কাসুমুংনি সামুং পাইসুকনানি অ তালনি বুসকাং চিদক সালমারিও বিলেজ কমিটি রকনি বোট ইয়াচাকমা থাইরকনি পাইথাক বুমুং বুতাং কারিজাগান অ তালনি বুসকাং সালচিচারো দিল্লিনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও মিয়া ফিট ইন্ডিয়া সানডেস অন সাইকেলনি ফিল্ডস নিচি থাম বেরেমনি সুনামফির মুং সংসাখা হাকতর গনাঙ্গ ও সাইকেলনি চবা ও এরেং লুকুরুকনি লুগি নাইমুথাং সেংক্রাক রোগব মানজাখা আসামনো কেবেঙ্গই মকলনুগিয়ারকনি ম্যাচ কাইথেমনি ক্রিকেট সিরিজও ত্রিপুরা কপ্লাইংখা মিয়া উলনি ম্যাচবো হাস্তে বদল কপ্লাইংখা নরসিংগুনি পঞ্চায়েত থংখলাও সংসাজাক থংমাও ত্রিপুরা চারচি চুকু রান বাই কপ্লাইংখা আবোবাই ত্রিপুরা কাইনি থংমুঙ্গনো কপ্লাইংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক তপন স্মৃতি অরণি নক আউট ক্রিকেট বাতাইমুঙ্গু মিয়া কাইথাম থংমুং উংখা এমবিবি স্টেডিয়ামও বনমালীপুর ক্রিকেট ক্লাব কায়দক উইকেট বাই সংহতি ক্লাব নরসিংগড়নি পিটিএ থংখলাও কসমোপলিটন ক্লাব ব্রিচি রান বাই ইউনাইটেড ফ্রেন্ডস নতে নরসিংগড়নি টিআইটি থংখলাও স্পুলিঙ্গ ক্লাব কায়দক উইকেট বাই শতদল সঙ্গন ম্যাচে নেই রিখা তিনি দ্বীপরজোড়া নবার তৈবার নাইখুনি বুখাক্তি সাকলাই জাখা নখা চুমুই কবলজাক তঙ্গানো হাস্তানি বেবাক জেলাও ন ফেরাঙ্কগৈ পিসাপিনি খেওয়াতেই ওয়াউই মানো আগরতলাও তুংমারি সাকানি তঙ্গানো থামচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তিনি আইচুকনি খামানি তুংমারি তংমানি নৈচি নৈ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তিনি আইচুক দাম্বা তামৈ সতী থামচিজোড়া ওয়াতেই ওয়াখা নৈচি থাম দশমিক চার মিলিমিটার ককতমা তাবুকনি বাগে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানে তিনি হর দামস নিতামই সতি ব্রিজি বাবু
1: আকাশবাণী আগরতলা।

আজ পুনর্নির্মিত শুভনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি। কপিলা, হিরান এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত সোমনাথ মন্দির ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম বা প্রধান জ্যোতির্লিঙ্গ হিসেবে গণ্য করা হয় সোমনাথকে। সোমনাথ ভারতের অপরাজেয় সভ্যতার প্রতীক। 1000 বছরের বিধ্বংসী আক্রমণের পরেও সোমনাথ আজ আমাদের আত্মসম্মান ও সাহসের দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে আছে। 75 বছর আগে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে আধুনিক সোমনাথের পথ প্রশস্ত হয়েছে।

0: শুভ সকাল, অনেক অনেক শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সুয়েতা। আজ জাতীয় প্রযুক্তি দিবস। প্রতি বছর 11ই মে ভারতে এই দিনটি পালন করা হয়। দেশের প্রযুক্তিগত অগ্রগতি, বিজ্ঞানীদের অবদান এবং উদ্ভাবনের শক্তিকে সম্মান জানাতে 1998 সালের এই দিনেই ভারতের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে দেশ প্রযুক্তির জগতে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল। প্রযুক্তি আজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, পরিবহন প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি মানুষের জীবনকে সহজ, দ্রুত এবং উন্নত করেছে। আজ মোবাইল ফোনের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যেই বিশ্বের যে কোনো প্রান্তের খবর জানতে পারি। অনলাইন শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা ঘরে বসেই জ্ঞান অর্জন করছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি অসংখ্য মানুষের জীবনও বাঁচাচ্ছে।
0: কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেন মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, সেই দায়িত্ব আমাদের সকলের, বিশেষ করে তরুণ প্রজন্মকে নতুন উদ্ভাবন, গবেষণা এবং বিজ্ঞান চর্চায় এগিয়ে আসতে হবে। আজকের এই বিশেষ দিনে আমরা সেই সকল বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তিবিদদের প্রতি শ্রদ্ধা জানাই, যাদের অক্লান্ত পরিশ্রম আমাদের দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
1: আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করব এবং একটি উন্নত ও ডিজিটাল ভারত গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করব।

লিখছি তোমায় পর্ব, যে পর্বটি আমাদের এবং আপনাদের সকলেরই অত্যন্ত প্রিয় একটি পর্ব বিজ্ঞাপনে। প্রথম চিঠিটি পড়ছি। প্রথম চিঠিটি লিখেছেন আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার মে মাসের প্রথম বিষয় পিতা নবোধি। এই নিয়ে আমার কথা তোমাকে শোনাতে মন চাইল। ও পিতা নহসি পিতা না বোধি, নমস্তে হস্ত মা মা হিংসি। এইটি উপনিষদের বৈদিক মন্ত্রের অংশ, যার অর্থ তুমি আমাদের পিতা, আমাদের জ্ঞান দাও, আমাদের পথ দেখাও, তোমাকে প্রণাম, আমাদের কোনো ক্ষতি করো না। পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠ মূল্যবান সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্ঞান। সেই শিশুবেলায় মা ও বাবার কাছে যে শিক্ষা শুরু হয়, পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা পেয়ে বড় হয়ে উঠেছি, শিক্ষার সঙ্গে পেয়েছি জ্ঞান। জ্ঞান অর্জনের প্রধান পথ হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতা, বিভিন্ন প্রকারের বই পড়া, যুক্তি ও গবেষণা, ঐশ্বরিক জ্ঞান, শিক্ষার আদান প্রদান করা ইত্যাদি। জ্ঞানদাতা হচ্ছেন তিনি, যে শিক্ষা তথ্য অভিজ্ঞতার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেন। আমাদের মাতা পিতা, শিক্ষক, গুরু, বই ও পরম সৃষ্টিকর্তাই হচ্ছেন আমাদের জ্ঞানের দাতা বা আধার। জ্ঞানদান হচ্ছে শ্রেষ্ঠ দানগুলোর মধ্যে অন্যতম। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে যে চিঠিখানি আপনাদের পড়ে শোনাব, এই চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলির বৈদ্যবাটি থেকে লালু নে। বন্ধু চিঠিতে লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মে মাসের দ্বিতীয় বিষয় যদি এমন হতো, যদি এমন হতো, ভারত, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা আছে আরও দেশ যত, সকল দেশের মানুষগুলো প্রকৃত মানুষ হতো, দেশগুলোর মধ্যে কোনো ভেদাভেদ না থাকত, ভারত পাকিস্তানের সাম্প্রদায়িকতা আমেরিকার বুকে বাজত, যদি এমন হতো, বর্ণবিদ্বেষ ও জাতিভেদ প্রথা সমাজের বুকে না থাকত, সকল দেশের মানুষগুলো নিজেদের একটাই জাতি ভাবত, মানুষে মানুষে

নাহি কোনো তফাত এই কথা মনে রাখত। মানবতাকে মেনে বলত সবাই সবার ওপরে মানুষ সত্য। যদি এমন হতো, সেবার ব্রতে যে এসেছে সবাই এ কথা ভেবে দেখত? দলাদলি ও রাজনীতির কোপে নিরীহ মানুষ না মরত? স্বার্থপর ও অধার্মিক সমাজ ভরে না যেত? বিধাতার এই ধর্মশালায় সুখে শান্তিতে দিন কাটত? আগামীকালের দিনটি যদি এমন হতো, যুদ্ধ নয় শান্তি চাই, সবাই একসাথে বলত। দুঃখের মাঝে হাসি মুখে সবে বলতো হাতে হাত ধরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ সহ লালনে, নার্সারি রোড, আদর্শনগর, পোস্ট অফিস, বৈদ্যবাটি, জেলা হুগলি।

এরপরের চিঠিটি যিনি লিখেছেন বন্ধু পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি। তিনি লিখছেন, প্রিয় ভিক্ষাপন, যদি এমন হতো সমুদ্রের সব জল নোনা না হয়ে মিঠে হতো, বন জঙ্গল না থেকে সবই বসত এলাকা, হিংস্র জীবজন্তু যদি না থাকত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আলোয় যদি ঝলমলে হতো তাহলে কেমন হতো? স্রষ্টার সৃষ্টি পৃথিবীতে মন্দ ভালো সব কিছুই আছে প্রয়োজনের তাগিদে। সব সমুদ্রের জল মিঠে হলে তা খরচ হয়ে যেত, বন জঙ্গল আছে তাই অক্সিজেনের সরবরাহ প্রচুর, হিংস্র জীবজন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার যদি এমন হতো বাক্য বন্ধ আবেগকে তুলে ধরে, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এখানে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ানো, ক্লান্ত ভবঘুরের মতো বহু দূরে পাড়ি জমানো এবং প্রকৃতির মাঝে নিজের দুঃখ ভুলে থাকার এক বিষাদ মাখা রোমান্টিক আবেগ ঘন বার্তা। বন্ধু, যদি এমন হতো যাপনযাত্রায় অনেক কিছুই যা আমার আবেগতাড়িত হয়ে বলি, কখনো ভালোবেসে, কখনো দুঃখ পেয়ে, কখনো মানে অভিমানে, কখনো ভাঙা গড়ায়, কিন্তু বাস্তব বড় কঠিন, বড় সত্য, যেখানে আবেগের জায়গা কোথায়। তবে ভুললে চলবে না, জীবনে আবেগ না থাকলে সে জীবন ধূসর, স্বাদ গন্ধ বর্ণহীন। চিন্তাভাবনা কল্পনা আবেগকে সুদূর প্রসারিত করে, সবার পক্ষে দেশ বিদেশে ঘোরা সম্ভব নয়। যদি এমন হতো আবেগের টানায় মানুষ চোখে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করা যেত, সে সুখ মন্দ নয়, মিটুক না দুধের স্বাদ ঘোলে। শেষে বলি, বন্ধু, যদি এমন হতো আমাদের সবার মনগুলো শিশুকাল থেকে একই থাকতো, থাকতো না কোনো বিদ্বেষ, হিংসা, হানাহানির গল্প, কি ভালোই না হতো, তাই না? নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের এবারে শেষ চিঠিখানি পড়ব। আজকের এই শেষ চিঠিটি লিখে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে প্রীতি মিত্র। চিঠিতে তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো শৈশবটাকে ফিরে পেতাম, মা বাবা দাদা দিদিদের নিয়ে দিন কাটাতাম, মায়ের বানিয়ে দেওয়া পুতুল দিয়ে পুতুল খেলতাম, আবার পুতুলের বিয়ে দিয়ে অনেক কিছু খেতাম, লুকিয়ে লুকিয়ে রান্নাবাটি খেলতাম, লতা পাতা দিয়ে মিছিমিছি মাছ লুচি বানিয়ে মিছিমিছি খেতাম। স্কুল জীবনটা যদি আবার ফিরে পেতাম, বই জড়িয়ে ধরে স্কুলের দেরি হলে ছুটতে ছুটতে ক্লাসে গিয়ে বসতাম, কালবৈশাখীর ঝড়ের পর আমাদের আম বাগানের আমগুলো কুড়িয়ে নিয়ে আসতাম, যদি দুটো ডানা থাকত, আকাশে ডানা মেলে যেখানে মন চায় শুধুই ঘুরে বেড়াতাম, মন চায় পাহাড়ের উঁচু শিখরটাকে ছুঁয়ে আসতে আমার, মহাকাশে যদি যেতে পারতাম ওইখানের কি আছে সব কিছু দেখতে পারতাম, মারামারি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই একসাথে মিলেমিশে আনন্দে দিন কাটাতে পারতাম, পৃথিবীটা যদি দূষণ মুক্ত করে চারিদিকে শুধু সবুজের সমারোহ হতো, পৃথিবীর সবাই যদি সমানভাবে খাওয়া পড়ায় আনন্দে খুশিতে সুন্দরভাবে জীবন যাপন করত, আগের মতো একান্নবর্তী পরিবার হতো, ঠাকুমা দাদু সবাই মিলে থাকত, মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আচ্ছা, যদি এমন হতো মনের ভাবনাগুলো আবার ফিরে পেতাম, আনন্দে আত্মহারা হয়ে কোনো রূপ কথার দেশে পাড়ি দিতাম। প্রীতি মিত্র, আগরপাড়া, পোস্ট আগরপাড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা।

লিখছি তোমায় পর্বে। আজকে পরপর বন্ধুদের চিঠি আপনাদের পড়ে শোনালাম আমি আর শ্বেতা। এবারে আমরা একটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব এই অনুষ্ঠানের জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখবেন সকাল 11:10। এই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে সকাল 11:10।

0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব এই অনুষ্ঠানের জনসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন সকাল 11:10। এই অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে সকাল 11:10। এবারে অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের মধ্যে আবার অনেকে জানেনই না যে তাদের রক্তচাপ ঊর্ধ্বমুখী। হাই ব্লাড প্রেশার এমনই এক নিঃশব্দ ঘাতক যে কোনো লক্ষণ ছাড়াই একে একে বিকল করে দেয় হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, চোখসহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ। এই অসুখ নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগের শিকার হবেন যখন তখন। বিভিন্ন উপসর্গে সচেতন থাকুন। আসুন আগামী 12ই মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করবেন 2326253 এই নম্বরে।
1: বন্ধুরা, জানিয়ে দিই আরও একখানি ঘোষণা। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের 75 বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকার রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আসুন ভক্তি, পরম্পরা এবং সনাতন গৌরবময় এই মহাযাত্রায় সম্মিলিত হই। আজ সকাল 9:30 আগরতলার সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গণে শুরু হচ্ছে রাজ্যভিত্তিক এই মহাযাত্রার অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সবকটি জেলায় আগামী 18 মে থেকে 8ই জুন 2026 মধ্যে গ্রীষ্মকালীন ছুটির মরশুমে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট জেলার বিভিন্ন বিদ্যালয়ের এবং নাট্য সংস্থার নাট্যদল অংশগ্রহণ করতে পারবে। জেলা স্তরে এই প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে পরবর্তী পর্যায়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা স্তরে নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের সর্বোচ্চ বয়সসীমা হবে 16 বছর। শিশুদের উপযোগী যে কোনো বিষয়ের উপর নাটক করা যাবে। প্রতিটি দলে অংশগ্রহণকারীদের সংখ্যা ন্যূনতম 5 জন এবং সর্বাধিক 10 জন হতে পারবে। নাটকের সর্বনিম্ন সময়সীমা 20 মিনিট এবং সর্বোচ্চ সময় হবে 30 মিনিট। ইচ্ছুক বিদ্যালয় অথবা নাট্য সংস্থাগুলি নাম নথিভুক্ত করার আবেদনপত্র স্ব জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের জেলা বা মহকুমা কার্যালয়ে আগামী 14 মে 2026 পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দিতে পারবেন। আবেদনপত্রে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে, প্রথমেই রয়েছে বিদ্যালয় বা নাট্য সংস্থার নাম, নাটকে অংশগ্রহণকারীর সংখ্যা, নাটকের বিষয়, নাট্যকারীর নাম, পরিচালকের নাম। আবেদনপত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর এবং নাট্য সংস্থার ক্ষেত্রে সম্পাদক বা সভাপতির স্বাক্ষর সহ যোগাযোগ নম্বর থাকা আবশ্যক।

এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমা বল এক বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে স্পোর্টস কোটা 2026 কনস্টেবল জেনারেল ডিউটি পদে 404 শূন্য পদ পূরণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন। পদের নাম কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টস কোটা, বেতনক্রম 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 3। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন বা তৎসমতুল্য

0: বয়স 18 থেকে 23 বছর, পদের সংখ্যা 404টি। প্রার্থীদের ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 100 টাকা ফি দিতে হবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আরও বিস্তারিত জানতে দেখে নিতে পারেন সশস্ত্র সীমা বলের ওয়েবসাইট www.recruitmentssb.gov.in অথবা www.ssb.gov.in। অনলাইনে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে।
1: বন্ধুরা, জানিয়ে রাখি আরও একটি কাজের খবর। সিএসবিও অর্থাৎ সিভিলিয়ান সুইচ বোর্ড অপারেটর পদে গ্রেড 2-তে গ্রুপ সি ভিত্তিক 2 বছরের প্রবেশন মেয়াদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। প্রবেশনকালে সন্তোষজনক কর্মক্ষমতার সাপেক্ষে পরবর্তীতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে গত 2রা মে থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী 31 মে 2026। পদের নাম সিএসবিও গ্রেড 2, মোট শূন্য পদ 190টি। যোগ্যতার মানদণ্ড, প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের প্রাইভেট বোর্ড এক্সচেঞ্জ বোর্ড পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। প্রার্থীদের ন্যূনতম 6 মাসের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ও হিন্দিতে সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। বয়সসীমা হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স 25 বছর অতিক্রম করা যাবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা প্রযোজ্য। নির্বাচন প্রক্রিয়া হবে প্রথমে লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। নির্বাচিত প্রার্থীদের একটি ব্যবহারিক পরীক্ষা এবং একটি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে, যা যোগ্যতা নির্ধারণী হবে। বেতন স্তর 3, আবেদন পদ্ধতি অনলাইন, আর প্রার্থীরা সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট indianarmy.nic.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
0: সময় বলছি এবারে বিদায়ের পালা। আজকের অভিজ্ঞাপন থেকে যেতে যেতে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 44%। সেই সঙ্গে বিদায় নেব আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন সংবাদ।

শুভ সকাল যুব বন্ধুরা, যুববাণীর আরেকটি পর্বে আমি রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু আর জে মৃন্ময়ী। আমরা এখন এক গৌরপুত্রল অভিযাত্রার 90 বছরের পূর্তি উদযাপন করছি। 1936 সালের 8ই জুন এক ঐতিহাসিক মুহূর্তে যাত্রা শুরু করেছে।

0: ছিল অল ইন্ডিয়া রেডিও, কিন্তু এর আত্মা যে বাঙালি সেটা বোঝা যায় যখন স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম দিলেন আকাশবাণী। সেই প্রতিষ্ঠানের 90 বছরের এক দীর্ঘ অভিযাত্রা আমাদের এবং অবশ্যই শ্রোতা বন্ধুরা তোমাদের সকলের জন্য গর্বের। যখন টেলিভিশন ছিল না, হাতে হাতে স্মার্টফোন ছিল না, তখন মানুষের কাছে বাইরের জগতের একমাত্র জানালা ছিল সেই কাঠের রেডিও বক্স, প্রযুক্তির এক সুন্দর আবিষ্কার। আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও যখন কয়েক হাজার হাজার পডকাস্ট বা মিউজিক অ্যাপ আমাদের চারপাশে, তখনও কিন্তু আকাশবাণী তার রাজত্ব বজায় রেখেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই মহিষাসুর মর্দিনী থেকে শুরু করে আজকের মন কি বাত, আকাশবাণী নিজেকে বদলেছে কিন্তু হারায়নি। আজ 90 বছরের এই দীর্ঘ পথ চলায় আমরা যখন ফিরে তাকাই শেষ সোনালী দিনগুলোর দিকে, আমরা গর্ব অনুভব করি। আর আজকের যুগে দাঁড়িয়ে কীভাবে আকাশবাণী এখন ডিজিটাল দুনিয়ায় নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে পকেটে পকেটে পৌঁছে যাচ্ছে তা তো আমাদের সবারই জানা। রেডিও থেকে নিউজ অন এয়ার অ্যাপ যেন প্রযুক্তির এক সুন্দর আবিষ্কারের সময় উপযোগী বিবর্তন। আজ 11ই মে, ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, বরং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসে এক গর্বের মাইলফলক। আজ জাতীয় প্রযুক্তি দিবস। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো কীভাবে প্রযুক্তি আমাদের জীবন বদলে দিয়েছে এবং আগামীর সম্ভাবনা নিয়ে। এবং বন্ধুরা, মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা কেন এই 11ই মে তারিখটিকেই বেছে নিলাম? তাহলে ফিরে যেতে হবে 1998 সালে, কারণ আজকের এই দিনেই রাজস্থানের পোখরানে ভারত সফলভাবে পরমাণু পরীক্ষা চালিয়েছিল, যার নাম ছিল অপারেশন শক্তি। একই দিনে ভারতের তৈরি প্রথম বিমান হংস-3 আকাশে ডানা মেলেছিল এবং ত্রিশূল মিসাইলের সফল পরীক্ষা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করেন। আমাদের বিজ্ঞানীদের সেই অদম্য সাহস আর মেধা আজ ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজকের দিনটির সূচনা সেই 1998 সালে হলেও, কিন্তু আজকের প্রেক্ষাপটে ভারত এক অন্য বিপ্লবের পথে। ভারতের ডিজিটাল অর্থনীতি এখন জিডিপির প্রায় 10%, যা 2026 সালের মধ্যে 20% পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেমিকন্ডাক্টর মিশন, ভারত সরকার বর্তমানে প্রায় 76,000 কোটি টাকার ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করেছে, যাতে ভারত চিপ ম্যানুফ্যাকচারিংয়ের গ্লোবাল হাব হতে পারে। ভারতের এই হার্ডওয়্যার আর সফটওয়্যারের মেলবন্ধন আজ আমাদের বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য করে তুলছে। কিন্তু প্রযুক্তির কথা বললে কি আমরা কেবল রকেট বা স্যাটেলাইট বুঝি? একদমই নয়। সকালে ঘুম থেকে উঠে অ্যালার্ম দেওয়া থেকে শুরু করে রাতে শোয়ার আগে ইউপিআই দিয়ে দুধের বিল মেটানো, সবই তো প্রযুক্তি। আচ্ছা ভাবো তো, 10 বছর আগেও কি আমরা কল্পনা করতে পারতাম যে পকেটে একটা ছোট্ট ফোন থাকা মানেই আমাদের সাথে আস্ত একটা ব্যাংক বা লাইব্রেরি সাথে নিয়ে ঘোরা? সত্যি তাই, প্রযুক্তি আমাদের জীবনকে অনেকটা সহজ করে দিয়েছে, আমাদের সময় বাঁচিয়েছে, কিন্তু তাতে কি ধৈর্য কমিয়ে দিয়েছে আমাদের? সে যাই হোক, তবে প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের জীবনকে আরামদায়ক এবং সহজ করেছে। এবং এ বিষয় নিয়েই আমরা চলে যাব আমাদের আরেক বন্ধু আর জে মানালির কাছে।
1: আজ শুধু আমাদের জীবনের অংশ নয়,

0: জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য সঙ্গী। মোবাইল ফোন থেকে মহাকাশ অভিযান, অনলাইন শিক্ষা থেকে চিকিৎসা, প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ছোঁয়া বদলে দিচ্ছে পৃথিবীকে। ন্যাশনাল টেকনোলজি ডে উপলক্ষে আজ আমরা কথা বলবো প্রযুক্তির অগ্রগতি, তার সুফল এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে। নমস্কার যুব বন্ধুরা, তোমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আরজে মানালি, এবং আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার সুশান্ত সূত্রধর। নমস্কার স্যার, আপনাকে যুববাণীর আজকের এই বিশেষ পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত।
1: ধন্যবাদ মানালি, আমাকে যুববাণীতে ডাকার জন্য।
0: আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি থাকবে, ন্যাশনাল টেকনোলজি ডে উদযাপনের মূল উদ্দেশ্য কি?
1: অ্যাকচুয়ালি ন্যাশনাল টেকনোলজি ডেটা ঘোষণা করেছিল আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল, শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি। পোখরানে যখন নিউক্লিয়ার টেস্টটা সফল হয়েছিল, ওটার পরই মানে 11 মে 1998-এ ওটাকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে উনি ঘোষণা করেছিল। এবং ওটার মূল উদ্দেশ্য ছিল যে যাতে বৈজ্ঞানিক অগ্রগতির গুরুত্ব প্রকাশ পায়। হ্যাঁ,
0: আচ্ছা,
1: আমাদের ভারত যে পারমাণবিক শক্তিধর দেশ, ওটা ওই সময়ই উনি ঘোষণা করেছিলেন বৈজ্ঞানিকদের সম্মানের ক্ষেত্রে এবং আধুনিক প্রযুক্তির সম্মানের উদ্দেশ্যেই উনি এই 11 মে 1998 ওই দিনটাকে ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে ঘোষণা করেছিলেন।
0: আচ্ছা, নেক্সট জানতে চাইবো, প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে বদলে দিয়েছে বলে আপনি মনে করেন?
1: প্রযুক্তি, আমি যদি এখন যেটা চলছে আমি এআই বেসড নিয়ে কথা বলতে চাইছি, প্রযুক্তি আমাদের এআই মানে কিভাবে দৈনন্দিন জীবনে মানে পরিবর্তন নিয়ে এসছে, আমি যদি বলতে চাই যে সাধারণ সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদের যদি বোঝাতে চাই, আমি যদি বুঝাই যে দৈনন্দিন জীবনে আমরা যখন মার্কেটে যাই, আমরা যে পেমেন্ট বক্স গুলা দেখতে পাই, ওটাতে টেক্সট টু স্পিচ এআই জেনারেটেড টুলস একটা ব্যবহার করা হয়েছে, যার মানে ব্যবহারের ফলে আপনারা দেখতে পাবেন যে সাধারণ থেকে সাধারণ মানুষও, যারা স্মার্টফোন ইউজ করতে পারছে না আজকাল, ওদের যেরকম একটা সবজিওয়ালার দোকানে আমরা যখন পেমেন্ট করতে পারছি, তো ওরা ইজিলি ওই এআই টুলস ব্যবহারের কারণে মানে আধুনিক প্রযুক্তির এটা আবিষ্কার, তাই তো?
0: হুম হুম
1: তো ওইটা আবিষ্কারের ওই কারণেই মানে সাধারণ থেকে সাধারণ মানুষও মানে ইজিলি ওই জিনিসগুলো বুঝে নিতে পারছে যে ওদের কাছে পেমেন্টটা চলে এসেছে। তারপর যেরকম সাপোজ আমি একজন ইঞ্জিনিয়ার, বা আমার মতো এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে, শিক্ষক আছে, হ্যাঁ, যারা পড়াতে ভালোবাসে, ঠিক আছে, তো ওরা সাপোজ ওরা শুধু বাংলা ভাষাতেই কথা বলতে পারে, তো আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা ওরা ধরলাম একটা এক্সাম্পল দিলাম যে ওরা অঙ্কতে খুবই মানে ওটা ভালো, ফিজিক্সে ভালো, কেউ কেউ কেমিস্ট্রিতে ভালো, কিন্তু ওরা সব ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে না, তো ওরা বাংলায় সাপোজ কথা বললো, কিন্তু এআই টুলসের মাধ্যমে ওরা ওটাকে ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করে ইউটিউবে আপলোড করতে পারছে, এবং ওদের একটা প্যাসিভ ইনকামেরও ব্যবহার রাস্তা চলে আসছে ওদের কাছে। তো
0: ঠিক ঠিক
1: প্রযুক্তি অনেকভাবে সাহায্য করছে আধুনিক জীবন।
0: যেমনটা বললেন যে এআই এর ব্যাপারে, এআই নিয়ে এখন মানে অনেকটাই আলোচনা হচ্ছে, তো এটি ভবিষ্যতে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে হয় আপনার?
1: হ্যাঁ, এআই তো আমাদের ভবিষ্যৎ জীবনে অনেকটাই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলে দিতে চাই, এআই আমাদের সার্ভ করতে এসেছে, এআই কিন্তু আমাদের রুল করতে আসেনি, কারণ আমরা মানুষ, আমরাই ওটাকে জেনারেট করেছি, কোডিং প্রপার কোডিং এর মাধ্যমে আমরাই এটাকে বানিয়েছি, এবং আমরাই এটাকে রুল করতে চাই এবং রুল করব আগামী দিনে। তো
0: ঠিক ঠিক
1: এর পাশাপাশি এআই আমাদের এই যেরকম একটু আগে বললাম টিচিং প্রফেশনে আমাদের হেল্প করছে, তারপর হেলথ কেয়ারেও আমাদের হেল্প করছে। এখন এখনকার আধুনিক, আমি যেমন কিছুদিন আগে আমার একটা বন্ধুর সাথে হায়দ্রাবাদ গেছিলাম, তো ওইখানে ম্যাক্সিমাম দেখলাম যে এমআরআই মেশিন গুলাতে ওরা এআই টুলস ব্যবহার করছে, যার ফলে ওরা মানে ইজিলি মানে মানুষের শরীরে কোন জায়গায় কোন নার্ভে, হ্যাঁ, বা ব্রেনের কোন অংশে কোন মানে ইয়েতে পোর্শনে ওদের প্রবলেম হচ্ছে, ওরা ইজিলি ওই এআই টুলস ব্যবহার করে অতি শীঘ্রই মানে ওরা জেনে নিতে পারছে যে কোন জায়গায় কার কি প্রবলেম।
0: ঠিক ঠিক অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা।

0: আমাদের এটাই মনে রাখতে হবে, আর ন্যাশনাল টেকনোলজি ডেতে এই প্রত্যাশাই থাকুক যে প্রযুক্তি হোক মানবতার কল্যাণে। আজকের এই পর্বে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য।
1: ধন্যবাদ আপনাকেও।
2: সত্যি তো তাই, প্রযুক্তি হোক মানবতার কল্যাণে, এবং যখন আমাদের জীবনযাপনে প্রযুক্তির ব্যবহার এত বেশি, তখন কিন্তু এর নিরাপত্তাও অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। কেননা 2023 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে সাইবার হামলার প্রবণতা আগের চেয়ে 15-20% বেড়েছে। এআই যেমন সুযোগ এনেছে, তেমনি ডিপফেক ভিডিও বা ভয়েস ক্লোনিং আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের দিনে আমাদের শপথ হোক, প্রযুক্তিকে দক্ষ হওয়ার পাশাপাশি ডিজিটাল সুরক্ষা সম্পর্কেও সচেতন হওয়া, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা পাসওয়ার্ড সুরক্ষায় যেন কোনো আপোষ না হয়। আজকের ভারত মানে স্টার্ট আপের ভারত। আজকের তরুণ প্রজন্ম আর কেবল চাকরি খুঁজে না, তারা চাকরি তৈরি করে। চ্যাটজিপিটি থেকে শুরু করে মহাকাশ গবেষণা, বাঙালি মেধা আজ বিশ্বজুড়ে। তাই আজকের দিনে সকল তরুণ উদ্ভাবক ও বিজ্ঞানীদের জানাই কুর্ণিশ, মনে রাখতে হবে প্রযুক্তি মানুষের জন্য, মানুষ প্রযুক্তির জন্য নয়। তাই মানবিকতা আর নৈতিকতা বজায় রেখে প্রযুক্তির ব্যবহার হোক সুন্দর পৃথিবীর লক্ষ্যে। তাই তো বন্ধুরা, এবারে আমরা সোজা চলে যাব আমাদের আরেক বন্ধু আরজে তনুশ্রীর কাছে।
3: উজয়তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী রায়, আর আপনাদের সঙ্গে আজ কিন্তু আমি একেবারেই একা নই। আমার সঙ্গে রয়েছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী অনুষ্কা সেন। তবে আজকে কিন্তু শুধু হবে গানে গানে আড্ডা। তবে আমি ভাবছি আর খুব বেশি দেরি করব না, আমি সরাসরি এখন অনুষ্কার কাছে চলে যাব। অনুষ্কা, শুরুতেই বলবো, কেমন আছো?
4: ভালো আছি। আকাশবাণীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। তুমি কেমন আছো?
3: এই আমারও চলছে, খুব ভালো। তবে হ্যাঁ, আজকে তোমার সঙ্গে তো আমি গল্প করব, তোমার কাছ থেকে জানবো আরও অনেক কিছু। তবে শুরুতেই চলো না অনুষ্কা, একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করি।
4: ঠিক আছে, আমি একটি রবীন্দ্রসঙ্গীত প্রথমেই গাইছি।
3: বাহ বাহ, চলো

0: সত্যি মুগ্ধ হয়ে আমি এতক্ষণ ধরে অনুষ্কার গানটা শুনছিলাম। এত সুন্দর গান তুমি অনুষ্কা গেয়েছো। তবে তোমার এই গানটা শোনার পর শুরুতে আমার যে প্রশ্নটা আমার মনে এসছে, তোমার এই সঙ্গীত চর্চা কবে থেকে শুরু?
1: সঙ্গীত চর্চা আমার একদম ছোটবেলা থেকেই খেলাচ্ছলে শুরু হয়েছিল। সজল মামা আসতো, এসে খেলতো আমার সঙ্গে, খেলতে খেলতেই আস্তে আস্তে হারমোনিয়াম ধরা, সারেগামা করা, এইভাবেই শুরু হয়ে গেছে। আমি ঠিক এক্স্যাক্ট ডেটটা আমি বলতেও পারি না কবে থেকে আমার ঠিকঠাক সঙ্গীত চর্চা শুরু হয়েছে।
0: বাহ, দারুণ ব্যাপার। তো তোমার আগামীতে নিশ্চয়ই কিছু ভাবনা রয়েছে সঙ্গীতকে নিয়ে? বিশেষ করে
1: সঙ্গীত সব সময় আমার সঙ্গে থাকবে, আমার প্যাশন অবশ্যই আমার সঙ্গে থাকবে। আমি আরও চর্চা করে যাব, আরও এটাকে নিয়ে এগোনোর চেষ্টা করব। আর এখন আমি সাইকোলজি নিয়ে পার্সিউ করছি, তো ওইটাও থাকবে, এটাও থাকবে, সব থাকবে একসাথে।
0: বাহ, দারুণ দারুণ দারুণ। তবে হ্যাঁ অনুষ্কা, এখানেই কিন্তু তোমাকে আমি ছাড়ছি না, আরও কিন্তু গান শুনবো, কি বলো?
1: ঠিক আছে, আমি এখন একটি নজরুল সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি।

0: অসাধারণ, সত্যি সত্যি বলছি অনুষ্কা, অসাধারণ গান গিয়েছো। আর বলা যেতে পারে আমি বরাবর নজরুল প্রেমী, আর এই গানটা কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল। আর পরপর তুমি দুটো গান শুনিয়েছো, তার পরবর্তীতে এবার তোমার কাছে আমার সত্যি একটা জিনিস জানার ইচ্ছে হচ্ছে যে ভবিষ্যতে কি তুমি তুমি কেমন ধরনের গান গাইতে চাও?
1: আমি সব ধরনের গানই গাওয়ার চেষ্টা করি, তবে ক্লাসিক্যালটাই আমি বেজ রাখতে চাই। আর এমনিতে সব ধরনের গানই আমার গাইতে ভাল লাগে।
0: বাহ, দারুণ ব্যাপার। তবে এবার শেষ গানটা কি গাইছো বলো।
1: এবারে আমি এই সময়ের শ্রীজাতর লেখা একটি গান গাইছি। নি সা গা।

আহা অনুষ্কা, সত্যি বলতে কি তুমি শুরু থেকে এখনো পর্যন্ত যে তিনটে গান আমায় শুনিয়েছো, প্রত্যেকটা গান, প্রত্যেক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক পরিকাঠামো ও শিল্প প্রকল্পের গতকাল উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের গৃহীত পদক্ষেপের কারণে ভারত পশ্চিম এশিয়ার সংঘাত থেকে উদ্ভূত জ্বালানি সংকট কার্যকরভাবে মোকাবেলা করছে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ তেলিয়ামুড়া দক্ষিণ হদরায়তে গতকাল সোলার কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের উদ্বোধন করেছেন। বিদ্যুৎ নিগমের উদ্যোগে সৌর আলোতে পরিচালিত এই প্ল্যান্ট বসানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সম্ভাব্য বন্যা ও তাপ প্রবাহ পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রস্তুতি নিয়ে গতকাল পর্যালোচনা করেছেন। নয়াদিল্লিতে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করেছেন এবং জীবনহানি শূন্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক গ্রীষ্মকালীন ছুটিতে সারাদেশের সমস্ত স্কুলে ভারতীয় ভাষা সামার ক্যাম্প 2026 আয়োজন করবে। সপ্তাহব্যাপী এই ক্যাম্পে শিক্ষার্থীদের আত্মপরিচয়, শব্দ ভান্ডার বৃদ্ধি, বাস্তব জীবনের কথোপকথন এবং সাংস্কৃতিক উপলব্ধির ওপর কেন্দ্র করে বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যকলাপ অনুষ্ঠিত হবে। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে অন্যান্য বছরের মতো এই বছরও কর্মসূত্রে ত্রিপুরায় বসবাসরত আসামবাসীদের অন্যতম প্রধান উৎসব রঙ্গালী বিহু উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নাল্লু গতকাল সন্ধ্যায় আগরতলার নজরুল কলাক্ষেত্রে এই উৎসবের উদ্বোধন করেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3 ম্যাচের ক্রিকেট সিরিজ দখল করল ত্রিপুরা। গতকাল দ্বিতীয় ম্যাচে রাজ্য দল জয় পেয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 89 রানে জয় পায়, ফলে সিরিজ 2-0 জিতে নেয় রাজ্য দল। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:11 হয়ে 14 সেকেন্ড। আর এখন আপনাদের জানিয়ে দেওয়ার পালা সংবাদ শিরোনামের। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75তম বার্ষিকী উপলক্ষে আজ সোমনাথ অমৃত পর্ব উদযাপিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্বে অংশগ্রহণ করবেন। তিনি ত্রিবেণী হ্যালিপ্যাড থেকে বীর হামিরজি গোহিলের মূর্তি পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি মেগা রোড শোতে নেতৃত্ব দেবেন। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজও একই সঙ্গে শুরু হবে, চলবে আগামী 15 মে পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশগত দায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং আত্মিক সুস্থতার মাধ্যমে একটি উন্নত ভারত গড়ার জন্য সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। গতকাল বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিংয়ের 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

নমস্কার সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে আকাশবাণী FM উজ্জয়ন্তীতে। আর আজকের এই সকালে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় বন্ধু আর যে সুয়েদার, আমি থাকবো সকাল 11টা পর্যন্ত। আর প্রথমেই আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব আপনাদের প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় পর্ব। বন্ধুরা, রাত যত গভীর হয় অনেক সময় মনটাও ততটাই চুপচাপ হয়ে যায়, তাই না? কিছু না বলা কথা, কিছু অপূর্ণতা, কিছু চিন্তা সব মিলিয়ে মনে হয় আর পারছি না। কিন্তু জানেন, জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো খারাপ সময় কখনো স্থায়ী হয় না। আজ যে মানুষটা একা অনুভব করছে, কাল হয়তো সেই মানুষটাই আবার হাসবে।

আজ যে স্বপ্নটা ভেঙে গেছে, কাল হয়তো তার থেকেও সুন্দর কিছু অপেক্ষা করছে। তাই যদি আজ মন খারাপ থাকে, যদি মনে হয় সবটাই এলোমেলো হয়ে গেছে, একবার নিজের মনকে আস্তে করে বলুন, সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা, সব ঠিক হয়ে যাবে, এই কথার আশ্বাসে, এই কথার ভরসাই তো আমরা বেঁচে আছি। যখন কোনো সুযোগ আমাদের হাতের কাছে থাকে না, যখন মনে হয় যে সত্যি অর্থেই আর সম্ভব হচ্ছে না কোনো একটা কাজ সম্পূর্ণ করা, ঠিক তখন নিজের মনকে বলতে হয় সব ঠিক হয়ে যাবে। আর এই ভরসাতেই আমরা এগিয়ে চলতে থাকি জীবনের পথে। আজকে বন্ধুরা বলছি তোমায় পর্বে, আমি রয়েছে আর যে শ্বেতা, আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়েই কথা বলতে চাই। আপনারও কি ঠিক এই কথাটাই মনে হয় যখন একেবারে কোণঠাসা হয়ে পড়েন, জীবনের কোনো একটা কাজে আটকে পড়েন, তখন কি আপনারও মনে হয় যে সব ঠিক হয়ে যাবে, এই ভরসাতেই আপনি বাঁচেন? জানান আপনার জীবনের গল্প, সব ঠিক হয়ে যাবের গল্প। আসলে কি সব ঠিক হয়ে যায় না শুধু এই ভরসাতেই বেঁচে থাকা, নাকি আপনিও যেটা ভেবেছিলেন যে সব ঠিক হয়ে যাবে, সত্যি অর্থেই সব ঠিক হয়ে গেছে? সেই গল্প শুনবো আপনাদের থেকে। আর তার জন্য দেরি না করে ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। আমাদের স্টুডিওর নম্বর 03-81-232-6253। এই নম্বরে ফোন করে জানান আপনার জীবনের সব ঠিক হয়ে যাওয়ার গল্প। আজকের বলছি তোমায় পর্ব আপনাদের জন্য উৎসর্গীকৃত। জীবনের সব ঠিক হয়ে যাওয়ার গল্পগুলো শুনবো আপনাদের কাছ থেকে। বন্ধুরা, ফোন করার পাশাপাশি কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, এই নম্বরেও কিন্তু লিখে পাঠাতে পারেন আপনার মনের কথা। বন্ধুরা, আজকের বলছে তোমায় পর্বের বিষয়, সব ঠিক হয়ে যাবে।

বন্ধুরা, বলছি তোমায় পর্বে আজকে আপনাদের জন্য বিষয়টা যেটা নিয়ে এসেছি, সব ঠিক হয়ে যাবে। আসলে প্রতি মুহূর্তে জীবনের সঙ্গে লড়াই করতে করতে অনেক সময় আমাদের খুব কষ্ট হয়। সেই কষ্টটা মনকে বোঝাতে গিয়ে তখন বলতে হয় সব ঠিক হয়ে যাবে। হয়তো সময় লাগবে, হয়তো একটু বেশি কষ্ট হবে, কিন্তু সূর্য যেমন প্রতিদিন আবার ওঠে, তেমনি জীবনও একদিন আবার আলোয় ভরে উঠবে। আর এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আর

তার জন্য আপনারা ফোন করুন আমাদের স্টুডিও নম্বর 03-81-232-6253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আপনার মনের কথা। হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আর যখন গল্প বলছি সব ঠিক হয়ে যাবে, চলুন শোনাই আপনাদের এই মুহূর্তে একটা গান, আর সেই গানের পরেই আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়।

0: বন্ধুরা, একজন শ্রোতা বন্ধু মনে হয় সঙ্গে জুড়েছেন, চলুন শুনবো তার জীবনের গল্প। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল দিদি, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: স্বাগত অমিতাভ বাবু আপনাকে।
1: হ্যাঁ, কেমন আছেন দিদি?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি। দেখুন, যে বিষয়টা আপনি দিয়েছেন আজকে সত্যি মানে একটা ভালো বিষয়, ভাববার মতো বিষয়। যে সমস্যা, কোণঠাসা যখন আমরা হয়ে পড়ি, আর প্রত্যেকটা মানুষের হ্যাঁ কিছু না কিছু সমস্যা এমন ভাবে আসে, যখন সমস্যাগুলো আসে দিদি তখন সব একসঙ্গে আসে, এবং সেই সমস্যায় আমাদেরকে যখন কোণঠাসা করে দেয়, হ্যাঁ তখন কিন্তু আমরা সেই পরিত্রাণের রাস্তাটা ভাবি। কিন্তু দিদি, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের দুটো অঙ্গ খুব ভালো কাজ করে, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে পা, মানে পদক্ষেপ। এই যে পদক্ষেপটা যখন আমরা ফেলবো, তখন হিসাব করে যখন ফেলবো আর মাথা খাটিয়ে যখন সেই সমস্যাগুলোর সমাধান আমরা বের করবো, হ্যাঁ তখন কিন্তু নিজেকে খুব হালকা মনে হয় যে না, সমস্যায় কোণঠাসা হয়তো আমাকে করেছিল ঠিকই, সেই কোণঠাসা থেকে বেরিয়ে আসার জন্য আমার দুটো, আমার এই মস্তিষ্ক এবং এই পদক্ষেপ যে আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, হ্যাঁ তার জন্য আমাকে এই দুটো অঙ্গ

0: অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাতেই হবে।
1: ঠিক ঠিক ঠিক তাই,
0: এটুকু শেয়ার করলাম। ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনিও। নমস্কার।
0: ধন্যবাদ দিদি, ধন্যবাদ।
1: বন্ধুরা, অমিতাভ বাবুর কথা শুনলাম। আর আজকে তিনি প্রথম ফোন করলেন বলছে তোমায় পর্বের প্রথম শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গেলাম। তিনি যেটা বললেন, হ্যাঁ ঠিক তাই, যখন আমরা একেবারেই কোণঠাসা হয়ে যাই তখন দুটো জিনিস সত্যি অর্থেই আমাদেরকে অনেকটা সাহায্য করে। প্রথম কথা হলো নিজের মনকে বা মস্তিষ্ককে তৈরি করা, যে হ্যাঁ এই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, সেই ইচ্ছেটা তৈরি হওয়া। আর তারপরে যেটা যেটা বলছিলেন অমিতাভ বাবু, হ্যাঁ পদক্ষেপ, অর্থাৎ আমাদের পা, যে প্রতিটা পদক্ষেপ তখন আমরা নিতে চিন্তা করে নেই, তারপরেও আমরা পদক্ষেপ যদি না নিই তাহলে তো হয়তো বা সেই কাজটা সম্পন্ন হবে না। বন্ধুরা, আরও একজন সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার বন্ধু। না, বন্ধুর কথা তো শুনতে পাচ্ছি না, তবে বন্ধুর সঙ্গে অবশ্যই আমরা জুড়ব, আমরা কথা বলবো ওনার সঙ্গে।

0: হ্যালো, নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: শুক্লা বলছি।
0: স্বাগত আপনাকে।
1: ধন্যবাদ তোমাকে। আমার পূর্ববর্তী যিনি বললেন সুন্দর বলেন, তো বিষয়টা হলো যে অনেক সময় এরকম মানে আমাদের মধ্যে এরকম কিছু সমস্যা চলে আসে যেগুলো আমাদেরকে কোণঠাসা করে দেয়। হ্যাঁ, এটা সবার জীবনেই কোনো না কোনো সময় হয়। সেই জন্য প্রথমে আমাদের যেটা এই যে ছোটবেলা থেকে একটা বিষয় অভ্যাস করতে হয়, ধৈর্য।
0: ঠিক,
1: এই ধৈর্যটা যে যত বেশি অভ্যাস করতে পারবে সে তত বেশি ওই সমস্যাগুলো মানে মোকাবেলা করে এগিয়ে যেতে পারবে। তো অনেক সময় কি হয় জানো, সমস্যা কিন্তু আমাদের দু ধরনের হয়। একটা সমস্যা হয় আমরা একটু সময় নিয়ে একটু ভেবে চিন্তে ধীর স্থির থেকে যদি আমরা ওই যে উনি বললেন যে মস্তিষ্ক আর পা এ দুটোকে যদি সঠিকভাবে কাজে লাগিয়ে চলতে পারি তাহলে আমাদের সমস্যাটা একটা সময় চলে যায়, মানে সমস্যাটা আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা সমস্যাটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারি। আবার কিছু সমস্যা আছে চিরস্থায়ী, আমি জানি সেটা আমাকে ছেড়ে যাবে না, সেটাকে নিয়েই আমার চলতে হবে, সেই জন্যও আমাকে প্রস্তুত থাকতে হবে।
0: ঠিক ঠিক,
1: যে যেই সমস্যাটা আমি জেনেই গেছি বা আমি বুঝেই গেছি যে না, সেই সমস্যাটা কে আমি পেছনে ফেলে চলতে পারবো না, সেই সমস্যাটাকে আমার সঙ্গে নিয়ে চলতে হবে, সেই জন্যও আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সেটার জন্যও প্রত্যেকটা মানুষকেই ধৈর্য সহনশীলতা এগুলো মানে প্রতিনিয়ত এগুলোকে আমাদের কি বলে যে মানে চর্চা করতে হয় বা আমাদের এগুলোকে মানে সঙ্গে নিয়ে এবং এই শব্দগুলোকে আমাদের মান্যতা দিয়েই চলতে হয়। যার জন্য অনেক সময় অনেককেই আমরা দেখেছি, আমাদের সে বিখ্যাত লোক হোক বা আমাদের ঘরের লোক একদম প্রতিবেশী সাধারণ লোক হোক, যে এত বড় একটা সমস্যা আসলো তার জীবনে। একটা সাধারণ এক্সাম্পল দিলাম যে হঠাৎ করে ছোট ছোট বাচ্চা রেখে তার হাজবেন্ডটা মারা গেল। এই মহিলাকেও আমাদের একদম ঘরে পরিবারের অনেক মহিলাকে দেখেছি যে কতটা লড়াই করে কতটা মানে স্যাক্রিফাইস করে এবং শক্তি ও সাহসের সঙ্গে নিজে এগিয়ে অনেকটা দূর এগিয়ে গেছেন এবং সফলতার মুখ দেখেছেন।
0: ঠিক ঠিক,
1: সেই সমস্যাটা কি ওনার হাজবেন্ড আর ফিরে আসবেন না, উনি জেনে গেছেন যে এটা নিয়ে আমাকে চলতে হবে। তো এরকম অনেক সমস্যা আছে, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, এরকম অনেক সমস্যা আছে যেগুলো আমাদের আমরা জেনে যাই, শুরু থেকে জেনে যাই যে না, এই সমস্যাগুলো আমাকে ছেড়ে যাবে না, আমার সমস্যাগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে।
0: ঠিক,
1: তো সেই দু ধরনের প্রস্তুতি আমাদের মনে হয় প্রত্যেকটা মানুষের থাকতে লাগে জীবনে, এবং সেই প্রস্তুতিগুলির জন্য ওই যে ধৈর্য সহনশীলতা এগুলোর সাথে সাথে আমাদের ওই ওনার কথাটা আমি

0: রিপিট করব যে মস্তিষ্ক আর পা দুটোকে একদম চিন্তা ভাবনা করে ফেলতে হবে, মস্তিষ্ককে ঠিক রাখতে হবে যে আমি কি করছি এবং আমার ভবিষ্যতে কি করা উচিত।
1: ঠিক,
0: ভালো থাকবে সেটা,
1: ভালো থাকবেন আপনিও, ধন্যবাদ। বন্ধুরা, আজকের বলছে তোমায় পর্বটা একটু অন্যরকম ঠিকই, কিন্তু একেবারে বাস্তব সত্যি কথা। আজকাল কেমন আছো? এই প্রশ্নটার উত্তর অনেকে খুব সহজেই দিয়ে দেয়, ভালো আছি। কিন্তু সত্যিই কি সবাই ভালো আছে? অনেক না বলা কথা, অনেক না বলা অপূর্ণতা থেকেই যায়, আর তারপরেও আমরা বেঁচে থাকি সব ঠিক হয়ে যাবে এই কথাটার জন্যই। কারো মুখে হাসি আছে, কিন্তু ভেতরে ভেতরে সে একেবারেই ক্লান্ত। কারো সোশ্যাল মিডিয়ায় রঙিন ছবি আছে, কিন্তু রাতের অন্ধকারে সে একা কাঁদে। কারো কাছে সব আছে, তবু একটা অজানা শূন্যতা তাকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেয়। আর ঠিক সেই সময়েই কেউ একজন হয়তো কানে কানে বলে, সব ঠিক হয়ে যাবে।

0: হ্যালো, নমস্কার বন্ধু। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: আমি রামনগর থেকে বলছি, নিখিল ভট্টাচার্য।
0: নামটা আরেকবার বলবেন বন্ধু।
1: নিখিল ভট্টাচার্য।
0: নিখিল বাবু, বলুন।
1: এই 2025 2025 সালে 22শে ফেব্রুয়ারি
0: হ্যাঁ,
1: আমার স্ত্রী বিয়োগ হয়।
0: আচ্ছা,
1: এবং 6 দিন আগে উনি
2: দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ।
0: বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, তবে অবশ্যই আমরা কথা বলবো। নিখিলবাবু বলছিলেন কথা, তবে শুনবো আমরা নিখিলবাবুর কথা অবশ্যই। আজকের এই বলছে তোমায় পর্বটা সাজিয়েছে একটু অন্যরকমভাবেই, এই যে ছোট্ট কথাটা, সব ঠিক হয়ে যাবে। শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু অনেক সময় এই কয়েকটা শব্দই একজন মানুষকে আবার নতুন করে বাঁচার সাহস দেয়। তাই বলছি তোমায় পর্বে এই ছোট্ট কথাটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে গল্প। আর তার জন্য আপনারা ফোন করুন 0381-232-523 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে কথা। বন্ধু একজন আমাদের হোয়াটসঅ্যাপে আজকে লিখে পাঠিয়েছেন, কৃষ্ণনগর আগরতলা থেকে অরবিন্দ বিশ্বাস। তিনি লিখছেন, আমরা বলি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, আসলে কি ঠিক হয়ে যায়? না, একদম হয়তো বা মিলে না। তবু আমরা মানসিক শান্তি পাওয়ার জন্য আমরা বলি, বা অন্য কেউ যখন কোনো সমস্যায় পড়েন আমরা সান্ত্বনা দিই, কারণ সমস্যাকে হালকা করে নেওয়াটাই ভালো। বর্তমানে আমরা অনেক সময় বলে থাকি কেমন আছো, অনেক ক্ষেত্রেই আমরা বলি ভালো আছি, কিন্তু সব কিছুই কি ভালো থাকে? না, নিজেকে শান্ত রাখা। আজ আর বলছি না, কারণ আমি বাংলা ফেঁসে বিয়েতে গিয়ে অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে, তাই বলতে হচ্ছে সব কিছুই ঠিক হয়ে যাবে একদিন। বন্ধু আপনাকে ধন্যবাদ আমাদের হোয়াটসঅ্যাপে আজকের প্রসঙ্গ বিষয়ে লিখে পাঠানোর জন্য। আরও একজন বন্ধু সঙ্গে রয়েছেন, না বন্ধুর লাইনটা কেটে গেল, তবে আমরা কথা বলবো অবশ্যই। হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, লাইনটা কেটে গিয়েছিল।
0: হ্যাঁ নিখিলবাবু, বলুন।
1: এখন বলছি যে সবকিছু ঠিক হয়ে যাবে, আজকে যে আপনাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম মোতাবেক আমি বলছি যে আমার স্ত্রী বিয়োগ হয়েছিল 2025 সালের 22শে ফেব্রুয়ারি।
0: আচ্ছা,
1: আমি কিছু জানি না, আমরা 8 দিনের মাথায় তার মৃত্যু হলো।
0: আচ্ছা,
1: এই যে একটা শখ,
0: হ্যাঁ,
1: এই শখটা কাটিয়ে ওঠা বড়ই কষ্টকর হয়েছিল। এখন আস্তে আস্তে সবাই সহযোগিতায় কিছুটা কাটিয়ে উঠতে পেরেছি, তথাপি
0: হ্যাঁ
1: মনের দুঃখ আর সহ্য করতে পারিনি।
0: ঠিক তাই,
1: এভাবেই আমাদের জীবন এখন চলছে। এখন আমরা সবাই মিলে কষ্ট করে সুখ সাবেশ, এখন এটুকুই বললাম।
0: নিখিলবাবু আপনি ভালো থাকবেন, আর কি বলবো, সত্যিই তাই। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার জীবনের গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন। নমস্কার। বন্ধুরা, নিখিলবাবু

যা বলছিলেন, হ্যাঁ, এইটা আমাদের জীবনের একটা চিরন্তন সত্য কথা। এই সংসার ছেড়ে, এই জগৎ ছেড়ে আমাদের সকলকেই যেতে হবে। কিন্তু যিনি চলে যান, তার পরিবারের ওপর দিয়ে যে ঝড় বয়ে যায়, সেই ঝড়টাকে থামানোটা অন্য কারোর পক্ষে সম্ভব না। হয়তো আমরা সান্ত্বনা দিতে পারি, হয়তো আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, কিন্তু সেই শোকটা কাটিয়ে উঠতে একটুখানি সময় লাগে। ধীরে ধীরে সেই শোক কাটিয়ে উঠে আবারও জীবন চলতে থাকে। ওই যে সেই ছোট্ট কথাটা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি অর্থেই সবসময় সব ঠিক হয় না। তারপরেও আমরা এই কথাটাকে নিয়ে বেঁচে থাকার সাহস পাই। জীবনটা কখনোই সরল রাস্তা নয়। এখানে হঠাৎ ঝড় আসে, প্রিয় মানুষ বদলে যায়, বিশ্বাস ভেঙে যায়, স্বপ্ন থেমে যায়, মনে হয় এবার আর পারবো না। কিন্তু আশ্চর্য জানেন, মানুষ ঠিক আবার উঠে দাঁড়ায়, কারণ সময় থেমে থাকে না, অন্ধকার চিরকাল থাকে না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে।

বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু বলছি তোমায়, পর্বের সময় শেষের দিকে। হয়তো আজ আপনি ভীষণ কষ্টে আছেন, হয়তো আপনার পরিশ্রমের মূল্য কেউ দিচ্ছে না, হয়তো আপনি কাউকে হারিয়েছেন, হয়তো নিজের কাছেই নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। তবু একটু বিশ্বাস রাখুন, যে বৃষ্টি আজ আপনাকে ভিজিয়ে দিচ্ছে, সেই বৃষ্টি একদিন আপনার মনের ধুলো ধুয়ে দেবে। যে অপেক্ষা আজ অসহ্য লাগছে, সে অপেক্ষার শেষেই হয়তো সবচেয়ে সুন্দর মুহূর্তটা দাঁড়িয়ে আছে। সব ঠিক হয়ে যাবে মানে এই নয় যে হঠাৎ একদিন সব সমস্যায় উধাও হয়ে যাবে, বরং এর মানে হলো আপনি ধীরে ধীরে শক্ত হয়ে উঠবেন, আপনি কষ্টের সঙ্গেও হাসতে শিখবেন, আপনি নিজের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে শিখবেন। জীবন আসলে আমাদের হারাতে আসে না, শেখাতে আসে। যে মানুষটা আজ কাঁদছে, সেই মানুষটাই হয়তো আগামীকাল অন্য কাউকে সাহস দেবে। যে মানুষটা আজ একা, সেই মানুষটাই হয়তো একদিন অনেক মানুষের ভরসা হবে। তবে যদি কখনো খুব খারাপ লাগে, একটু থামুন, নিজেকে দোষ দেবেন না, নিজেকে ছোট ভাববেন না। মনে রাখবেন, আপনি এখনও লড়ছেন, আর সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কিছু ক্ষত সময় নেয়, কিছু স্বপ্ন দেরিতে পূরণ হয়, কিছু মানুষ দেরিতে আসে, কিন্তু তাই বলে জীবন সুন্দর হওয়া বন্ধ করে দেয় না। তাই আজ যারা শুনছেন, আপনাদের জন্য একটা কথাই বলতে চাই, যতই কঠিন হোক, যতই অন্ধকার হোক, একদিন না একদিন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো বলছে তোমায় পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, তবে যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 10:04 হয়ে 35 সেকেন্ড। আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠানের, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় বন্ধু আর যে শুয়েতা। চলে এসেছি আপনাদের অনুষ্ঠান তুমি অনন্যা নিয়ে। আর আজকে সকাল থেকেই যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, আজ জাতীয় প্রযুক্তি দিবস। আর যেহেতু উইমেন টাইমে আমরা রয়েছি তুমি অনন্যাতে, তাই প্রযুক্তির সঙ্গে নারীদের যদি মেলবন্ধন না ঘটে তাহলে কি করে হয় বলুন বন্ধুরা। তাই আজকের এই উইমেন টাইমে আমরা প্রযুক্তিতে নারীদের গল্প শোনাব। একসময় বলা হতো প্রযুক্তি মানেই পুরুষদের জগৎ। কম্পিউটার, কোডিং, বিজ্ঞান, রোবট এসব যেন মেয়েদের জন্য নয়, কিন্তু সময় বদলেছে। আর সেই বদলের সবচেয়ে বড় উদাহরণ আজকের নারীরা। আজ মেয়েরা শুধু মোবাইল ব্যবহার করছে তা কিন্তু নয়, তারা অ্যাপ তৈরি করছে, মহাকাশ গবেষণা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে, সাইবার সিকিউরিটি সামলাচ্ছে, এমনকি গোটা বিশ্বের প্রযুক্তিকেও নেতৃত্ব দিচ্ছে। আচ্ছা ভাবুন তো, যে সমাজ একসময় মেয়েদের বাড়ির চার দেয়ালে সীমাবদ্ধ রাখতে চাইত, আজ সেই সমাজেই মেয়েরা ল্যাপটপ কাঁধে নিয়ে স্টার্ট আপ করছে, অনলাইন ব্যবসা চালাচ্ছে, ড্রোন উড়াচ্ছে। আসলে এই প্রযুক্তি নিয়ে কথা বলছি। প্রযুক্তি শুধু মাত্র চাকুরির সুযোগ দিয়েছে তা কিন্তু নয়, প্রযুক্তি নারীদের দিয়েছে নিজেদের কণ্ঠস্বর। আজ গ্রামের এক গৃহবধূ ইউটিউবের মাধ্যমে নিজের রান্নার চ্যানেল খুলতে পারছেন, কেউ আবার অনলাইনে হস্তশিল্প বিক্রি করছেন, কেউ বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন। একটা স্মার্টফোন আজ অনেক নারীর কাছে স্বাধীনতার দরজা। আগে

এখানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ ছিল কম। আজ সোশ্যাল মিডিয়া, অনলাইন শিক্ষা আর ডিজিটাল প্ল্যাটফর্ম সেই সুযোগকে অনেকটাই বড় করে দিয়েছে। তা বলে কি এই প্রযুক্তিতে যতটা এগিয়ে আসছে মেয়েরা, চ্যালেঞ্জ কি কিছু নেই? অবশ্যই আছে। আজও অনেক জায়গায় মেয়েদের বলা হয়, এত প্রযুক্তি শিখে কি হবে, মেয়েরা আবার কোডিং করবে নাকি? অনেক নারী কর্মক্ষেত্রে বৈষম্য

আজ পৃথিবীতে অসংখ্য নারী প্রযুক্তির দুনিয়ায় ইতিহাস তৈরি করছেন। ভারতের মেয়েরাও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই। কেউ নাসায় কাজ করছেন, কেউ বড় বড় আইটি কোম্পানির নেতৃত্ব দিচ্ছেন,

রেখেও গ্রামের মেয়েদের ডিজিটাল শিক্ষা দিচ্ছেন। তাদের এই সাফল্যই প্রমাণ করে স্বপ্ন দেখার অধিকার ছেলে মেয়ে সবার সমান। একটু ভাবুন তো, আজ যদি প্রযুক্তি না থাকতো তাহলে কত নারীর প্রতিভা হয়তো ঘরের মধ্যেই আটকে থাকতো। আপনার মতে প্রযুক্তি কি সত্যিই নারীদের স্বাধীন করেছে, নাকি এখনও সমাজের মানসিকতার পরিবর্তন সবচেয়ে বেশি প্রয়োজন? নারীরা আজ শুধু প্রযুক্তি ব্যবহার করছে না, শুধু তারা প্রযুক্তির ভবিষ্যৎও তৈরি করছে। তাই মেয়েদের হাতে শুধু মোবাইল নয়, সুযোগকেও তুলে দিতে হবে। কারণ একটি মেয়েকে প্রযুক্তিতে শিক্ষিত করা মানে একটি পরিবারকে, একটা গোটা সমাজকে, এমনকি একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বে আমরা প্রযুক্তিতে যে নারীরা রয়েছেন তাদেরকে সম্মান জানাচ্ছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করছেন প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবার জন্য। বন্ধুরা, আজকে আমরা এমন এক নারীর গল্প আপনাদের শোনাবো যিনি প্রমাণ করে দিয়েছেন স্বপ্ন যদি বড় হয় তাহলে আকাশও সীমা নয়। তিনি হলেন ভারতের মিসাইল উইমেন, ট্যাসি থমাস। একটা সময় ছিল যখন বিজ্ঞান প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা গবেষণা জগৎকে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্র বলেই মনে করা হতো, কিন্তু সেই ধারণাকেই একেবারে বদলে দিয়েছেন ট্যাসি থমাস। কেরালার এক সাধারণ পরিবারে জন্ম তার। ছোটবেলা থেকেই আকাশ, রকেট আর বিজ্ঞানের প্রতি ছিল ভীষণ কৌতূহল। শোনা যায় তার বাড়ির কাছ দিয়েই রকেট উৎক্ষেপণের খবর পৌঁছাত। আর ছোট্ট ট্যাসি ভাবতেন, একদিন আমিও দেশের জন্য বড় কিছু করব। ভারতের প্রতিরক্ষায় ট্যাসি থমাস আসলে এক অনুপ্রেরণার নাম। মিসাইল উইমেন অফ ইন্ডিয়া নামে পরিচিত এই বিজ্ঞানীর যাত্রা শুরু হয়েছিল কেরলের উপকূলবর্তী ছোট্ট শহর আলাপ্পুঝা থেকে। 1963 সালের এপ্রিল মাসে আলাপ্পুঝায় জন্মগ্রহণ করেন ট্যাসি থমাস। তার বাবা ছোট্ট একটা ব্যবসা চালাতেন। পরিবারের শিক্ষার গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। তার বাড়ির কাছেই ছিল তিরুবনন্তপুরমের থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন। জানা যায় তিনি প্রায়ই ভাবতেন, কিভাবে এই যন্ত্রগুলো এত দূর পর্যন্ত আকাশে উঠতে পারে। সেখান থেকেই বিজ্ঞানের প্রতি তার কৌতূহল আরও বাড়তে থাকে। একসময় খুব কম সংখ্যক মহিলাই ইঞ্জিনিয়ারিং পড়ার পথ বেছে নিতেন। সেই সময় ট্যাসি আত্মবিশ্বাসের সঙ্গে ইঞ্জিনিয়ারিংকে বেছে নেন। ত্রিশূরের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। আর কলেজ জীবনেই ধীরে ধীরে তার আগ্রহ জন্মায় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিকে। ইঞ্জিনিয়ারিং শেষ করার পর ট্যাসি থমাস ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিকেই ঝুঁকেন। তিনি ডিফেন্স ইনস্টিটিউট অফ আর্মামেন্ট টেকনোলজিতে, যেটি বর্তমানে ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি নামে পরিচিত, সেখানে ভর্তি হন। আর সেখানেই তিনি ক্ষেপণাস্ত্রের গাইডেন্স ও কন্ট্রোল সিস্টেম নিয়ে পড়াশোনা করেন।

খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন টেসি থমাস। তাদের জন্য সংসার সামলাতে নিজের কেরিয়ারের কথাও ভাবেননি তাদের মা। দাঁতে দাঁত চেপে ছ ভাই বোনের সংসার একাই আগলে রেখেছিলেন তিনি, এমনই দৃঢ় চেতা ছিলেন তার মা। এই মাকে দেখেই বড় হয়েছেন তিনি। তিনি নিজেও মায়ের মতোই জেদি, সমস্ত বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে দৃঢ় প্রতিজ্ঞ। এই জেদের জন্যই আজ সারা বিশ্বের কাছে তিনি হয়ে উঠেছেন অগ্নিকন্যা, ভারতের মিসাইল উইমেন। তার আসল নাম টেসি থমাস। 1963 সালের কেরলের আলাপ্পুঝায় এক সিরিয়ান খ্রিস্টান পরিবারে জন্ম। তার পরিবার মাদার টেরেসার অনুগামী ছিল। মাদার টেরেসা থেকে অনুপ্রাণিত হয়েই মেয়ের নাম রেখেছিলেন টেসি। টেসির যখন 13 বছর বয়স, তার বাবার স্ট্রোক হয়ে শরীরের ডান দিক অসার হয়ে গিয়েছিল। টেসির মা ছিলেন শিক্ষিকা। বাবা শয্যাশায়ী হওয়ার পর মায়ের উপর সন্তানদের দেখভালের পুরো দায়িত্ব এসে পড়ে। তার উপর অসুস্থ স্বামীর দেখাশোনা তো ছিলই, সেই থেকেই নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছেন মা। শত কষ্ট সত্ত্বেও জেদের সঙ্গে সারা জীবন সন্তানদের আগলে রেখেছিলেন। কেরলের থুম্বা রকেট উৎক্ষেপণ কেন্দ্রের কাছেই ছিল টেসিদের বাড়ি। ছোট থেকেই তাই তার মনে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিয়ে আলাদা একটা কৌতূহল জন্মেছিল। স্বপ্ন পূরণ করতে অনুঘটকের কাজ করেছিল অঙ্ক এবং পদার্থবিদ্যায় তার দুরন্ত এবং নির্ভুল চলন। অঙ্কের কঠিন সমস্যা তার কাছে ছিল একেবারেই জলভাত। জটিল পদার্থবিদ্যাও নিমেষেই বুঝে ফেলতেন। স্কুলের পরীক্ষায় প্রতিবারই বিজ্ঞানে 100% নম্বর পেতেন তিনি। স্কুল পাশের পর টেসি ব্যাংক থেকে প্রতিদিন 100 টাকা ঋণ নিয়ে একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। সেখান থেকে বিটেক পাস করেন। বিটেক পাশের পর তিনি পুনের ইনস্টিটিউট অফ আর্মামেন্ট টেকনোলজি থেকে গাইডেড মিসাইল নিয়ে এমটেক পাস করেন। তারপর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO থেকে গাইডেড মিসাইল নিয়ে PhDও করেন। 1998 সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOতে কাজে যোগ দেন টেসি। অগ্নি ক্ষেপণাস্ত্র তৈরি ছিল তার মূল দায়িত্ব, আর এই প্রকল্পের জন্য স্বয়ং APJ আব্দুল কালাম তাকে বেছে নিয়েছিলেন। এর পাশাপাশি তিনি অগ্নি 3 ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের সহকারী অধিকর্তাও ছিলেন। 2011 সালে পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়া অগ্নি 4 এবং 2009 সালে পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়া অগ্নি 5 অধিকর্তাও ছিলেন তিনি। 2018 সালে পদোন্নতি হয় টেসির। DRDO-র এরোনটিক্যাল সিস্টেমের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন। লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কারও পেয়েছেন টেসি। 2018 সালে ডক্টর থমাস কানগান লিডারশিপ পুরস্কারও পেয়েছেন। ভারতীয় নৌসেনার কমান্ডার সরোজ কুমারের সঙ্গে বিয়ে হয় তার। ছেলের নাম রেখেছেন তেজস। তেজস দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম যুদ্ধ বিমান।

শ্রোতা বন্ধুরা, টিসি থমাসের জীবন আমাদেরকে অনুপ্রাণিত করে। 1988 সালে ডক্টর টিসি থমাস DRDO-তে যোগদান করেন, যেখানে তিনি ডক্টর APJ আব্দুল কালামের অধীনে কাজ করতেন। তাই ডক্টর APJ আব্দুল কালাম যেমন ভারতের মিসাইল ম্যান, তেমনি ডক্টর টিসি থমাস হলেন ভারতের মিসাইল উইমেন। বর্তমানে তিনি ব্যালিস্টিক মিসাইলের একজন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং DRDO-র Agni-4 ও 5 মিসাইল প্রকল্পের একেবারে শুরু থেকেই এর প্রকল্প পরিচালক ছিলেন। তিনি ভারতের মিসাইল দলের নেতৃত্ব দানকারী প্রথম মহিলাও। DRDO-র টিসি, যিনি একটি ভারতীয় মিসাইল প্রকল্পের প্রধান হিসেবে প্রথম মহিলা, GES 2017-র বক্তাদের তালিকায় বলা হয়েছে একজন প্রকল্প প্রযুক্তি নেতা হিসেবে টিসি মিশন ডিজাইন, অবকাঠামো উন্নয়ন, প্রক্রিয়া এবং পণ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। GES 2017-র বক্তাদের তালিকায় তার প্রোফাইলে বলা হয়েছে তিনি বিভিন্ন পেশাদার সংস্থা INE, IEI, TAS এর ফেলো এবং IEEE ASI ও HSI এর সিনিয়র সদস্য। সেই সঙ্গে তিনি 5টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রিও লাভ করেছেন।

টেসির পুরস্কারের ঝুলিতে যদি একটু নজর রাখি, সেখানে দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভরশীল করে তোলার অবদানের জন্য টেসি থমাস লাল বাহাদুর শাস্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও তিনি 2018 সালে ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট জয়পুর থেকে ডক্টর থমাস ক্যাঙ্গন লিডারশিপ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। মুম্বাইতে অনুষ্ঠিত ইটি প্রাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস 2023-এ থমাস বর্ষসেরা নারী অগ্রদূত পুরস্কার জিতেছেন। সেই সঙ্গে একই বছর অর্থাৎ 2023 সালেই টেসি এশিয়ান সায়েন্টিস্ট কর্তৃক এশিয়ান সায়েন্টিস্ট 100-এর লরিয়েটও হন।

বন্ধুরা, ভাবুন তো একজন নারী যিনি একদিকে মা, অন্যদিকে দেশের প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম স্তম্ভ। কাজের চাপ, দায়িত্ব, গবেষণা সব সামলে তিনি দেখিয়ে দিয়েছেন নারীরা চাইলে বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশ সব জায়গাতেই নিজেদের দক্ষতার ছাপ রাখতে পারেন। আজকের দিনে অনেক মেয়ে বিজ্ঞান নিয়ে পড়তে চায়, বড় স্বপ্ন দেখতে চায়। তাদের জন্য টিসি থমাস যেন এক জীবন্ত অনুপ্রেরণা। সবশেষে একটা কথাই বলবো, যে মেয়েটি ছোটবেলায় আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখেছিল, সেই মেয়েই একদিন দেশের আকাশ রক্ষার প্রযুক্তি তৈরি করেছে। এই তো সত্যিকারের সাফল্য, এই তো সত্যিকারের অনুপ্রেরণা। আজ তাহলে বন্ধুরা, এখান থেকেই বিদায় নিচ্ছি। তবে সবার সঙ্গে অবশ্যই কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার। আর যেতে যেতে আপনাদের জন্য রইল এই গানটা।

আও খনে বেলাগে বুকু কনিকানি খনানা মুসুমানি রেচামুং বিশ্বনাথ দেববর্মা বাই মানুষী দেববর্মানী খরং বাই রেচাপ যাক রেচামুং বাইকেন নরকব গ্রংহরদি কক দুগনি

আও লামসগো রেডি কুইজ পান্ডা ও নরক যতন খাই তোমা বাকি বেলা বেলা কেন হামবাই রেডি কুইজ পান্ডা তিনি তো সেকেন্ড মানডে এবার কেবা টাংসল তিনি গাইতস হিস্ট্রি হায়কে কালচার হায়কে বা লিটারেচার তৈনাই সঙ্গ কুইজ পান্ডা নরক যতন তিয়ার কে তোমা বাইদি গরিং হরদি তোমন নরক কোশ্চেন আনসার সাইমান খানকে কক দি বিং তৈ গরিং দি ফিয়াবা খাতগ্রসাম টাংসা যতনি বাকি অজরা

0: ঠিক আছে কক দুক হ্যালো
1: হ্যালো ভাই, বেলা বেলা কেন দি বরকা হাম ভাই?
0: দি বরকা হাম দেখো ব্রিজেস দ সাদি
1: তে কর জলং ব্রিজেস জানি ওয়ান সুমকে অবংকে যে ভারত সাদি নি উলো নাই দো ভাই আনি কো 42 টা আইত্রিশ অফিস রকম আইত্রিশ সঙ্গে ভাই আইত্রিশ
0: দ দ দ দ কত হাম ভাই ও হ্যাঁ সাহরকা গবং মা দাকক তেই খুক সং বিশিও সেজাক মানে ফাই দেখাইছে খক দুক হ্যালো এই লামছ কথা খুক দিবর কাহাম দশ সাদি তাকুক বিচার নাইনটিন থার্টি না দ দ দ হামবাই দাকুক আও হা নাই নেন টেকাইসাকনি কক তো গাবনি আগলো আনসার সাইরবানে এফএম উচিত

0: কক দুগলে ফাইমানি থানো থাকলিয়া ফিয়াবা কক সে সাইমানলিয়া তামো বুঙ্কা খনো খনালিয়া খরাং আনি দখনাই আংকা সাইমানলিয়া আং বুখনাইয়া আনি খরাং বখনাই দিয়ে তং সাইমানলিয়া হ্যালো হ্যালো ফাইদিংগে ওজরা রেচামুনি ফাইচিং থাংলাই ফিরানো খরাং সে খনা হরে মানলিয়া এঙ্গি তংখা গবা
1: কাহা তো যে যত লাগে কাহা কাকে পা তে কত সাবো না খাই ফিরানো

0: হ্যালো,
1: হ্যালো
0: এ
1: হ্যালো
0: এ লামসো কথা খুব
1: দাঁড়ান বায়ান খর দেখনা
0: ই তাবো খনাকা তাবো খনাকা তাসিং খনা ইয়াং ইং মানে তাবো খনাকা
1: অমন থাকিং কক দো ডিস্টার্ব নি তো খানকা বা
0: হুম হুম হুম আবুন বাগিনো
1: আবো তো খনাকা বা
0: এ তাবো খনাকা স্রাই স্রাই কেন
1: আই কই সান্দা মানা কই সাতং সিংগাং আই সাং
0: আ কই সিংজাং নাই তো মানি ফিয়াবা কোশ্চেন আনসার তো আং শাইনু বাইকে আদো আং জরমান কেতে কাছে সিক সিংগান নং তেসা করিং ফির দি তাকু জে ও কামনানি দংরাদি সারে জাহাজে আচ্ছা হানি রেজাবানি ও রেজামুং জি রেজামুং দি বানা অবন সাবসই সাইডে মানটাকে সারে জাহাজে আচ্ছা হানি রেজাব যাক রেজামুং সাবসই ও রেজামুং তো খরক যা বরক তো সৈনে বিলে হায় না সাবসই বিনিমুং তো সাইমানকে সাহদি হ্যালো
2: হ্যালো
0: এই লামসো কে তাকুক দীপর কাহাম দশা দি তাকুক উত্তম সারে জাহাজে আচ্ছা ও রেজামুং সঙ্গে দো তাকে গান সাবসই পিঙ্গালি সে আবো পিঙ্গালি বেঙ্গায়া দামবাই আও জরাব তেরেফ তেরেফ থাঙ্গইনো দঙ্গ হায় না ফাঁদিতে গেছে কক দুঃখ হ্যালো
3: হ্যালো
0: লামসো কে তাকুক দীপর কাহাম সারে জাহাজে আচ্ছা হানি রেজাবুং দমনি যে ও রেজাবুং সাবসই
3: মোহাম্মদ ইকবাল
0: তাকুং সিনেমুং বেলা বেলা হামবাই তাকুক সৈন্য মোহাম্মদ ইকবাল হামবাই তাকুক আও তাকুক সাকা মোহাম্মদ ইকবাল হই অবনো সয় গাবনে মারি গেছেন তাকুক দে বুক জং খনাই তং দি ইল্লগিরি তং দি কাইসা অজরা কাইসা সাকলাই মুং আকাশবাণী আও চিনি আকাশবাণী 90 বছর পুংমানি বাগৈ আও 90 ইয়ার্স পুংমানি বাগৈ অবনি কাইসা পান্দা সংসা জাগৈ তংগো ও পান্ডা আকাশবাণী আগরতলানী কাইসা শাস্ত্রীয় সঙ্গীত একেবারে চামুং পান্ডা হই সংসাজাকা ফাইনে বসকাংনি অফা সাল হয় একেবার শুক্রবার সাল শুক্রবার সালনি 15 মে 2026 আও 2015 মে 2026 শারিক সৈতা আগরতলা সুকান্ত একাডেমিও অপান্দা সংসা জাগৈ দঙ্গ আও 90 বছর সুপুংজাকমা বাগৈ ন অপান্দা সংসা জাগৈ দঙ্গ অপান্দা ও ফাইমানজাকনা বাগৈ যতনন কবক হরো

আও খাবনি মারিগিজিং হাইনো হাই সাবিরাও আগজবানি হাজি নব্বই বছর হাই গবা নাইনটি ইয়ার্স সুপুং জাকমা বাকে কাইসা পান্ডা সংসার জাগাই দঙ্গ ও পান্ডা হাজি আগজবানী আগরতলানী শাস্ত্রীয় সঙ্গীত হাই গবা রচা মংরকাই ও পান্ডা ও অব ফাইনাই ফা সাল হাই গবা শুকুরবার সালও চেঞ্জাগাই দঙ্গ

নবই বছর পংমা বাকি নাই আকাশবাণী আগরতলা কাইসা শাস্ত্রীয় সঙ্গীত পান্ডার সংসার জাগি দো ফাইনে ফাশাল হায়াক এবার 15 তারিখ মে 2026 সারিখটি সাল সৈতাও আগরতলা সুকান্ত একাডেমিও ও পান্ডা সংসার জাগি দো ও পান্ডা ফাইমানজাক ফাইনে বাকি জোদাত আকক তৈ বুকুক সঙ্গ কবগো আও খাবি মারিকিং তাকুক দিয়ে বুকজং চিনি রেডিও কুইজ পান্ডাব সঙ্গ লাগে হাতে সাইমান লাইকা কনে গেথাম পানো কোয়েশন আনসার সঙ্গ লাগে অব হাই দেবো জং সঙ্গ লাইফেরানো জরা মানখানকে খাই দি লগিরি দি পায়াশাক জরাতেই

0: ওটা বিন লগিব হেঙ্কে থাঙেনে ব আ জাগাব সামু রখলাই কে হেঙ্কে আসকে আ জাগা রুগী হামিয়া কবং মা থুই র কলাই যা তে ব হামিয়া নাই আমতে আমতে হাই জ্বরও ব থাঙ্গে চুবাখা ব্রহ হেল্প খালাই কে হ্যাঁ ব আফর নহতে ন নার্সিং দে জাগো তা ব আবর ক্লিন ক্লিন রখলাই কে বহাকে রুগী রঙ নানা নাং বমা হাইকে খানে নাং বিন হতে না হাইজেনিং হসপিটাল হাইজেনিং ফাইও বিন হতে নাই আমতে ব ফ্লোরেন্স নাইটিঙ্গেল বি আসে মা সাল হতে বন বরম খালায়ো তা
1: নার্সিং নি সামু যে কাছে কথার সামু আবনো ব বি প্রফেশন হানি ব না খাতা হ্যাঁ দিব না যে ব অব খালাই ফান তিমান খামু আর সমাজ সেবা এবার হদানি সামু খালাই না তো তেব কবাং মা সামু তঙ্গ ফিয়াবা আবো রকন খালাই উই ব বেমার সা খামিয়া আবু হাই রকম নাইনি বাকি নাও চংখা হ্যাঁ দা গে ও ক্রিমিয়ান ওয়ার নে যে চবা নামানি অবন উলো নবীন খাওয়াতে ব গবাংকে সামু খাইকা যে ও যে চবা ও সা খামিয়া অংনাই রকন চুবানানি গে অবন বাকি ন অফুন ছিমি ন যে ও নার্সিং নি সামু আবু বুসুক নাং অব পীর জাগি থাকা
0: বিশিমিন ব তুবু যা খাতা বন গখলা কে বন ব আসেকে বড় রঙ নাইমানি বাকে বিনি হইতেন ব মানে ব অন সংফান খালাইমান খাম হাইপেন ব বলে খেন মুসুং যে বড় রঙ হেল্প খানি মুচুং মুচুং তা হামৃতি সানা মুচুং ব আমি হাই বইনি বইতো সা জায়গা ঠিক আছে হাইপেন ব আমি বলে খেন খাইনে মুসং হাইপেন আ জরা রগ আমি হাই খানি মানে বংনি বরক একদম গনাং ক বড় আমি হাই খানি খানি নাই গিয়া আমি হাই বি বাসং বন সাপোর্ট খাই ব নংনি অংকরিছে ব সামু খাই
1: অব নুলো ব নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল নিয়ে খুলকানা
0: গবং মা স্কুল খুলকা ব সেন্ট থমাস রক গবং বি হচ্ছে ব স্কুল খুলকা গবং মা স্কুল খুলকা অংকে বন 18 November 1855 অংকে বন এঞ্জেল অফ মার্সি হিনি ব হিঞ্জা কাতা নাইমানি বাকে এঞ্জেল অফ মার্সি হিনে বনো প্রাইস রবরি জাখা মহারানী ভিক্টোরিয়া রিহিনে বত ইটালি ও তংমানি ব ইংল্যান্ড হাইন তাইছে বনো ইংল্যান্ড ফাইজি হিনে নাই রিহিনে নাই বনাফ্রো প্রাইস রে জাখা
1: অব গাকে বলাইমু যে পি বসক সামুং খলাইমানি বনো খাতে ববাসারে নানি বাকে অ সামুং নি বাকে তাই অ সামুং আসখে কাহাম নার্স নি সামুং নি বিশিংতে কাইছে সাজাগো যে বড় রকনি ব্যবহার নি যে জং হানমানি হ্যাঁ না বিহেভিয়ার ও বিহেভিয়ার ব নার্স রকনি থানি ও বড় রক খাতুং ওটা যে খরকসা নার্স কে ব খরকসা হামিয়ানো বিনি শাক কাহাম খাইনা বাকে বিথি চারিনানি ইঞ্জেকশন রানি স্যালেন্ড রানি আপনি লগে লগে যে ব মনেই বড় বাই কিসে কক সানাই বনো কিসে খাও খাকচং মারনাই আমো খে বুসুক না
0: মেলে সিনাও কারণ পেশেন্ট পেশেন্ট ডক্ট বরং নংনি বরক গরি ওয়াশে ওয়াশে হেন চেংনো বংনি গার্জেন গে চেং বরং মানায়ো তা হেঙ্কে বরক বস মনে মানু খাঙ্কে বরক বেলাই খে নংনি বরক হাইমা তং যাও বরক ব বেলাই সে মানে চেং নাংকুং গনে চেং ব সিনি সা হামিয়া পানা তং থেন চেং বরং নো খুশি খাইনে চেং অনেক চেষ্টা খেলায়ো আমো হাই তা
1: চেষ্টা নরং ট্রেনিং ও আবো ফুদ ফরং যাক যে পেশেন্ট রক বাই খা লগে কক সানানি খুব কতি বে কক সানানি মনেই কক সানানি বরকন তামনে হামজাকমা ফুনুকনানি আমরক ফুরংজা
0: ফুরংজাগ কারণ সিনি নার্স নি অ জাগাওয়ানো সিনি ফুল ফর্ম তং দো মানে সিং নার্স হঙ্গে নোবেল হঙ্গে ইউ হঙ্গে সিং আন্ডারস্ট্যান্ডিং আর হঙ্গে রেসপন্সিবিলিটি হঙ্গে এ সঙ্গে সিম্পথি ই হঙ্গে এফিসিয়েন্ট সিং আ জাগাওয়ানো সিনি যে নার্স নি ফুল ফর্ম আছে সিং আর সে সাজাক তো মানে ম হাইকে তামোতাম উংনা নাংসে ও কোয়ালিটি টংনাসে নাংনাই
1: টংনাসে নাংনাই অবনু কক গাবন বাকি ন হন যে খরকসা খরকসা নার্স নি কাহাম খাই কক সামানি কাহাম কে নাইকল মানি বিথি নি সেব তেবু কাহাম কে সামুক লাই হনে হ্যাঁ দিবা আং রিসেন্টলি ন কাইসে বড় কক সামাও খানা মানি যে নার্স ডক্টর রোগ মুনে কক সাকা সামানি যে ফাই সং ফাইমানি বাহাই ইংখা এন্ডোস্কোপি খাইমানি উলো নিন সাগোতে জংজালদা অংজাক টেক্টোদা অংজাক হানি ফাই ফাই সং ফাইমানি ওনো বকা গজাঙ্গে বুই সিবলে বখরসা ডক্টর সে বেনতে গবাং মা সামুং দো বতামনি বারবার আন

0: সুংফাই মানে ও সুংফাই মা বনু বি বখা তংথগৈ বখানি বিনি বসাকনি খাকসা বেমার খামুই থামাই মা তংখানে হিনতা গে অবনো যে আবহাই খাই কাহামখে কক সামানি তংমানি আবব নৌনি ও নার্সনি সামুনি কে পার্ট হ্যাঁ গায়ে অবনো খরকসা নার্স গে নামুং খাইনি অব মুচুমা বাকি ফাইকা না ফাইজাকিং থাঙ্গা
1: মুচুমা বাকি মানে খাইনি হিনি ন অম্ব কাইসা মানে সে ওয়ানসুং মানে কাহাম নতা যত বরক্ত

0: মুচুং মা বাকে এটা ফাইকা না ভাইজাক তিন থাঙ্গা
1: মুচুং মা বাকে মানে খাঁজানি হেনি ন অম্ব কাইসা মানে সিনি ওয়ানছুং মানে গাহাম নতা যত বরক তো খাঁজা হেনে কয়ে খাঁজা হেনে থাঙ্গা সেখানে সিম সাইমেন তো বুই তো চাজা গিয়ে মানে অমো হাই কাম হামিয়া বাক্সা বাক্সা তো সঙ্গে নেকলাই ন খাই যেটা কবই ক মানে এই ব নার্স খাই বি নগা থাঙ্গা ব কাম ক খালায়ু কিন্তু সঙ্গ তো হামজাগি সে খাই বরং নি সাম বাক্সা বাক্সা খাইনে মুসং মানে খালাইমেয়া আমি হাই যেন বড় রঙনি সেবা মা খাই গাই না দংথক এই মুসং থাঙ্গ থাঙে ন এই কঙ্কাটা
0: আঙ্কাই তাবো তো নাহা ও সামু খাই দো ও সামু খাই না থাকা হাঙ্কাই ট্রেক্টর এবার জঞ্জাল রক ফাইও আবরং বিশিং তাবু গজর তাম তামো মূত মানত নার্স রং জঞ্জাল ও সামু খাই না থাকতা নি
1: সামু খাই যত জায়গা জঞ্জাল তো ফাইনাই ন জঞ্জাল তো যত জায়গা যত প্রফেশনাল ফাইনাই ন আরব কিসামিসা ফাইও ফাইয়াই গা যেমন অনেক অনেক যত পেশেন্ট পাঠিয়ে সমান যা হাঙ্কাই সঙ্গ বরং ন কাহামকে তাই গাঁকে ও তাবুক সে তাবুক ত্রিপুরা ও তো অনেক দুঙ্কনি সে পেশেন্টের নিশাই মানে অনেক কম তা সিস্টারকে বড় কাহামকে মায়া সঙ্গ কাহাম যে সানা মুসং মানে মেয়া কাহামকে সঙ্গ বরং নক খালাই মেয়া বড় আমতে হে ওয়ানছ গোটা পেশেন্ট পেশেন্ট পেশেন্ট বা পেশেন্ট পার্টির সঙ্গ কাহামকে নাইয়া বড় কেয়ারলেস সার্ভিস কাহামরি মায়া মহাই র ওয়ানছ গোটা বড় হ্যাঁ সঙ্গ তো বড় চেষ্টা নাই দো না সেঙ্গারি কিসা সঙ্গ ফাই দো বা নম্বর তাবু নম সঙ্গ যায় মানে তাবু নারি তাবু ন গাছ পেশেন্ট কাকা কম কম মানে নর্মেল হিঙ্গাকে সঙ্গ যদি ইন্ডিয়ান রুলসে থাকা থ্রি ইস টু ওয়ান খাই কালাই মানে তিনজন পেশেন্ট একজন সিস্টার হিঙ্গা তোর তো হাইয়া হিঙ্গা যত না সার্ভিস কামরি মেয়েটা
0: হিঙ্গা
1: বড় আরো নবান সঙ্গ নাইয়া কাহামকে বরক অঙ্ক খালায়ু দেরকা ডক্টর তো নাইসিম যে থাঙ্গো কিন্তু টুয়েন্টি ফোর আওয়ার বরং যত কক মানে শেয়ার খাই বরং ডক্টর হেসে কিরিজাং মাহাই নো সঙ্গে সাদি হিমানো বরং হি নরগান সানাই সঙ্গে বড় আপন হাইমা তো যাবো
0: টুয়েন্টি
1: ফোর আওয়ার বরং এমা তো বরং তো একবার রাউন্ডে থাকে বরং সৈকলাং আমি সঙ্গ তো সঙ্গে আবার ফলো মা খালো তাম তাম কলাই সঙ্গ যে টাইম মতো বরং যে মা মানে রিহিন রিহিন বরং কোনো কোনো সময় নং বড় রক করে ইংগো
0: আপনার কারে জিঞ্জাল রক তাম তামনা রক মানজা
1: জিঞ্জাল ই পেশেন্ট রক বা বুঝিয়া কক সঙ্গ না খেয়ে বড় জেসপানা কাম গাই তাবন মানানি আমি মায়া হাঙ্কা জলি জলি জাংনে বুফাম বোনাইতা কারণ চিংসি টং আ জাগাও হ্যাঙ্গা তো বোনা তো বরং তো বই মেয়ে সঙ্গে হিন্তা
0: নিনি ও সামু খাই মানে ও তামনাসু সাল কলকো আবো হাইনো ওদা খা যে নিনি বসকাঙ্গো কেবো নি নার্স রকনো বুখা এবার নার্স রকনো লাচিমা সিংসা খাইখা ওয়ালাইখা আবো হাইরক ওদা
1: খেলাই অম হাইতো আমি হাইফারাই সঙ্গে তো হাইফানা আমার সঙ্গ ইগনোর খাই ফানা সঙ্গ কোন খাইনাই সঙ্গ বরং কাহামকে বুঝোগাই রেখাঙ্কে বড় বুঝিব
0: ফাই পাইও যে ও নার্সিং স্টাফ এবার হেলথ নি যে স্টাফ রক নি বাকি সিকিউরিটি আবো বাহাই সেফটি বাহাই দো
1: সেফটি গাঙ্কাই তো দঙ্গ সিকিউরিটির গার্ড দক দঙ্গ গাঙ্কাই যে কোনো প্রবলেম কাঙ্কে বরক সাহ কাঙ্কে বরক লগে লগে ফাই গাঙ্কে এম এস রক সে যে ডিপার্টমেন্টে বরক হেল্প খালায় তা কোনো কিছু যদি না প্রবলেম কতমান খাঙ্কাই যদি বুঝা খা বা অঙ্ক খাকে হাঙ্গে তো বুঝ বুঝা খা সে কয়েকজন আগে রগ আগে রগে রিসেন্টলি 2024 রগ ন মানে বুঝা গে খুঞ্জরতে রগ রগ থি রক হাই যা কাম হাই
0: ইনকা আবো সানা থাঙ্গা হাঙ্কা ব্যবসা কিসে রিস্ক কিবো না অসামু
1: রিস্ক কি দাম
0: ইনকা নিলে অসামু খাইনা থাকতে নিব বসে নিনি খা কচম স্যাটিসফ্যাকশন বা হাইমান
1: স্যাটিসফ্যাকশন তো দঙ্গ হাইফান কিসা কষ্ট দঙ্গ তা বলে এখানে কষ্ট কারণ ন খুব নাই সঙ্গ বুনি জীবনও বাঁচে না বাকেছে সিনি তো ডিউটি শিফটিং ডিউটি দো মানে সঙ্গ অঙ্ক খালাই আর ডিউটি পাইফানো নাম মাসে রুগী থা নাই দো এই নাফর মানে একারি সে বন বনো সেখান মা বাঁচে নাই আপর তো ডক্টর কে সঙ্গে নিং সেখান মা বাঁচে রেগা নাই আমি এসে ওই পেশেন্ট রকম সঙ্গ এনকারেজ খাই বরক থাকে সঙ্গ হামবাই রক রেখলাম সঙ্গ থাকছে নাই হামবাই হিনে বরক বলে একে খুশি খাই অঙ্ক খাই
0: হামুই
1: থাকা অনেক সঙ্গ আমার কাছে টংথম ও বরক বরং অনেক কাহামগা অঙ্ক যত সময় যা বা

0: hamkan ke bro onek khushi hasak basang asak din tong ne hamka one man of pan kong kha hamu thangkan ke bro sangno thank you rock cycling ota thangse nai sang sangno ko khlai de am te hine cycling
1: ga opon no satisfaction
0: sang satisfaction amon ka satisfaction ta
1: ang kai nung o samung no nana jadin sakha nga kai je tek to busak unchak te kha ko chamung nang busak man ngang kai nung rom ti abono tamne sujak nai yo rom khata ngai nung biang no hilig re nai tek to no da hilig re nai na ni ni kha ko chamani nung khak chang ma man mani abono da nung hilig re nai
0: ang kha ko chamani no hamja ko goda
1: kha ko chamani no
0: ngai a tek to tong no teng tek logi tok te botong ha pa no kha ko som sing bo tong thog bo rong no ongkoi ma khang kai মানে হাম কাহ গানকে খুব তং থাকা
1: গা মাই উদং যে নসা সক আমি এক্সিডেন্ট নি ফাইকা হাই পেশেন্ট নুখা নু বানা মুচুং তংফা নিরিখা
0: আমি কোনো আফর চিনি ফকা শুধু বন বুতিকে বাঁচি রে না আমি সেমিছে বন বুতিকে বাঁচি রে না আমি সেমিছে সে মানে কে যে বন কিরিখা থানা আমি পিছন যেমন করোনা ভাইরাস গবং করোনা 2020 অংখা আপর গবংমা পেশেন্ট রব সকসে ইনকংখা বাক্সা তো হসপিটাল বাক্সা তো জিং যে জায়গা তো বাক্সা না তো সঙ্গে তো নেগলেট না খাই দেখা হসপিটাল খাই হাসালিং দে হাসালিং দে আপর বুঝো তো সে খারজা এসে আপর বাহিকে ফাইট খা কেন আপর আমি কথা নিজে আপর কাইসা কাহাই মা তো প্রাউড ফিল খাই
1: প্রাউড ফিল খাই অবন বাকি ন যে বুইন চুবা মানি আসুক টেক্টর সই হ্যাঁ বরমি লংমা খরক সাক আসুকে হামিয়াকে ভাইও হসপিটাল বিথি থিতি ইংি ভাইও হেদি বা মকল মাকাল গিয়াং খাশিয়া আমি রক সকায়ু ফিয়া বা অর হাতি বারসারক টংমা ওল হে হামুই কাহাম করু অব বসু গানা মা সিং সঙ্গে ও সময় বরকনি ও হামান নুখা হাইছে
0: ট্রেক্টরকনো
1: পাবি থাকতানা ওখানে এ আবনো হাই ও সামুনি কথার উমু হ্যাঁ দিবা না ও সামুন যে কথার ও প্রফেশনাল নর ইয়াচাক মানে হাই আবনো সানামু চুঙো যে গবং মা জঞ্জাল তো ও সামু খাইনা থাকতানি ওফায়ু হসপিটাল রগো ওখানে অবনো কারই নি নুখুঙ্গো খরকসা নার্স ইংগে হরব মা থাঙ্গো সাল ডিউটি মা খাইও ওখানে নু খুঙ্গো বাহাইকে আব তামনে কাহাম দা উং হামিয়া দা উং নি এক্সপিরিয়েন্স তামসা
0: কাহাম বঙ্গ হামিয়া বঙ্গ কারণ মাসে উইসে মানে নু খুঙ্গ প্রবলেম ফাই সরি হামিয়া রঙ ওখানে আমি তেতে ফেলো ইয়াকারি রগ নগো ফানো মা থাঙ্গো তা কারণ থাই আঙ্গা তো বরক কুলো গেবলা গানকে বরক ফাই দি তিনি সাল চাপানো ফাই থাং দি বরক করে সাল মনকা কেরিংকে চিং সেরাই হামিয়ে পানো খেবি মা থাঙ বাতি পান্ডে ফানো মা থাঙ্গো তা আমি রক্তা মা থাঙ্গো তা গানকে থাই আঙ্কে নুখুঙ্গ মনে মনে প্রবলেম তাকে বরব সরে হামিয়ে সঙ্গে তো অঙ্কে নগো মানা মুসঙ্গ
1: খরকসা বুমা
0: খরকসা বুমা আঙ্গে
1: ও খরকসা বুমা আঙ্গে নো সামু খাই থানি বসুক জরা টেক তো নিস মা খাই এবার নি খাও কাসা টংয়ে দিবা যে ও সামু খাই হাঙ্কা আনি বসানো তেসে জরা রিমা খামু এবার আনি বসানো আং জরা রিমালি আমহাই আবহাই নি খাও বসুক সামু খাই তামু বহাই নামুখ নি ও সামুঙ্গ আং ই সামুঙ্গ ফাই হাঙ্কা আনি বসানো তেসে জরা রিমা খামু আমি হিনে দা ওয়ানসু না আং ই সামু খাইমানে বাকে আনি নুখুঙ্গ গবং মা জঞ্জাল ফাইকা আমি হিনে দা ওয়ানসু
0: আমি তো ওয়ানসু গিয়া মানে যত সামুঙ্গ অন প্রফেশনাল থাঙ্গো সেম নাই তাও তামুন কেমন কিসা নাই দিউ তিরক তঙ্গ ম হাইতা কিসা জুদা তো হুঙ্গ তখন আসে প্রবলেম গা যতন হলো আস্তে আস্তে যতন সঙ্গ অ্যারেঞ্জ খাইও অঙ্ক খেলায় ওকে ঠিক নিয়ে থাং প্রথম প্রথমে কিসব প্রবলেম গো ওলকে যতন সঙ্গ আমার বুঝি যতন ঠিক নঙ্গে থাঙ্গো তা
1: ও সামুঙ্গ নকনি বড় রকনি চুবা চুবসুক না
0: বলেছি না বড় বুঝি না নাঙো তা নকনি বড় রক কারণ চিন্তু নাইট ইভিনিং আমি হাই তো ডিউটি সেম টাইম ইয়া আমি বাকে চুবা মু নাঙো বেলেখানে মানে বুঝি না নাঙো নংনি বড় ফ্যামিলি নিব আর গতি না আমি থাকলে বড় জরারে না নাঙো সামু রক কিসা হেল্প খাই রে কেন চাবো তা
1: তামকে নাইট রকলে ফাইকা তো লেবল দিয়ে না থা বো

0: বুঝলে
1: ড্রেস
0: নেনাঙ্গ,
1: কিনবো।
0: যদি কাজে যাক গাঙ্কে ভিক বসাই বুঝলে নেনাঙ্গ, বসারক তোর যাহ কে বড় বুঝলে নাঙ্গ।
1: হুম,
0: ওকে
1: শামুক খাইনা থাকতানি ও যে স্যাক্রিফাইস তো খাইয়ে ন খাইমানি ন কারই জুদাখে নরকনি ডিপার্টমেন্ট এসিমি বরম এবা খাব চাচাকনাই আবহাই সে খদা খাই যাক।
0: সেগুলো সঙ্গে যে ইন্টারন্যাশনাল নার্স দেয়া ফ্রঙ্গে সঙ্গে প্রোগ্রাম কত আর কে খেলায়ও কালচারের প্রোগ্রাম রফা ন খেলায়ও ওকে যে আরও সামন কাহাম খাইনাই ওকে বরং ন ওং করব তা বরম রিব তা বরং ন কাহাম খাইনাই ওং করব রিব তা ওকে সঙ্গে আরও প্রোগ্রাম রখায়ও আর সামন বিশং না সামন তা চলেন তো বন্ধ তো খেলাই মেয়াবলা আইপান আর বিশং না মহাকে সিপটিং সিপটিং খেলাইনাই খেলায়ও প্রোগ্রাম যত তারপর অশাল চাল
1: তাই তাম তাম খাই যাক অশাল পালাই না বাকি
0: অশাল অশাল পাল না বাকি ব্লাড ডোনেশন রক রিব কবং মাসে নি স্টাফ রক নার্সিং অফিসার রক কবং মানে ব্লাড ডোনেশন খায় আমি রক খাই তাহলে চিনি ডিপার্টমেন্ট বড় রক ফাই ডাইরেক্টর রক ব্যাপক ফাই প্রোগ্রাম যত খাই তা আর তো ইন্টারন্যাশনাল নার্স দেও
1: অরণ বিশং রেসাব মূ মশা মূনি পান্ডার হাই খাই যাক
0: রেসাম কালচারাল প্রোগ্রাম অঙ্গ
1: পার্টিসিপেট খাই না বড় ইনভাইট খাই
0: খাই চিনি চিনি চিনি বিশেষ পার্টিসিপেট খাই
1: গাবাহী খাইব তামুকায় ও সামুনি জঞ্জালক ন পগৈ সালছা কিসা টংটক জাথক খাইলেনি শেপ মানুতা
0: হ্যাঁ শেপ মানু সকাট রিব তারপর
1: সকাট রকম যাক হাও অঙ্কায় চিনি ও ত্রিপুরা ও নতুন থাইসিংও সাকা যে চিনি হসপিটাল রকম হাই গবং মা উঙ্গো যে খরকসা নার্স নি লগে ও খরক থাম বেমার গনাং যে সাকামিয়া বরক টংনানি কক টংমানি ফিয়াবা তাবো গবং মা মানায়ো খরকসা নার্স গাবন বাগৈ নার্স
0: কিসা জরারি মাইয়াঙ্গো তাসে
1: জরারি মাইয়াঙ্গো শর্টেজ
0: শর্টেজ
1: হ্যাঁ আবনি বাগৈ তাবু চিন র নার্স রকনি ইনস্টিটিউট রক গবং মা খুলক জাকা আবনি উলব তাঙ্গি তামনে কাহামকে মানিয়া নার্স রক
0: আমার ডিপার্টমেন্ট অফ সাই মানছে মানে বরক আসে কলুরি মে তা গবং মা বলা গবং মা হয় গবং মা হসপিটাল গবং মা ক তাবু তো জাস্ট খুশি মিশে খুলক বলো নেক্সট রক গঙ্গা না তাবু তো খুলক দ্রবসে গবং মা আরো বারোটা ইনস্টিটিউট দং না বিএসি পোস্ট বিএসি গবং গবং মা দং গঙ্গা গবং হসপিটাল গবং মা বলা ওকে আবনি বাকি ন আংনাতা রুগী বাসন বাঙ মানো যার তো কম ফানো না কিন্তু ও যে আগরতলার গঙ্গাকে কিসা বানো বাঙো
1: আগরতলাও তো শুধু আগরতলা নি ফাইয়া ফাদা নিব ফাইবো অমন বাকি বতে বাং না গাই ডক্টর বাই নার্স নি সাম আর ফেলাই মুং তামাও কিছু সাইমা নাম চুং
0: ডক্টর গাঙ্কে ব পেশেন্টও একবার দিনে বসা হাইনাই ফে বরং ফাইনাই রাউন্ড ইকলাঙ্কে যেন বরং নি আগুন ফলো মা খাই তা তিনি তামো করে হিঙ্কাঙ্কে যে কোনো প্রবলেম হয়ে সঙ্গে ডক্টর রং মাসা হর সাকাং হিঙ্কাঙ্কে বরং ওয়াশ উইশ করে হিঙ্কাঙ্কে সঙ্গ ন বরং নক মা খাই যে রুগী রং না তাঙ্কে বরং সেদিন থানে সাবাই গাঙ্কে সঙ্গ বরং মাসাও তা হিঙ্কাঙ্কে যে বরং নি সঙ্গে বং নি হিঞ্জাগ বন মানে বং নি বেকেরেং খায় বর বরক করে সারা চিংকি সারা বরক চলি মেয়ে তা কারণ নাম বিতে শিখলাম হেসে আমরা ফলো খাকে হেঙ্কাঙ্কে ভাগ্যের রোগী হামনেছিলা নাচনায় জায়গায় উসংখ জায়গায় হেঙ্কাঙ্কে হ্যাঁ বরং মাসাও মমতি মতি তিন এংনাই মমতি মতি এংনাই নরক কেসা খেলাই দিয়ে হেনে তা আমার ফেলাই মো তাঙ্কে বরক বরক নাঙ্গো তা হসপিটাল নার্স সারা চলি মেয়া
1: বড় তো রোগ তামো নাই নাই বেমার তামো নাই নাই ও বেমার নিবাকে তামো ভিথির না নাং আবো নাই নাই নাংখানকে যে সার্জারি খাইনে বরত সার্জারি নিছামু খাইনে ফিয়াবা বিথি পুফুরু ববন চারে নাই হ্যাঁ ইয়া দিবা আবু রক তো নার্স রক নাই মানো তাই আবুনি লগে লগে তামো তামো খাইনা নাং খাইনা নাং ইয়া আবু রক তো যত নার্স সাইখানার নাই বরক ন নার্স নি সামু আবু হসপিটালে সিমিয়া নগবো নাঙ্গো হে দা নগবো নক নি বড় রকনি থানি ও নার্স নি সামুং অবো বেলাইকে নাঙ্গো তামকে নগ অকরা বড় রক সা খামিয়ার ওখাঙ্কাই যেন নক নি বড় যে সাফা ন ও নার্স নি সামুং খেলায়ো আবন বাকি ন যে নার্স ব প্রফেশনাল সিমি দা বিনি সামুং তং না প্রফেশন এবার বিনি হাবা নক ন ইয়াকারে বিনি সামুং তং ওখায় নতো খরকসা নার্স

0: হাফাংনি সেবুক খেলাই দঙ্গ সা খাম বেদেগ গাই ও সামুগ তাবুক নিচেরাই রকন বরক ফাইনা মুচুংখা হাই নাম সানাই ফাইনানি ফাইদি হিনে হিংকে নাই সানাই এবার তা ফাইদি হান সানানি দং নাম সানা মুচুং
1: তা ফাইদি তো হিনা মুচুং ফাইদি নিনাই যতন আংখাই মুচুং মাখাই যতন নগ নগ নাশ দখাই সে হামজাগ কারণ নগত অনেক যতনই নগ নুখুঙ্গ প্রবলেম দো নুখুঙ্গ সাং বিথি সারে বা বুঝে না যেন ডক্টর বুঝিয়া বিথি দোকানগ থাকে কোন বুঝিয়া নগ নগ দখাঙ্কে আংখাই হাসা হাসা সে সাজাকসুগ একদম যতন ন ফাইদি সরংদি সরংকাঙ্কে সও পরীক্ষাঙ্কে সও তা যতন নগ ফাই গইনাই সঙ্গে যতন সরঙ্গে তরি মাখাঙ্কে সও তা হামবেন বাকি সাহ যত্ন আং তা বুঝি যে জেনারেশন ফুরঙ্গে মাখাঙ্কে চাও বরং সরঙ্গে মাখাঙ্কে চাও দা সে প্রফেশনাল বরং খাতে বাকসা তো চাজাগা হাইফানা আংখাই তো চাজাগে না থাকবা
0: যত্ন
1: যে মুসংনে রক সরঙ্গে মানো তা
0: নি কক থেসে তা মুইতো মানো যে যেন জরা জরাও হাই নগো সেলাইন নাঙি থাকা নগো ইনজেকশন নাঙি থাকা অপরকে যেন নার্স মা রতুক লাইও হাই ও সামু সরং জাকে বহা ফাংনি সেবুক মাই আফা ন বো বড় রকনি নগ এবার কামি রগ সামু খাই রং বো আজি বো মানো বলে আবো খাই মানো না তামসা আবো
1: নাই মানো সরঞ্জা বিনি সার্টিফিকেট মান যাখান গাব যতন খাই মানো তা
0: ট্রেনিং
1: যা পড়ে যা বিনি পড়া পাই যা গাব তাম খাই তো বইন গা বইনে হেল্প খাই মানো অম্ব কাছে চুবা মূন বইন থাঙে নবাই রেখা খাই রেখা হ্যাঁ বরং মায়া থাঙে মায়া বাকসা বাকসা বরং হসপিটাল থাঙেছে মায়া এ থাঙে মায়া নব না থাঙে খাই রেখা অঙ্গ খা গাম কাইসা কাহাম ন
0: আবনি লগে রংবো কি সাহায্য ইমান খাঙ্কায় আবো তো বেলেগে চামানি কে অবহ নার্স নি সামু হাঙ্গাকায় আবো হাই কাছে সামু যে সামু বড় রকনি লংমা কিফিলে রানি বাকি চুবাও যে সামু বড় রকন সাক হামনানি বাকি চুবাও তাই যে সামু বড় রক খালায় খা কচম ইমানো তাই অবনি লগে লগেও তাবু গবং মা বড় রক খানি মানো যে হাফাং গো সেবুক করে হিনে ফিয়াবা খা রুই ও সামু খাইখা হাঙ্কাই যেন হাফাংনি সেবুকনি ফাদারও বরক ন চুবাউই কামি আমচাই যে জায়গাও দঙ্গ আ জায়গানি বড় রকনি সাক হামন নাই যেন অ সামু খাইমানো তাই অ সামু খাইমা লগে লগে ব রং পয়সা আজিনা বামা খাইমানো
1: সোর্স দঙ্গ তা
0: বেলেগে হামবাই বুকু রেবিকা নজেনি পান্ডাও ফাইমানি বাকে তাই হাই নাই অ সালনি খা কাহাম ইয়াফার তাই খাওয়াই তোমায় তাকুতে বুকু সঙ্গন নরকন ব তিনি নিচে নিও পান্ডা খামা বাকে হামবাই ইয়াফারে তিনি নিও পান্ডানো চিঙর নখলাইছিল

0: আখানে তংলাইমানী আলগা ইয়াগনিক তে বাবুল সুপ্রিয়নি খরংবাই রেচাবজাক রেচামুং কিয়া ইহি পিয়ার হে টকেনি রেচাবজাক রেচামুং নরকনি হামজাক মা চিনি খাতুং মা পান্দাও ফাদিংকা ও জরা ককদুক করিংনি আইন সাবতং হ্যালো
1: হ্যালো হ্যালো
0: আই লামসগ বুকুক দিবর কাহাম দ সাদি
1: আ রতাম তাংসা খানা নাই
0: দ সাদি বুর জামু
1: আংখে তো
0: আমি দুগরিয়ানি আনি দাদু দর্শন তাই বিনি লগি সং তাই আনি মান্দানি আনি নানা মধু নানা বাগে সাম্বাই দ হাম্বাই দাকুক আও হা দাকুক ও জরা কয়হর কাবো বো তামনি শুনমিয়া শুনমিয়া তো কিনি অফিয়াবা তাই সিংগো চিনি বুকুক অনলো কিংখানা বো কয়হর মানি রেচামুং না আং নাই তুগুই দংখো আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং মানকে আং খানারে রুয়ানা আবো তমুং ম abu ni se sikang takuk bridges ni o binior jamuno khanai nahar laine au khadai tong ni ge logiri tong ji tenro tune khai jong 101.6 megahertz fm ojento

0: আউ খাই টংলে মানে তাকু বিমল দেবর মানে খরং বাইরে চাপ জাগ্রী চামুং জরা ফাদিতে কেসা কক দু করি নিয়ে সব দো। হ্যালো
1: হ্যালো
0: লামচগো তাকুক দীপর কাহাম
1: দীপর কাহাম
0: সাবং খা

0: ইয়াং বিদির বাজারি অনন্ত সাধন জামাতিয়া
1: দশাদি তাকু
0: সুসাম নারদি
1: আও
0: বরন গিনাং হেমন্ত কুমার জামাতিয়া দিনা
1: বুরি জামু
0: আংসি কফাই জুমকে আংসি হাইয়াছন মুসাং কংবাইজি সংসা পহর বাইজি সুসামন উরি জামু ন
1: দ আং নাই তুই মানকে খারি রেওয়ানো তমু অর চামং মানিয়া হেঁটে কবুনি চামং খাই
0: নন্দ
1: গোপাল জমাতিয়া দবুর চামং দাকু খামাই তাকু নি মূতে হে সাগ্রা দি তাম পগস থাকা অনন্ত সাধন দ তাকু অনন্ত বেলাই
0: হামবাই
1: ফিয়াবা তাই সিং খরক তাকুক কহরমানি তাকুক প্রদীপ দুফুং দুফুং হই খনার দিহিনে কহর জাগব ফাইদি কিছু বিনিংয়ে ওর চামু

আও হাইনু হাই সাকলাইমং আকাশবাণী বিশি চুকুচি পুংমানি বাকে কাইসা পান্ডা সংযাজাগাই অ পান্ডা আকাশবাণী আগরতলানি বখাক্তে সংযাজাগাই দঙ্গ কাইসা ক্লাসিক্যাল মিউজিক পান্ডা ও পান্ডা ফাইনে ফা সালনি সালচিবা সালমারিনি শারিক দামদক দামপুরু চেংজাগানু সুকান্ত একাডেমিও ও পান্ডাও ফাইমানজাক ফাইনে বাকে যত নন খাবাই কব ঘর মুইতনারক দি আকাশবাণী বিশি চুকুচি পুংমানি বাকে ও পান্ডা ফাইনে ফা সালনি সালচিবা সালমারিনি শারিক দামদক দামপুরু চেংজাগানু সুকান্ত একাডেমিও আও যত নন হামবাই হাই হ জরা দমা বাজাসিনে ফিয়াবা চিনি তাকুক রনিত ব হাইনহাই সিকলা হায়ং পান্ডাও নরকবাই গরঙ্গানো থাকতে থাকতে অবন সানা মসঙ্গ শাকনি কাহামনাইতে মানকে বুইনি বাকে কাহামনাই তমুং সঙ্গ বুইন কাহাম খাই মানিয়া হঙ্গে হামিয়া খাইনিয়াব তা থাকি মানকে বুইন সুবাদি হাইনহাই যত নদীপর কাহাম যত নি সাল ন কাহামং থাম বাইতে খুলম বাইকে থাকতে থাকতে তাইসিং তাকুক মিলননি অরজামুং

Aku kapung tahu tu buksung, sung kenaiman ka sini takuk sekang bayi resap cak resapmu ama. Aku sini buma sini lang mau belai no important, belai no mang mana ni yang kacungo. Bo bohogo tal suku cuy, aku ni ulo bo kisit cuy, sung no kerana mutu, bo caya no cariu. Bini thumung tongthok mung kemao chungno tori na bagai phrang na bagai au ama haino kaisa koglof angnarono porikhnare wana ani baina seija mukhango huijak tamot bomungsa huijak phano naitungna thangliya nokburum burum sungai baka sakao khati jakhangnai awan guriyani hamjakma sikla tokjuk bahan ni mui ti phonchak kebang ani bandao angba horo talni pohode nai ba nini mukhang sinayo ama nini ogbuk chawo hamjakma bierjak angle keran mang phaika nungle kisi huijak phano naitungna thangliya nokburum burum sungoi awan goriani hamjakma si nini mukhango nayo ama nini mukhango nayo au khabang taukte bhuksong sungsini mother day salno rgoi তিনি বুমারণ বরম রেসং তিনি সিনে অফান্ডাও কিসা নরপাই খানি কক সিয়ার খাইলিকা আউসং হাইন হাইসিন থানি চিনি পান্ডাও সং কিবি থালাইফনাই চিনি ন্যাশনাল টেকনোলজি ডে ও ন্যাশনাল টেকনোলজি ডে অমো আহাইন সাজা গিয়া এবার খেবা তিনি সালন সং সাইমানিয়া সং সাইমন ও হায়ুঙ্গ সই সিমুং সামুঙ্গ থেপা ওই কবংমা হাকতর রক নিকুলার হাকতর নিসিনে জাক্কা আবো বুইন দেরানানি সিমিয়া সাকবাই থাং নি বাগৈ কাতিমুং কাইসা সি আবোহনি মানো চং সাইমানো সিনি ভারত হাকতর কিটিংগৈন কুবুনি হাকতর রক বাক্সা বাক্সানি নিকুলার উইপন টঙ্গ চিনি কৰি ফানো অঙ্গৈ মানো আজরাও চিনি ভারত হাকতনি অমহাই লিডার সক্ত চংমানখা যে বরক থিনাংন নাইও চিনি ভারতনি থিনাংন বরক নুগো ওয়ানসুগো চিনি ভারতনি থিনাং ববাহাই অঙ্গনাই

আও খাবং থাকতে বুসং রক খাকা সিনি টাকুক রেসাবকরং সিনি বাবুতুস দেবরমাই রেসাবজাক রেসাবকরং সঞ্জিতা দেবরমাই রেসাবজাক খানি ককটুন সিনি সুরং টকিনি রেসাবমুং নরক অ রেসাবমুং খাই রক ভালো খা হই আংখা খাই অ রেসাবমুং মানে নরক খাসরং কনা হই আনসুগ আং সালাই টংলাইমানি তিনি ন্যাশনাল টেকনোলজি সালন রগী যাইমানো তিনি সালো সিনি ছয় সিমুনি বারজা মানজাক সামুং খাই তাই রক এবার কেবা ছয় সিমুং সামুং থেবাবি সামুং খাই তাই রক যন বরম দিব তেই ভারত হাকতর অঙ্গী রক যকা ডক ইয়াফালায় কেবা মাই সাইন্টিস্ট রক অমহাই রক আও আবনো কারিব হাই না হাই যিনি সিনি ফাইনে সালে সিনি পান্ডাও যন হাই না হাই কবক মূ নারগ আও খাফং তাহতে বহুসং সিনি ফাইনাই সালনি সাল সিবা সালমারিনি সালো সিনি অমেটালনি সাল সিবা সালমারি ও সারিক দামদক নিজরাও সুকান্ত একাডেমি ও আকাশবাণী চুকুচি বিশি পুমানি নরগৈ কাইসা ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট পান্ডা খাইজাকা ও পান্ডাও নরক যত ফাইনা বাকি নরকন খাবাই খুবাই কবক যাও নরকব চিনি আ পান্ডানি সালো ফাই যাই বাকসা গরঙ্গী মানো টংথগী মানো তৈ চিনি পান্ডানো যাই মানো আ পান্ডাও স্পেশালকে নরকন সাইরানি মুচুঙ্গ গিটার তামাও এবার কেবা গিটার তাম করং গো চ টানো সিনি গিটার যে স্কিল বংনি যে গিটারনি স্কিল খাই মানানো বংনি তামানি বিশিংতই শ্রী পঙ্কজ কুমার দাসনি আক্তি গিটার তামানি খালায় তৈ তবলা তামানি বসং খালায় শ্রী

দেবজ্যোতি দাসগুপ্তনি ইয়াকবাই তবলা তামখাংখাই ফুসুখনাট আবো নরক সাইমানো গঙ্কে করই এটা টংদি যতন ফাইলাইজাদি আসানি পান্ডাব নব অ আকাশবাণী চুকুচি বিশি পুংমা সানলরগৈ জংবাই গদাল ফাইদি হই জরক যতনানো খাবাই খুবাই কবগ আও খাপং তাকতে বুকসং চিনি ইয়াগ কিসা জরা তংখবা জরকবাই জক সালাইনাই চিনি তাবুনি অ ন্যাশনাল টেকনোলজি সানলরগৈন কিসা ওয়ানসুকলাইয়ানো সাইমানো তাবুনি অ জরাও অ সালো টেকনোলজি ন সামুগ থেপাবই এআই ন সামুগ থেপাবই গবং মা সামুগ জাইমানো আমার বাকি খাইনানে সিগাং জরাবো নো আমার বাকি নগো বাক্সা বাক্সা এরেং টঙ্গি টংমানো বাক্সা বাক্সা কম্পিউটার সরংমানো বাক্সা বাক্সা গবং মা সামুগ টঙ্গো অবনতি আমার বাকি নরক ব সামুগ ইয়াগ্রেডি নিব সাবুতই ন কম্পিউটার রগো গরংখ্লাইটি সাদি এআই রগো গরংখ্লাইটি সাদি আমসিন থিনাঙ্গ সামুং নাই হই আংখাকলায় গাকে জাসে কক সালাইলিয়া সিনি জরা ব পাইতে পাইতে বা নরক কাহাম তংদি অ কং আং নরং সানানি নাই তৈ তাবুনি অ জরাও তুমা জরাও সাক সাক নাইকানি খাইনানি বেলাইন নাঙ্গ নগ টংহাকে গ্লুকোজ নদি তৈ গবং নদি তৈ সাতঙ্গ অংখরিয়াবই সাকলম টংনানি সাইটকদি তৈ তমু ন ফাটারও অংখর কাহাঙ্গাইব নরক হুংকুং এবার খেবা সাতির খুংলাই থাকলাইকে বেলাইন জানাই তৈ চিনি চেরাইব সারংনব যে বড় রক রংনগ থাঙ্গ বরংনি বাকি কিসা ওয়ানসুকলাইদি বরক ন রংনক রগ তৈ রগ রদি গ্লুকোজ রক খানিদি তৈ বরংন আশুক সাতুং রগ সামুখলাইয়াকারী বাজারিয়াকারী টনিকাঙ্কে বিলাইন চাও আও খাবং টাকতে বুকসং চিন পান্ডানি পাইতাক বুকং সং থাঙ্গি টংকা ফাইদে হিংকে তাবুকনি অজরাবো আনি আগো সক পাইজাক ককব্রক ককটুমাবো বাকরং নরং কিসা সাইখনারে ওয়ান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সোমনাথ অমৃত পূর্বরগৈ পুইলা জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মান্ডব আলাইদা মহাপূজাও খুলুমুয়াফরকা ব সোমনাথ মান্ড পণ্ডব কুম্বা বেসকনি রায়দারগৈ মতাই রেখা কাশিসা তীর্থ থাইনি তুবজাক দই গথারবাই লাইবমা ওন অগমন পুইলা মতাই রেজাগ মন্ত্রী মক্র নরেন্দ্র মোদি সালটাং এশিয়ানি জিনজালনি জরাও হা কতর্ন ফানরেনানি সামুগ মানজনা বাকি কয়মুনা রক্ষা মিয়া হায়দ্রাবাদ পান্ডা কাইসা কক নারক ফুরব মন্ত্রী বক্রক বসংনি বাকি কাইসিনি কক বিটি রেখা কক থুমতাই আওয়াইমু মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইনখেবেনি হায়ংনি হামথায়া জরাও বুই হা কতর্নি পুইসা সবাই থানিও কিসাসক সবাইমু সাকলাইনা বাকি লুকরং তাই বানিয়া খাইনাই রং কবক মুংনা রেখা মধ্যপ্রদেশনি মন্ত্রীকরা ডক্টর মোহন যাদব তিনি মধ্যপ্রদেশনি শেওরপুর জেলানি কানহা ন্যাশনাল পার্ক মাক নই ব্রই চিতা ফিয়কা মাক নই চিতা ও বিশিনি থাকাই ফেব্রুয়ারি তাল বৎসুয়ানি সিমি ভারত তুবজাকমানি কাইচুকো চিতানি বদল ব আব খবজাগ আও খাবং তাকতে বুসং নরং নিনি কটমাবু বারন ইয়াফার কাবা গেকে তরক তরক সিনি পান্ডানি কুতলাই সেবানো গাকে নরক হাইকেন কাহাম ক্রং টংদি তৈ সাক মাং ন কিসা নাইকলে হই আং অবন কক কচারই থাকানি মুসংগ তৈ তিনি অ পান্ডাও যে টপিক নাকা সালাইকা আবো নরক কিসা সাপা ন বুঝি মানখানা সাইমা গান আং খাকলায় তৈ তিনি সিনি কিসা রসাব মূ নর ইয়াফালকা মালদা দেশ নগৈ তৈ কিসা রসাব মূ ককলব খনাকা নরক তৈ কিসা রসাব মূ হামজাক মূ রসাব মূ ব খালাইকা ওই নরকনি থানি তৈসা চিনি পান্ডানো ইয়াফারি থাকিও তৈ আং বাচা সিনাই আসং নক হামবাই কাহাম টংদি।

শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর। আপনারা টিউন করে আছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর চে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় কিন্তু দুপুর 2:31 হয়ে 40 সেকেন্ড। আর থাকছি আপনাদের সঙ্গে সন্ধে 6:30 পর্যন্ত। একটালি অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়ে রেখেছি একের পর এক। আর প্রথমেই যে পর্বখানি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি তা হলো গল্প পাঠের আসর, অর্থাৎ চিরায়ত।

শ্রোতা বন্ধুরা, আজকের গল্প পাঠের আসরে নির্বাচিত গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিণী দেবীর খড়্গ। একটি অবশ্যই রোমাঞ্চকজনক গল্প। চলুন আমিও আপনি একসঙ্গে গল্পখানি উপভোগ করি। জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না, তাহাকে আমরা অতি প্রাকৃত বলিয়া অভিহিত করি। জানি না, হয়তো খুঁজিতে জানিলেও তাহাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা লব্ধ কারণগুলো ছাড়া অন্য কারণ হয়তো আমাদের থাকিতে পারে, ইহা লইয়া তর্ক উঠাইব না। শুধু এইটুকু বলিব, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহা আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতি প্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এইরূপ ঘটনা ঘটিয়াছিল, যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পাই নাই। পাঠকের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস। তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করিব। ঘটনাটি এবার বলি। কয়েক বছর আগেকার কথা, মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বীভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুচি, বিল্ম্ল বৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড এবং ভেলা কাঁটার ছোপ। আমি যখন প্রথম গ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তাহারা মানভূমের বাঙালি। একটা কথা, চেরোগ্রামের বেশিরভাগ অধিবাসী মাদ্রাসি, যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে। অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলো মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল, তাহার ইতিহাস আমি বলিতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটি অদ্ভুত

গঠনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত এবং বিগ্রহ শূন্য। দক্ষিণের দেয়ালের পাথরের চাই কিংদশক ধসিয়া পড়িয়াছে, দরজা নাই, শুধু আছে পাথরের চৌঘাট। মন্দিরের মধ্যেও চারপাশে বনতুলসীর ঘন জঙ্গল। সান্ধ্য আকাশের পাঠভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি। তবু অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটি ভালো করিয়া দেখিতে। একজন ছাত্র বাধা দিয়া বলিল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো নয়, সাপের ভয় আছে সন্ধেবেলা। তাছাড়া লোকে বলে অনেক রকম ভয় ভীতি আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিণী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল, ওইরকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলের আগেও। চলুন স্যার নেমে পড়ি। ছেলেটা যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য। রঙ্কিণী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্নও করিয়াছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায়। যেন আমার মনে হইয়াছে রঙ্কিণী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতে তাহারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাহকে কিছু জিজ্ঞেস না করিয়াই ছাড়িয়া দিলাম। বছর খানেক কাটিয়া গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা, অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেড়াইয়া এই অঞ্চলে প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম। এ বাতিক আমার অনেক দিন হইতেছে আছে, নতুন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল। চিরগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চণ্ডী পাহাড়। এখানে খাঁড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটা ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমির বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন। পট পুঁথি সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজকবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের, বিশেষ করিয়া বাঘের, কারণ বাঘের উপদ্রব এখানে খুব বেশি। গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি, এই সব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়াছি তাহার হিসেব দিতে পারিব না। মানভূমির এইসব অরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্র পাণ্ডার বাঁকা বাঁকা মানভূমির বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত এদেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কি। কলিকাতা তথা বালিগঞ্জের কথা তো ইহা নয়। কথায় কথায় চন্দ্র পাণ্ডা একদিন বলিলেন, চের পাহাড়ের রঙ্কিণী দেবীর মন্দিরটা দেখেছেন? আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে তাকিয়া রইলাম। রঙ্কিণী দেবী সম্বন্ধে এই পর্যন্ত আমি আর কোনো কথা কাহোর মুখে শুনি নাই। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনেছিলাম তাহা ছাড়া বলিলাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিণী দেবীর কথা জানবার জন্যে যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পেরেছে। চন্দ্রপাণ্ডা

বললেন, রঙ্কিণী দেবীর নামে সবাই ভয় পায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনোজাত বসবাস করত, তাদেরই দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বসবাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন, তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিণী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বনজাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো, 60 বছর আগেও রঙ্কিণী মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিণী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছে নাকি, একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মরক হবার আগে রঙ্কিণী দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত। আমি যখন প্রথমে দেশে আসি, সে আজ 40 বছর আগেকার কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিণী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখেছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায় অন্য কোনো দেশে? রঙ্কিণী দেবীর এইসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাই তো এক বৃদ্ধার মুখে। তার বাড়ি ছিল ওই চেরোগ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাড়া রক্তমাখা হওয়ার কথাও তাঁরই মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই। তারপর চেরোগ্রামেই তার বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরোই না। বিগ্রহের মূর্তিটা কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকত অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখা চোখা নেই। এখনও মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে দেশের লোক ভয় পায়। শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিতে পথে আমারই গা ছমছম করিতে লাগিল। আরও বছর দুই সুখে দুঃখে কাটিল। জায়গাটা আমার এত ভালো লেগেছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থাকিয়া যাইতাম। কিন্তু স্কুল লইয়া বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করেই দিত। তাহারা দাবি করতে লাগল কমিটিতে তাদের লোক বেশি থাকিবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াইতাম, মাঝে হইতে আমার চাকুরিটাই রাখা দায় হইয়া উঠিল। এই সময়ে আমাদের দেশে একটা হাই স্কুল হইয়াছিল। পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল, ম্যালেরিয়ার ভয়ে চাইতে চাই নাই। এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই সব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব। এমন সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামের কি কার্য উপলক্ষে আসিলেন। আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে। তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেফতার করিয়া বাসা বাড়িতে আনিলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসে নাই। বাড়িতে ঢুকিয়া চারিদিকে চাহিয়া বিস্ময় সুরে বলিলেন, এই বাড়িতে থাকেন আপনি? বলিলাম, আগে হ্যাঁ, ছোট্ট গা, বাড়ি তো পাওয়া যায় না, আগে স্কুলের একটা ঘরে থাকতাম, বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথুনির বাড়ি, বেশ বড় বড় তিনটি কামরা, একদিকে একটা যাতায়াতের বারান্দা, জবরদস্ত গরম, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালিও খসাইতে পারিবে না। বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। ভাবিলাম বাড়িটার গরম তাহার ভালো লাগিয়াছে। বলিলাম, সেকালের গরম খুব টনক, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বললেন, আগে না, সেই জন্য না, আমি বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়িই হল রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের, ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এই বাড়িতে আছেন তা তো আগে জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িতে ঢুকলাম কি না, তাই বড় একটা অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন প্রায় 60। তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল।

চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন। আরও বছরখানে কাটিয়াছে, দেশের স্কুলে চাকুরির আশ্বাস পাইলেও আমি যাই নাই, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে। আপাতত আমার চাকরিটা বজায় রইল বলিয়াই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, পাঁচ ছয় ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই। রবিবার এবং সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছালাম। বলা আবশ্যক, বাসায় আমি একাই থাকি। স্কুলে চাকর রাখো হরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম। বাহিরের দরজার তালা খুলিয়াই রাখো হরি বলিয়া উঠিল, হে মা, এ কিসের রক্ত দেখুন তো। প্রায় চমকিয়া উঠিলাম, তাই বটে। বাহিরের দরজার চোখাটের ঠিক ভেতর দিকে হইতেই রক্তের ধারা উঠুন বাহিয়া যেন চলিয়াছে। এক টানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের একটা অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সত্য কাহার মুণ্ড কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারায়ে, কোথা হইতেই বা আসিল? আজ দুদিন তো বাসা বন্ধ ছিল, বাড়ির ভেতরের উঠোনে রক্তের তাক আসা কোথা হইতে? তাহার উপর সত্য তাজা রক্ত। অবশ্য কুকুর বেড়াল বা ইঁদুরের কথা মনে পড়িল, এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বলিলাম, দেখ তো রে রক্তটা কোন দিকে যাচ্ছে, এই সেই হোরো বেড়ালের কাজ না তো। রক্তের ধারা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচে চোর কুঠুরের দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিনই চোর কুঠুরি খুলি নাই। চোর কুঠুরির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না। গতকাল ধরিয়া ঘরটার তালা বন্ধ, যদি বিড়ালের ব্যাপারটাই হতো, বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার একটা। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়ে খোলা হইল। আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচা ধরা সরকি, ভাঙা টিন, শাবল প্রভৃতি ঠাস বোঝাই। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে। রাখহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল, একে বাবু, এদিকে কি করে এমন ধারা রক্ত লাগিল? তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটাকে হাতে লইয়া সে বাহিয়া আসিতেই তাহার হাতের দিকে চাহিয়া আমি যেন চমকিয়া উঠিলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আগার দিকটা চৌড়া ও বাঁকানো, বড় চৌড়া ফলাটা তাহার রক্তে টকটক করছে। একটু একটু রক্ত নয়, ফলাতে আগাগোড়াতে রক্ত মাখানো। মনে হয় যেন খাড়াখানা হইতে এমনি টপটপ করিয়া রক্ত ছড়িয়া পড়িবে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেকগুলো কথা মনে হইল, দুই বছর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প। রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা, পুরনো জিনিসের গোদাম এই চোর কুঠুরিতে। রঙ্কিণী দেবীর হাতের খাড়াখানা তাহারাই রাখিয়াছিল হয়তো। মরকের আগে বিগ্রহের খাড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার তো যেন মাথা ঘুরিয়া উঠিল। মরক কোথায় ভাবিতে পারিতাম, যদি সময় পাইতাম সন্দেহ করিতাম, কিন্তু তাহা পাই নাই। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগের খবর পাওয়া গেল। তিন দিনের মধ্যে রোগ ছড়াইয়া মরক দেখা দিল, প্রথমে চেরো, তারপর প্রাসের গ্রাম কাচরা। ক্রমে ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল। লোক মরিয়া ধুলোধাবর হইতে লাগিল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইয়া জোগাড় হইল। মরকের জন্য স্কুল বন্ধ হইয়া গেল। আমি দেশে পলাইয়া আসিলাম, তারপর আর কখনোই চেরোতে যাই নাই।
দৃশ্যের বন্ধের

পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পাইয়াছিলাম, সেই হইতেই রঙ্কিণী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র, মূর্খ জনসাধারণ তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে।

এতক্ষণ শুনছিলেন গল্প পাঠের আসরে গল্প রঙ্কিণী দেবীর খড়্গ, রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় দুপুর 3টা বেজে 1 মিনিট হয়ে 25 সেকেন্ড।

0: শ্রোতা বন্ধুরা, দুপুর গড়িয়ে প্রায় বিকেল ঘনিয়ে আসছে। দুপুরের রোদ একটু হলেও নরম হয়ে আসছে। ব্যস্ত শহরের গতি যেন কিছুটা হলেও এখন ধীর, একটু শান্ত। জানালার ধারে বসে কেউ চায়ের কাপে শেষ চুমুক দিচ্ছেন, বা কেউ চা তৈরির প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা কাজের ফাঁকে একটু নিজের সময় মতো খুঁজছেন। আর এই অলস অথচ অনুভূতিময় দুপুরেই এফএম উচ্চয়ন্তের প্রিয় অনুষ্ঠান আপনাদের সফরনামা নিয়ে আমি আপনাদের বন্ধু অপরাজিতা রয়েছে আপনাদের সঙ্গে আগামী এক ঘন্টা। সফরনামার আজকের এই পর্বে শোনাব তো অবশ্যই আপনাদের ভালো কিছু হিন্দি গান, আর তার সঙ্গে গল্প করব কিন্তু এইসব গানের পেছনের কিছু মজাদার ঘটনা নিয়ে। জীবনের প্রতিটি সফরের সঙ্গে জড়িয়ে থাকে কিছু গান। কিছু সুর আমাদের হাসায়, কিছু সুর ভাঙা মনকে আবার জোড়া লাগায়, আবার কিছু গান নিঃশব্দে আমাদের স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকে। আর আজকের এই সফরনামার আমরা যাত্রা শুরু করতে চলেছি এমন এক শিল্পীর সুরের পৃথিবীতে, যার কণ্ঠ শুনলেই মনে হয় যেন মনের ভেতর কোথাও এক টুকরো শান্ত হাওয়া বয়ে গেল। এমন একজন শিল্পী যিনি শুধু গান গেয়ে যাননি, বা গান গাইছেন, এখনও গাইছেন আমাদের জন্য, তিনি অনুভূতিকে আসলে সুরে পরিণত করেন। আজকের এই সফরনামার আমাদের এই সফরের সঙ্গী সেই মানুষটি যিনি প্রেমের গানকে দিয়েছেন অন্য এক আবেগ, যিনি আধুনিক বাংলা এবং হিন্দি সঙ্গীত জগতে নিজের কণ্ঠ দিয়ে তৈরি করেছেন এক আলাদা পরিচয়, তিনি হলেন আমাদের সকলের খুবই প্রিয়, খুবই কাছের একজন সঙ্গীত শিল্পী। চলুন একখানি গান শোনাই, দেখি ধরতে পারেন কিনা আপনারা।
1: प्यार हो गया? प्यार से और कुछ नहीं होता, शादी होगी तो अरेंज्ड।
2: प्यार, ये जिस्म प्यार करना नहीं।

হ্যাঁ, দ্বৈত কণ্ঠে গানখানি শুনলেন মানে বুঝতে পারছেন আজকে কার গান নিয়ে থাকছি সফরনামা অনুষ্ঠানে। আজকে থাকছে শিল্পী শান, শানের গান নিয়ে আজকে থাকছি আপনাদের সঙ্গে সফরনামা অনুষ্ঠানে। শান, এই নামটার মধ্যেই যেন একটা আলাদা ধরনের অনুভূতি আমাদের সকলের মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা যারা 90s এবং তার পরবর্তীতে 20s গান খুব ভালোবাসি, খুব মনের কাছের আমাদের, যে কোনো সময় যে কোনো খারাপ মন মুডকে ভালো করে দিতে পারে এই 90s এবং 20s গানগুলো, তাদের কাছে কিন্তু শান নামটি খুব পরিচিত। তার গানও খুব মনের কাছের। কখনো তিনি তানহা দিল হয়ে নিঃসঙ্গ হৃদয়ের গল্প শোনান, কখনো চাঁদ সিফারিশ হয়ে প্রেমের উজ্জ্বল রং ছড়িয়ে দেন, আবার কখনো বুমরু বুমরু গেয়ে উৎসবের আনন্দে মাতিয়ে তোলেন কোটি কোটি শ্রোতাকে। তার কণ্ঠে আছে এক অদ্ভুত স্বচ্ছতা, এক কমলতা, যা খুব সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নেন। বন্ধুরা, একজন শিল্পীর জীবন শুধু আলো আর করতালিতে ভরা থাকে না, তার পেছনে থাকে সংগ্রাম, অপেক্ষা, হারিয়ে যাওয়ার ভয়, নিজেকে নতুন করে প্রমাণ করার লড়াই। আজকের এই সফরনামার পর্বে আমরা শুধু গায়ক শানকে নয়, মানুষ শানকেও একটুখানি জানার চেষ্টা করব। তার ছোটবেলার গল্প, তার সঙ্গীতের প্রতি ভালোবাসা, তার জীবনের উত্থান।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। স্টুডিওর খুঁড়ি বলছে এখন সময় বিকেল 5:19 হয়ে 20 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি গীত বাহার পর্ব নিয়ে আর্চি অপরাজিতা।

গীতবাহার পর্বে আজকে আমরা কথা বলছিলাম গীতিকার অমিতাভ ভট্টাচার্যকে নিয়ে। শিশুকালীন অবস্থায় অমিতাভ ভট্টাচার্য ছিলেন চঞ্চল অথচ কৌতূহলী প্রকৃতির। পরিবারের মধ্যে সাধারণত সাংস্কৃতিক চর্চা থাকায় গান কবিতা ও গল্পের সঙ্গে তার পরিচয় শৈশবেই ঘটে। বাড়িতে গান বাজানোর অভ্যেস ছিল, আত্মীয় স্বজনের আড্ডায় সঙ্গীত কবিতা প্রায়শই আলোচনার বিষয় হতো। এমন পরিবেশেই তার মধ্যে সঙ্গীতের প্রতি টান গড়ে ওঠে। তবে অমিতাভ ভট্টাচার্যের শৈশবের বড় বৈশিষ্ট্য ছিল শব্দের প্রতি আকর্ষণ। তিনি ছোটবেলা থেকেই গানের লিরিক্স মনে রাখতেন, অল্প বয়সেই শোনা গান গুনগুন করতেন, আর মাঝে মাঝেই নিজের মতো করে শব্দ বদলে নিতেন, ভালোবাসতেন। লখনউ শহরের সামাজিক এবং সাংস্কৃতিক আবহ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শহরটি নবাবী তেহজেব, আচার ব্যবহার, শায়রি আর সঙ্গীতের জন্য বিখ্যাত। ফলে অমিতাভ ভট্টাচার্য ছোট থেকেই শায়রি শুনতেন, স্থানীয় মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। স্কুল কলেজ পর্যায়ের সাংস্কৃতিক আসরগুলো তাকে আরও উৎসাহিত করেছিল। শহরের বহুভাষিক পরিবেশও তাকে প্রভাবিত করে। ঘরে বাংলা, বাইরে হিন্দি ও উর্দু, এই তিন ভাষার সংমিশ্রণে তার কানে তৈরি হয় এক বিশেষ ধ্বনিগত ভাণ্ডার। পরে গীতিকার হিসেবে এই ভাষাগত বৈচিত্র্য তার সৃষ্টিকে আরও বহুগুণ সমৃদ্ধ করে তোলে।

গুণ বেড়ে যায়। 90 দশকের শুরুতে ভারতীয় চলচ্চিত্রে যেমন কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিকদের রাজত্ব চলছিল, তেমনি মঞ্চে মঞ্চে অমিতাভ ভট্টাচার্য এই গানগুলো গুনগুন করতেন। শুধু তাই নয়, তার বিশেষ অভ্যেস ছিল রেডিওতে বাজানো প্রতিটি গান মনোযোগ দিয়ে শোনা এবং খাতা কলমে লিরিক্স রেখে রাখা। এই বিষয়টি তথ্যটি কিন্তু তিনি তার এক ইন্টারভিউতে ভাগ করে নিয়েছিলেন তার ভক্তদের সঙ্গে। এই অভ্যাসই তাকে শব্দ এবং সুরের প্রতি মৃবির মনোযোগী করে তোলে। লিরিক্স কেবল মুখস্থ নয়, তিনি ভাবতেন কেন গানের মধ্যে এমন শব্দ ব্যবহার হলো, কেন একটি নির্দিষ্ট লাইন এভাবে কথিত হলো, যার থেকে পরবর্তীতে গীতিকার হওয়ার যে যাত্রা তাতে তিনি অনেক সাহায্য পেয়েছিলেন। যদিও তিনি মূলত সঙ্গীতের প্রতি আকর্ষিত ছিলেন, কৈশোরেই তিনি ছোট ছোট কবিতা লেখা শুরু করেন। স্কুল ম্যাগাজিন বা বন্ধুর নোটবুকে ছড়া লিখে দেওয়াই ছিল তার প্রথম সৃজনশীল প্রকাশ। সেই লেখাই ছিল সাধারণ, অনেক সময় অপরিণত, কিন্তু সেই লেখাগুলোতেই তার সৃজনশীলতার বীজ ছিল বপন করা। স্কুলের পর তিনি ভর্তি হন লখনউ বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি পড়াশোনা করেন এবং সাথে সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। কলেজে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে গান গাওয়া বা লিখিত কিছু উপস্থাপন করা তার স্বভাব হয়ে দাঁড়ায়। তখনও তিনি ভাবতেন তিনি হয়তো একদিন প্লেব্যাক সিঙ্গার হবেন, তবে তার বন্ধু মহল লক্ষ্য করেছিল তার লেখা লাইনগুলো অনেক সময় বেশি নজর কাড়ে, যা পরে তার জীবনের দিক পরিবর্তন এর মূল কাণ্ডারি হয়ে ওঠে।

গান কখনো শুধু সুরের ভেতরে সীমাবদ্ধ থাকে না। একটা গান তখনই সম্পূর্ণ হয়ে ওঠে যখন তার শব্দ আমাদের মনের দরজায় নরমভাবে কড়া নাড়ে। আর আজকের বলিউডের এমন একজন গীতিকার আছেন যিনি শব্দকে শুধু লিখে যাননি, শব্দের মধ্যের অনুভূতি বাঁচিয়ে রাখছেন। কথা বলছি আমরা

এতক্ষণ গীতিকার অমিতাভ ভট্টাচার্যকে নিয়ে শুনছি তাঁর সৃষ্টি করা কিছু সুন্দর সুন্দর গান। বর্তমান প্রজন্মের এই গীতিকারের লেখনীতে যেমন আছে আধুনিকতার ছোঁয়া, তেমনি আছে শব্দের এক অদ্ভুত জাদু। তার গান শুনলে মনে হয় এ যেন আমাদেরই জীবনের গল্প। আজকের শহুরে ব্যস্ততা, সম্পর্কের টানাপোড়ন, ভালোবাসার নরম অনুভূতি, বন্ধুত্বের উচ্ছ্বাস কিংবা একাকিত্বের নিঃশব্দ কান্না, সবকিছুই তিনি এমন সহজ ভাষায় তুলে ধরেন যা সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছায়। অমিতাভ ভট্টাচার্যের লেখার সবচেয়ে বড় শক্তি হল তার সরলতা। তিনি এমন কোনো জটিল শব্দ ব্যবহার করেন না যা বুঝতে অভিধানের দরকার পড়ে। এতক্ষণ শুনছিলাম আমরা তাঁরই গান, বরং তিনি এমন কিছু শব্দ বেছে নেন যেগুলো আমাদের প্রতিদিন আমরা ব্যবহার করি, কিন্তু সেই সাধারণ শব্দগুলিকেই তিনি এমনভাবে সাজান যা হয়ে ওঠে অসাধারণ। তার গান শুনলে মনে হয় এই গানগুলো তো আমি অনুভব করেছি কিন্তু এইভাবে হয়তো বলতে পারিনি। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গীত বাহার পর্বে। আজকে কথা বলছি গীতিকার অমিতাভ ভট্টাচার্যকে নিয়ে, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সন্ধে 5:53 হয়ে 10 সেকেন্ড, আর কিছুটা সময় আপনাদের সঙ্গে গীত বাহার পর্বে থাকছি। চলুন একের পর এক আবারও তিনখানি গান আপনাদের সবার জন্য রইল আমার পছন্দের।

0: বর্তমান সময়ের তরুণ তরুণীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের আবেগ প্রকাশ করতে চায় একটা লাইনের মাধ্যমে, একটা গানের লাইনের মাধ্যমে। কারণ শব্দ খুব সহজেই মানুষের ব্যক্তিগত অনুভূতির অংশ হয়ে ওঠে, আর সেই জায়গায় গীতিকার অমিতাভ ভট্টাচার্যের গানের লাইনগুলো খুব সহজেই মানুষের ব্যক্তিগত অনুভূতির অংশ হয়ে যায়। কেউ প্রেমে পড়লে তার গান মনে পড়ে, কেউ ভেঙে গেলে আবার তার গান শুনে, আবার কেউ বন্ধুত্বের আনন্দেও তার গানের সঙ্গ খোঁজে। এ যেন জীবনের প্রতিটি অনুভূতির জন্য তার কাছে আলাদা আলাদা শব্দ সাজানো। তার লেখার মধ্যে আধুনিকতার ছোঁয়া থাকলেও কোথাও একটা নিজস্বতার গন্ধ লুকিয়ে থাকে। কবিরা গান খানিকক্ষণ আগে আমরা শুনছিলাম, তা শুনলে মনে হয় আধুনিক জীবনের ভিড়ের মধ্যেও মানুষ আসলে নিজের শান্তি খুঁজে বেড়ায়। অমিতাভ ভট্টাচার্য আসলে নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারেন। তিনি জানেন আজকের সময়ে মানুষ বড় বড় দর্শনের কথা শুনতে চায় না, তারা চায় এমন কিছু কথা যা সহজ অথচ সত্যি। তাই তার গানে আমরা পাই খুব সাধারণ কিছু লাইন, কিন্তু সেই সাধারণ লাইনগুলি হয়ে ওঠে অসাধারণ। একজন গীতিকারের সাফল্য তখনই আসে যখন তার লেখা শুধু সিনেমার মধ্যে আটকে থাকে না, মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। আর বলতেই পারি অমিতাভ ভট্টাচার্যের গান ঠিক সেটাই করছে। তার গান লেখা আজ মানুষের ভালোবাসার মুহূর্তে বাজে, একাকিত্বের রাতে বাজে, দীর্ঘ সফরে বাজে, এমনকি ভাঙা মন জোড়া লাগানোর সময়ও বাজে। আর এখানেই শব্দের জাদু লুকিয়ে। তিনি কেবল গান লেখেন না, তিনি অনুভূতিকে শব্দ দেন। তিনি এমন কিছু লাইন লিখে ফেলেন যা শুনে মনে হয় এই তো, এটাই তো আমার মনের কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গীত বাহার পর্বে, আর খানিকটা সময় আপনাদের সঙ্গে রয়েছে এই পর্বখানি নিয়ে। আমি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় এখন সন্ধে ৬টা বেজে ১১ মিনিট হয়ে ৪৫ সেকেন্ড। চলুন আবারও পরপর দুখানি গান শোনাই, তারপর হয়তো আপনাদের থেকে বিদায় নেবার সময় চলে আসবে।
1: পার্সোনাল মিউজিক

আজকের এই দীর্ঘ সুরের সফরে আমরা যাকে নিয়ে এতক্ষণ কথা বললাম, তিনি শুধুমাত্র একজন গীতিকার নন, তিনি আসলে অনুভূতির এক শিল্পী। অমিতাভ ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি শব্দকে শুধু বাক্যে বাঁধেন না, তিনি শব্দের মধ্যে জীবনকে বাঁচিয়ে রাখেন। তার লেখা গান শুনতে শুনতে কখন যে আমরা নিজেদের গল্পের ভেতরে ঢুকিয়ে পড়ি তা আমরা নিজেরাও বুঝতে পারি না। আশা করছি আপনারাও ঢুকে গেছেন আপনাদের জীবনের গল্পের ভেতরে এতক্ষণ তার সৃষ্টি এতগুলো গান শুনতে শুনতে। আর তার গান আজকের প্রজন্মের আবেগ, আগামী দিনের স্মৃতি এবং সঙ্গীত প্রেমীদের হৃদয়ের এক চিরন্তন অংশ হয়ে থাকবে, এই আশাই রাখছি। এবং এই আশা রেখেই আপনাদের থেকে এবার বিদায় চাইছি, কারণ স্টুডিওর ঘড়ি অন্তত সেই কথাই বলছে, আর খুব একটা সময় হাতে নেই। আমরা গীত বাহার পর্বের একেবারে শেষ গান দিয়ে আজকের মতো এখানেই শেষ করব, আর আপনাদের থেকে আমিও বিদায় চেয়ে নেব। তবে ইতিমধ্যে কিন্তু স্টুডিওতে চলে এসেছে আপনাদের আরও এক প্রিয় আর্চি, আর্চি অঙ্কুরিতা, যার সঙ্গে রাত 11টা পর্যন্ত থাকছেন। আপনারা সবাই শুনবেন এক ছাক অনুষ্ঠানের ডালি কিন্তু আপনাদের জন্য সাজিয়ে রাখা রয়েছে, তাই শুনতে থাকুন এফএম উচ্চরন্ত। আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চলুন গানে গানে বিদায় নিই আজকের পর্ব থেকে, শুনতে থাকুন এফএম উচ্চরন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সবাইকে এফএম উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। এতক্ষণ আপনারা ছিলেন আপনাদের প্রিয় বন্ধু আর যে অপরাজিতার সঙ্গে, এবারে আমি আপনাদের আরও একজন বন্ধু আর যে অঙ্কুরিতা চলে এসেছি অনুষ্ঠানের ঝুলি নিয়ে। একেবারে থাকবো আপনাদের সঙ্গে রাত 11টা পর্যন্ত।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব হৃদয়ের সুর। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী হৃদয়ের সুর পর্বে।

রাধা এবং কৃষ্ণের প্রেম জাগতিক কামনার ঊর্ধ্বে, এক পরম পবিত্র আধ্যাত্মিক মিলন। তাদের প্রেমকে প্রায়শই নিষ্কাম প্রেম বা পরম ভক্তির প্রতীক হিসেবে দেখা হয়, যা সময়ের সীমানা ছাড়িয়ে শাশ্বত। রাধা এবং কৃষ্ণ শারীরিকভাবে সবসময় একসাথে ছিলেন না, কিন্তু তাদের আত্মা ছিল অভিন্ন। তাদের বিচ্ছেদ আসলে প্রেমের গভীরতাকেই প্রকাশ করে। ভক্তিশাস্ত্রের কথা যদি বলি, ভক্তিশাস্ত্রে রাধা হলেন মানুষের আত্মা অর্থাৎ জীবাত্মা, এবং কৃষ্ণ হলেন পরমাত্মা। রাধার কৃষ্ণের প্রতি যে টান, তা আসলে পরমেশ্বরের সাথে মিলিত হওয়ার জন্য আত্মার এক চিরন্তন ব্যাকুলতা। তাদের প্রেম কোনো জাগতিক চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, এটি ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ এবং আধ্যাত্মিক সমর্পণ। শ্রোতাবন্ধু, আজকের এই হৃদয়ের সুর পর্বে কীর্তন গানে আমরা রাধা কৃষ্ণের প্রেম বিরহ অনুভব করবো।

রাধা ও কৃষ্ণের প্রেম একটি পবিত্র শিখা যা ঐশ্বরিক মিলনের পথ দেখায়। কৃষ্ণ যদি প্রেম হয়, তবে রাধা সেই প্রেমের সার্থকতা। তাদের প্রেম কোনো জাগতিক চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। কৃষ্ণের বাঁশির সুর ছিল রাধার প্রতি তার প্রেমের এক অবিচ্ছেদ্য অংশ, যা রাধাকে জাগতিক সব কিছু ভুলিয়ে তার কাছে টেনে নিত। রাধা ও কৃষ্ণের প্রথম দেখার কাহিনীটি অত্যন্ত অলৌকিক। রাধা যখন জন্মগ্রহণ করেন, তখন তিনি চোখ খোলেননি। সবাই ভেবেছিলেন তিনি জন্মান্ধ। কিন্তু শিশু কৃষ্ণ যখন তার সামনে আসেন এবং তাকে স্পর্শ করেন, তখন রাধা প্রথমবার তার চোখ খোলেন। অর্থাৎ এই পৃথিবীতে রাধার প্রথম দেখা সৌন্দর্যই ছিলেন শ্রীকৃষ্ণ। শ্রোতাবন্ধু, শ্রীকৃষ্ণ তার লীলার মাধ্যমে আমাদের সবাইকে প্রেমের এক গভীর শিক্ষা দিয়েছেন, যা আজও আমাদেরকে অনুপ্রেরণা দেয়। তিনি শিখিয়েছেন প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা হলো কোনো শর্ত ছাড়া কাউকে ভালোবাসা, কোনো উদ্দেশ্য ছাড়া কথা বলা এবং কোনো প্রত্যাশা ছাড়া যত্ন নেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাকে জয় করার একমাত্র

একমাত্র উপায় হলো ভালোবাসা। প্রেমের মাধ্যমেই আমি সানন্দে বিজয় হই। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা আকর্ষণ, আর যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। শ্রীকৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর রাধা আর কৃষ্ণ কখনো মিলিত হননি। এই বিরহ প্রমাণ করে যে প্রেম কেবল মিলনে নয়, হৃদয়ের উপলব্ধিতে বেঁচে থাকে। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ একে অপরের থেকে দূরে থাকলেও তাদের বিশ্বাস ছিল অটুট। শ্রী রাধিকা ছিলেন পূর্ণ সমর্পণের প্রতীক। প্রেমের পথে নিজের অহংকার বিসর্জন দিলেই পরমাত্মার সন্ধান পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তে হৃদয়ের সুর পর্বে। এই পর্বে আমরা কীর্তনের মাধ্যমে শ্রী রাধা এবং কৃষ্ণের প্রেমকে অনুভব করবো।

শ্রী রাধাকৃষ্ণের বিরহ কোনো সাধারণ বিচ্ছেদ নয়, প্রেমের এক পরম অবস্থা যেখানে বিরহের মাধ্যমেই প্রেম পূর্ণতা পায়। ভক্তিশাস্ত্রে বলা হয়, মিলনে কৃষ্ণের কেবল বাইরের রূপ দেখা যায়, কিন্তু বিরহে কৃষ্ণকে রাধা নিজের অন্তরের প্রতিটি স্পন্দনে অনুভব করেন। মথুরায় চলে যাওয়ার পর কৃষ্ণ রাধার থেকে শারীরিকভাবে দূরে থাকলেও রাধা তার ধ্যানে ও হৃদয়ে শ্রীকৃষ্ণকে প্রতি মুহূর্তে অনুভব করতেন। এই বিরহ তাদের প্রেমকে শরীর থেকে আত্মায় স্থানান্তরিত করেছিল। রাধার বিরহ দীর্ঘ প্রতীক্ষা ভগবানের জন্য ব্যাকুলতার প্রতীক। শাস্ত্রমতে বিরহ আগুনের মতো প্রেমকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। প্রচলিত আছে যে রাধার থেকে বিদায় নেওয়ার পর শ্রীকৃষ্ণ তার প্রিয় বাঁশিটি ভেঙে ফেলেছিলেন, আর কখনো বাজাননি, কারণ সেই বাঁশির সুর ছিল শুধুমাত্র শ্রী রাধিকার জন্য। বিরহের চূড়ান্ত পর্যায়ে রাধা এতটাই কৃষ্ণমগ্ন হয়ে পড়েছিলেন যে তিনি নিজের অস্তিত্ব ভুলে কৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। একেই হয়তো বলা হয় প্রেমের পরাকাষ্ঠা। যেখানে বিরহ নেই সেখানে প্রেমের গভীরতা মাপা যায় না। রাধাকৃষ্ণের এই বিচ্ছেদই তাদের প্রেমকে আজ যুগল মিলন হিসেবে অমর করে রেখেছে।

রাধাকৃষ্ণের এই বিরহ আসলে বিচ্ছেদ নয়, বরং হৃদয়ের গভীরে প্রিয়জনকে সারাক্ষণ অনুভব করার এক প্রক্রিয়া। তাদের বিরহ আমাদের শেখায় যে কাউকে ভালোবাসলে তাকে কাছে

শ্রী রাধার বিরহে কেমন আছে কৃষ্ণ? তার বাঁশির সুর কেন এমন করুণ? শ্রোতাবন্ধু, এই অতুল প্রসাদই গান ফুটিয়ে তুলেছে শ্রীকৃষ্ণের মনের কথা। শ্যামের বিরহে রাধার কাতর হয়ে ওঠার কথা আমাদের জন্য, তার যন্ত্রণার কথা প্রতিবিম্বিত হয়েছে অসংখ্য গানে ও কাব্যে। কবির কলম ও সুরকারের ধ্বনির হাত ধরে

রাধার কান্না আমাদের হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু রাধিকার কাছে না পেলে কৃষ্ণের মনের অবস্থা কেমন হয়? কেন তার বাঁশির সুরে শোনা যায় বিষণ্ণতা? রাধার বিরহে কাতর কৃষ্ণের ব্যাকুলতা ফুটে উঠেছে এই অতুল প্রসাদী গানে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী। আজকের এই হৃদয়ের সুর পর্বে আমরা জানব রাধা এবং শ্রীকৃষ্ণের বিরহ ব্যথা, তাদের প্রেম, কীর্তন গানের মধ্যে সেই সব রকমের ইমোশন আমরা অনুভব করবো।

পূর্ণিমার রাত, যমুনার তীর, আর কদম গাছে শ্রীকৃষ্ণ রাধা। এর থেকে অপরূপ দৃশ্য এই মহাবিশ্বে আর কিছু হতে পারে কি? স্বয়ং শ্রী রাধিকাও চাইতেন এই দৃশ্য বার বার আসুক, আর সেই কারণেই তিনি ভ্রমরদের অনুরোধ করতেন নিষিদ্ধকালে ফুলবনকে সাজিয়ে তোলার জন্য।

শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যাওয়ার পর শ্রী রাধিকার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তখন শ্রী রাধিকার কষ্ট দূর করতে তার সখীগণ এই বলে সান্ত্বনা দিত যে তারা সকলে মিলে মথুরা যাবেন শ্রীকৃষ্ণকে ফিরিয়ে আনতে। সেই কথাই বর্ণিত হয়েছে এই গানে। শ্রোতাবন্ধু, একটি মজার তথ্য দিই। কিছু শাস্ত্রে বলা হয়েছে মথুরার কাছে ভান্ডির বন নামক স্থানে ব্রহ্মা স্বয়ং স্বর্গের নিয়ম অনুযায়ী তাদের একটি গোপন বিবাহ সম্পন্ন করেছিলেন। তবে লোকচক্ষুর অন্তরালে তাদের বিরহকেই বড় করে দেখানো হয়েছে। ভান্ডির বন বা শ্রী রাধাকৃষ্ণের বিবাহের স্থান, এটি একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবতা রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করে করা হয়েছে। মন্দিরের স্থানটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার ভান্ডির বন গ্রামে রয়েছে। স্থানটির সাংস্কৃতিক গুরুত্বও রয়েছে, কারণ ব্রহ্মবৈবর্ত পুরাণের শাস্ত্র অনুসারে রাধাকৃষ্ণ ভান্ডির বন বনে ব্রহ্মার উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করেছিলেন। ব্রহ্মা তাদের বিয়ের অনুষ্ঠানের পুরোহিত হয়েছিলেন। প্রতি বছর এই ঐশ্বরিক বিবাহ ফুলেরা দূজ উপলক্ষে উদযাপিত হয়। এই ভান্ডির বন ব্রজ অঞ্চলের অন্যতম পবিত্র বন।

ভান্ডির বনের প্রাঙ্গণে বেনুকূপ হচ্ছে পবিত্র কূপ, যার কাছে একজোড়া বিশাল ভান্ডির বট রয়েছে, যার নিচে শ্রী রাধাকৃষ্ণের বিবাহের অনুষ্ঠান হয়েছিল। ভান্ডির বন থেকে মান সরোবর প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বিশাল গাছপালা এবং পাখির অভয়ারণ্যে ঘেরা একটি কুণ্ড। একবার শ্রী রাধারানী কৃষ্ণের কাছ থেকে রাগ করার ভান করে এই হ্রদে এসেছিলেন। এই কথা জানতে পেরে তিনিও এই হ্রদে চলে গেলেন এবং মন্ত্রমুগ্ধ বাক্যে তাকে খুশি করলেন। শ্রোতা বন্ধুরা, আজকের হৃদয়ের সুর পর্বে আমরা কীর্তনের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেম ও বিরহকে অনুভব করেছি। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তী।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্বের অনুষ্ঠান সেরা কথা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সেরা কথা পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। শ্রোতা বন্ধুরা, মহামানবের অমৃত কথায় আমরা ধৃত্য হই, তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আমাদের জীবনধারাকে শৃঙ্খলাবদ্ধ করতে পারে মহামানবের অমৃতবাণী। আজকে আমরা এই পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু মূল্যবান কথা নিয়ে সেরা কথার আয়োজন করেছি। কবিগুরু বলেছেন, ভগবান আমাদের দিতেই পারেন, কিন্তু নিতে যে হয় নিজের গুণে। মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়, তার কারণ একদিকে সংসারে সে মরে, আরেক দিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। রবি ঠাকুর বলেছেন, বাজে কথাতেই মানুষ আপনাকে ধরা দেয়। তিনি বলেছেন, দেবমূর্তিতে আমরা কল্পনাকে বদ্ধ করিবার জন্যই চেষ্টা করিয়া থাকি। আমরা কল্পনাকে তখনই কল্পনা বলিয়া জানি যখন তাহার প্রবাহ থাকে, যখন তাহা এক হইতে আরেক দিকে চলে, যখন তাহার সীমানা কঠিন থাকে না, তখনই কল্পনা আপনার সত্য কাজ করে। সে কাজটি কি না সত্যের মধ্যে একান্তভাবে দেহ ধারণ করে, তখন সে আপনার সেই রূপকেই দেখায়। রূপের অতীতকে অনন্ত সত্যকে আর দেখা দেয় না। কবিগুরু বলেছেন, সকলের মধ্যে দেশ প্রকাশমান নয়, বহুর মধ্যে সে অস্পষ্ট অনির্দিষ্ট। দেশের যথার্থ প্রকাশ কোনো কোনো বিশেষ মানুষের জীবনেও, উপলব্ধিতে দেশের আন্তর্ভূম প্রাণধারা অকস্মাৎ একটা কোনো ফাটল দিয়ে কোনো উৎসবের মুখেই বেরিয়ে পড়ে।

কবিগুরু বলেছেন, দুঃখী আজ সমস্ত মানুষের রঙ্গভূমিতে নিজেকে বিরাজ করে দেখতে পাচ্ছে, এইটে মস্ত কথা। আগেকার দিনে নিজেদের বিচ্ছিন্ন করে দেখেছে বলেই কোনো মতেই নিজের শক্তিরূপ দেখতে পায়নি, অদৃষ্টের ওপর ভর করে সব সহ্য করেছে। আজ অত্যন্ত নিরুপায় ও অত্যন্ত সেই স্বর্গরাজ্য কল্পনা করতে পারছে যে রাজ্যে পীড়িতের পীড়া যায়, অপমানিতের অপমান খোঁজে। সেই কারণেই সমস্ত পৃথিবীতে আজ দুঃখজীবীরা নড়ে উঠেছে।

কবিগুরু বলেছেন, শিক্ষা দিবার উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে যদি আর কোনো অবান্তর উদ্দেশ্য ভেতরে ভেতরে থাকিয়া যায়, তবে তাহাতে বিকার জন্মায়। কবিগুরু বলেছেন, শিখিবার কালে

বাড়িয়া উঠিবার সময় প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন সেরা কথা পর্বে কবিগুরুর বাণী নিয়ে। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরেই ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত, গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিবিজি রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগেই জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটের প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
1: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই, তব ভারত নে এক নই চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ ওই যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হে। হমে ইসে নই উচাই পর লেকর জানা হ্যায়। হমারে সংকল্পোঁ কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হমেশা হমারে সাথ রহে ইহি প্রার্থনা হ্যায়।
0: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর 5ম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সময় অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে $703 বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুত ভান্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন

0: যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে এক বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানির যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। মুখ্য সচিব দুষ্মন্ত তানিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার জন্য সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেন জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশে প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে

অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিও কল্পনা দেববর্মা তিনি ককতমা ভূভাগ রংখা মন্ত্রী বখরাও নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালেমানি জরা তিনি গুজরাট নি সোমনাথ মান্ডব মতাই রেখা হাকতর বাই বাক্সা হাসতেব তিনি জুদা জুদা থাইও সোমনাথ মান্ডবনি সাম ফিরমণি বিশি সিনিসি বা পৌমানি সোমনাথ স্বাভিমান পর্ব পান্ডা পালাই যাখা কেন্দ্রনি হাফাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন ক্যারং নিশাই নিচি বা সামগ থেপানা বাকে তিনি ককমু তিখলাইকা এডিসিনি ভিলেজ কমিটি চংবারিনি বাকে তিনি বুথ সেন্টারনি মংরেম তিখলাইকা তাই তিনি নিশিমি বুথ সেন্টারনি মংরেমনি সাকাও সানমুং তাই কেবংমু ইয়াসাকমুনি সামুং চেংরজাখা মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জরা তিনি গুজরাটনি সোমনাথ মান্ডব খুলমকা তাই মতাই রেখা ও মান্ডবনি চেংরিমানি বিশি সিনিসি বা পৌমানরগী তিনি মতাই কতর সংসার জাখা আবুনি উল কুম্বা বিশেক তাই ভানাতি সামানি পান্ডা বাইরে জাখা আবুনরগী মন্ত্রীপক্ষর সাকা সোমনাথ মান্ডব সিরিসি তিনি পৈত মতাইরি মতাই হা কতনি কথার কাইসা ফনুক মারি অঙ্গে বাচাখা ব সাকা সোমনাথ অমৃত পর্ব লাই থাংজাক জরানো পালাইমানি তেরসিমিয়া অবংখা বসকাং বিশি সাই সাই রমুই হা কতনি ফনুক মারি কাহাম অঙ্গে টঙ্গান মন্ত্রী বখর সাকা সোমনাথনি লুকুরগ্ন মৈতো খেলাইরি ও লুকু বসংবিনি ইয়ারংবাই গদালি টংকে জরা কলকমা রমুই ফান গনাং অঙ্গে টঙ্গান ব সাকা হায়ুনি গুবুন ফান ভারতন মেচনি মানগলা
1: ভারত আজাদ হুয়া থা তো 1951 में সোমনাথ की প্রাণ প্রতিষ্ঠা ने ভারত की স্বতন্ত্র চেতনা का উদ্ঘোষ किया था। আজাদী के समय সরদার সাহেব ने 500 से ज्यादा রিয়াসতো को जोड़कर एक ভারত का আধুনিক স্বরূপ গড়া था। তো সাথ ही সোমনাথ के পুনর্নির্মাণ से उन्होंने দুনিয়া কো বতায়া থা ভারত কেবল আজাদ নাই হুয়া হ্যায় ভারত আপনে প্রাচীন গৌরব কো পুনঃ হাসিল করনে কে মার্গ পর ভি আব আগে বড় চুকা হ্যায়
0: কেন্দ্র নে হাপাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন কেরং নৈসাই নিচি বা এবা বিজি রামজি সামঙ্গ থেপানা বাকে তিনি ককমু তিখলাইকা অ কেরং অ বিশিনি জুলাই তালনি পুইলা সালমারি নিসিমি হা কত নিজ তো কামিয়া আমচাই সামঙ্গ থেপা জাগান কামি হামক্রে কক চংলাই নকশাকা অ কেরং বিশি থগি রা ও বিশিও সারা নিচি বা সালনি আগুনি রাং রানি কক রেখা মন্ত্রীকর প্রফেসর ডাক্তার মানিক সাহা গুজরাটনি হায়ং গনাঙ্গী সিনিজা সোমনাথ মান্ডবনি সুনামফিরমনি বিশি সিনিজি বা পৌমানরগী সোমনাথ স্বাভিমান পর্বন হাস্তিবেরমনি পান্ডনি চেঙ্গে রেখা তিনি ফুঙ্গ আগরতলানি শিববারি নখলাব সংসারজাক পান্ডব মন্ত্রীকর সাকা সোমনাথ স্বাভিমান পর্ব রগী বিশিসা রমে হাস্তেও জুদা জুদা তাংবুতাং না

আর যাখা সোমনাথ মান্ডপনি লাইবুমা খুরজাই বসাকা তিনি অ কথার সাল রানী অহলা বাইনি সিমি চেংরিবুই যে লোকরক্ত হাকতনি বড়রক সোমনাথ মান্ডপ সুনামথানি শুভামং রেখা বড়নি ফলা কথা নমুতো খালাইমানী সার ব খাকা মংনারগী সাকা আবহাই পান্ডা শিকলা হদানি বিশৃঙ্গ হাকতন হামজাকমা তাই বকরা খালাইয়ানে তাই বিশি নই সাই ব্রিচি সিনি বিশিনী বিশৃঙ্গ বিকশিত ভারত সুনামথানীয় মন্ত্রী বকর নরেন্দ্র মোদী ইমাং বাইথাং খালাইথানী চুবাওয়ান হাস্তেবেমনি পান্ডা চেংপুর লক্ষ্মীনারায়ণ বাড়ি পুখির নিসিমে কাই সিনিচিবা গলাবাইতী কুপলঙ্কে খগে শিব বাড়ি জরা বুড়িরগ্নে কাইসা হিমবতক কারিজাখা সালথং ত্রিপুরা হাঙ্ক নাইকল ফাংনি চেতন বাই খয়েরপুনি শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী সেবা দাম সংসার যাও সোমনাথ সাভিমান পর পালাইজাখা আরও মানজাখা বেড়াইখিরি মন্ত্রী সুজান্ত চৌধুরী তে এমএলএ রতন চক্রবর্তী খয় হাঙ্কর ব সুভাষ পার্ক কালীবাড়ি ও সোমনাথ সাভিমান পর পালাইজাখা পান্ডব মানজাখা খয় জেলা পরিষদ নি কাসক অকরাজ অপর্ণা সিংহ রায় হাঙ্ক নাইকলফাং রজত পান্থ আলাইদা হাঙ্ক নাইকলফাং অভিজিৎ চক্রবর্তী আকর্ষক বিশ্রামগঞ্জ সংসদক পান্ডব মানজাখা সিপাহী জলা জেলা পরিষদ নি আশোকফাং অকরাজক সুপ্রিয়া দাস দত্ত আলাইদা হাঙ্কর নাইকলফাং উপেন্দ্র জমাতিয়া হুকুমু ককসংলাই নগ্নি চেতন বাই তাই ককথুম হুকুমু নাইখুনি চুবা চুবাই তিনি কৈলাসহরণে কৈলাসেশ্বরী কালীবাড়ি নাট মান্ডপ সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা কগনারেখা অনকুতি জেলা পরিষদ নি কাসকরা অমলেন্দু দাস আরও মানজাখা কৈলাসর পুর নাইখানী চেয়ারপার্সন চপলা রানী দেবরায় ধর্মনগরী টাউন কালীবাড়িও তিনি সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা আরও মানজাখা সুনামখরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা সালচি ত্রিপুরা জেলা পরিষদ নি কাসক অকরাজ অপর্ণা নাথ হাঙ্কর নাইকলফাং চাঁদনী চন্দ্রন আকর্ষণ উদয়পুরী শিব মান্ডব তিনি সোমনাথ সাভিমান পর্ব পালাইজাখা পান্ড ন চেঙ্গিরেখা গোমতী জেলা পরিষদ নি কাসক অকরা দেবল দেবরায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ু আকাশবাণী কক্তমানি আপডেট মানার বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আপন কারি বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তিপা ইন্দ্র সেনারি দিনালু সাকা আসাম রাইফেলস তাই ভারত নিয়ে নাইমথাং বদল চয়াও সামং তাঙ্গি দঙ আবাই হাস্তে তাই হা কতনি লোকর কাহাম গরং দঙ তিনি লোক ভবন থামচি বা আসাম রাইফেলস তাই ডগরা থামচি সিনি সাটা ব্যাটারি ইউনিট ন বরম ইয়াফার্মা পান্ড ব অকক সাকা হাস্তেপা সাকা চিচারা থামচি বা বিশি ও কাসার লেবি মঙ্গই সংসাজা আসাম রাইফেলস খা ভারত নিয়ে কচামকু নাইমথাং বদল তাই আব বসংনি নাইমথাং সেব সাবনি কাইসা নাংমানী বেদেক পান্ড কুবুনি বিশং মানজাখা নৈচিসা আসাম রাইফেলস নি কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল তাই সিনিচিথাম মাউন্টেন ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং আকর্ষণ পান্ড লামসম কগনারখা হাস্তেপানি টাঙ্কর ইউকে চাকমা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সংজাক নাই মানিক খনি সামগ্র ফনাংনানতি হাস্তে নিলুকুরগ্ন সাকথারানি বাকে কয়মুং নারেখা তিনি পান্ডা কাশা ককতমা থমনারণি কক ফিরুমুঙ্গ বসাকা সালথাং এশিয়া ও সবাকমানি পাই হা কত নিলুকুরগ্নি বাকে আলাইদাকে কক নারেখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী ভারত নাংমানি সংজাক নাই মানিক খনে গবাংকুগ্ন ফাতার হানি তবুও আবুনি বাকে পেট্রোল ডিজেল সংজানায় গ্যাস নি সামুঙ্গ ফনাংমানি বাবাই ন কিসাসক খাইলাইনা নাঙ্গানো মন্ত্রী বক্রনে অ আওয়াইমু হাস্তে নি লোকরগ্ন সাউই মানরনা বাকে কবমুংনা রেখা ব হাস্তে চংবরি কমিশন এডিসি নিয়ে ভিলেজ কমিটি চংবরানি বাকে তিয়ার খলাইমুং চেংরেখা কমিশন তিনি ভোট সেন্টারনি মুংরেম তিখলাইকা তাই তিনি নিসিমি ভোট সেন্টারনি মুংরেমনি সাকাও সানমুং তাই কেবংমু ইয়াসাকমুংনি সামুং চেংরেজাখা আবো অ তালনি চিবা শালমারি জরা তঙ্গানো সানমুং তাই কেবংমুনি সামুং পায়ানো অ তালনি চিতক শালমারিও ভিলেজ কমিটি রকনি ভোট সেন্টারনি পাইথাক মুংরেম তিখলাই জাগানো অ তালনি চিচার আসাম কেবেঙ্গে মকল নুগিয়া রগ্নি থমু কাইথামনি ক্রিকেট সিরিজ থাম বুক চাও পাইরেখা ত্রিপুরা
তিনি উল নই এবার পাইথাং থমু।

거 하스테버돌 급라인카 널싱거니 번쩨 등 컬러버 성사작 등은 거 드리프라 느시네 란바이 급라인카 부스강 다음 느시 부리어 하스테니 저또 기사석 한 거로 페랑거그 와띠 파이만 오흔의 허적몽으로 가 너버티바 나이쿠 그나 살니 뚱마리 샤코 탐치 브리 디그리 셀시어스 다이 카마워 느치 브리 디그리 셀시어스 니 가나기니오 똥가는 디니 살니 샤카니 뚱마리 탐치 탐 더쇼믹 브리 디그리 셀시어스 다이 카마워 느치 네 더쇼믹 네 디그리 셀시어스 똥마니 꽉뚜마 파이너스 간 꽉뚜마 부발로 대회샤 মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী সোমনাথ অমৃতপর পালাইমানি জরা তিনি গুজরাটনি সোমনাথ মান্ডব মতাই রেখা হাক্তর বাই বাক্সা হাস্তেব তিনি জুদা জুদা থায় সোমনাথ মান্ডবনি স্নাফির মনি দিশে সিনিসি বা পৌমানি সোমনাথ স্বাভিমান পর পালাই যাখা এডিসিনি ভিলেজ কমিটিনি সংবরণী বাকে তিনি বুট সেন্টারনি মুংরেম তিখাইকা কক্তমা তিনি বাকে অরণ্য পাখিয়া উল্নি কক্তমা আওয়াইঙ্গান খনা ফুং দামসিনি সতী বুড়ি জীব

0: আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভিবিজি রামজি আইন আগামী 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন যে সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীতের উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মানুষকে মনে করিয়ে দেয় কোনো জাতি কেবল তখনই দীর্ঘকাল শক্তিশালী হয়ে থাকতে পারে যখন সে তার শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকে।
1: अगर 1947 में भारत आजाद हुआ था तो 1951 में सोमनाथ की प्राण प्रतिष्ठा ने भारत की स्वतंत्र चेतना का उद्घोष किया था। आजादी के समय सरदार साहब ने 500 से ज्यादा रियासतों को जोड़कर एक भारत का आधुनिक स्वरूप गढ़ा था, तो साथ ही सोमनाथ के पुनर्निर्माण से उन्होंने दुनिया को बताया था, भारत केवल आजाद नहीं हुआ है, भारत अपने प्राचीन गौरव को पुनः हासिल करने के मार्ग पर भी अब आगे बढ़ चुका है।
0: আজ সকালে প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রভাস পতনে এসে হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। সোমনাথ মন্দিরের দিকে যাওয়ার পথে ডমরুর ছন্দবদ্ধ বাদ্যের তালে প্রধানমন্ত্রী এগিয়ে যান এবং ভক্তরা তাঁকে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গুজরাটের বিশ্বখ্যাত সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্তি উপলক্ষে সোমনাথ স্বাভিমান পর্বের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। আজ সকালে আগরতলায় শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে আগামী 1 বছর ধরে রাজ্যেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সোমনাথ মন্দিরের ইতিহাস বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, আজকের এই পবিত্র দিনে রানী অহল্যাবাঈ থেকে শুরু করে যে সকল যুগ পুরুষ এবং ভারতীয়রা সোমনাথ মন্দির স্থাপনে সহায়তা করেছেন, সেই সকল পুণ্যাত্মাদেরও

স্মরণ করার দিন। তিনি আশা প্রকাশ করেন এই ধরনের অনুষ্ঠান যুব সমাজের মনে ভারতীয়তা বোধকে আরও সুদৃঢ় করবে এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়তা করবে। রাজ্যভিত্তিক অনুষ্ঠানের শুরুতে লক্ষ্মীনারায়ণ বাড়ি পুকুর থেকে জল ভর্তি 75 কলস নিয়ে শিববাড়ি পর্যন্ত মহিলাদের একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে খয়েরপুরস্থিত শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী সেবাধাম পরিসরে আয়োজিত সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ও বিধায়ক রতন চক্রবর্তী। খোয়াই জেলাতে সুভাষ পার্ক কালীবাড়িতে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, জেলাশাসক রজত পান্ত, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিকে বিশ্রামগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাসদত্ত, অতিরিক্ত জেলাশাসক উপেন্দ্র জমাতিয়া। জোরপুকুর ব্রিজ থেকে বিশ্রামগঞ্জ কালীবাড়ি পর্যন্ত হয় কলস যাত্রা। সংস্কৃতি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরের কৈলাসেশ্বরী কালীবাড়ির নাটমন্দিরে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। ধর্মনগরের টাউন কালীবাড়িতে আজ সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা নাথ, জেলাশাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ। অন্যদিকে উদয়পুরের শিব মন্দিরেও আজ সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে রাজ্যবাসীকে সংযত হবার অনুরোধ জানিয়েছেন। আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে, তাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর এই বার্তা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দেবার আহ্বান জানান তিনি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, তাই রাজ্য ও দেশের জনগণ সুরক্ষিত রয়েছে। আজ লোকভবনে 35 আসাম রাইফেলস ও 637 সাটা ব্যাটারি ইউনিটকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজ্যপাল বলেন, 1835 সালে কাছাড় লেভি নামে প্রতিষ্ঠিত আসাম রাইফেলস হল ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী এবং এর জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। উত্তর পূর্বের প্রহরী এবং উত্তর পূর্বের বন্ধু হিসেবে খ্যাত এই বাহিনীর প্রধান গুরুত্ব হল গুরুত্বপূর্ণ ভারত মায়ানমার সীমান্ত রক্ষা করা, বিদ্রোহ দমন অভিযান পরিচালনা করা এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা। তিনি ভারতীয় সেনাবাহিনীর সার্ভেলেন্স অ্যান্ড টার্গেট একুইজিশন রেজিমেন্টের কাজকর্মেরও প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 21 আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল এবং 73 মাউন্টেন ব্রিগেডের ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্যপালের সচিব ইউকে চাকমা। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে এবং আজ থেকে ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের

কাজ শুরু হয়েছে, তা চলবে আগামী 15ই মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16ই মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18ই মে। গত 9ই মে রাজ্যে দ্বিতীয় জাতীয় লোক আদালতে 13,046টি মামলার নিষ্পত্তি হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা আজ এই খবর জানিয়েছেন। আসামের বিরুদ্ধে দৃষ্টিহীনদের 3টি ম্যাচের ক্রিকেট সিরিজ 3-0 শেষ করল ত্রিপুরা। আজ তৃতীয় তথা শেষ ম্যাচেও জয় পেল রাজ্যদল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা 22 রানে জয় পেয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনে আজ গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা এবং পূজা সম্পন্ন করেছেন। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভিবিজি রামজি আইন আগামী 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে। এবারের পর্ব গান অন্তহীন, কিছু মিষ্টি মধুর গান, এবং সেই গানের কথা ভাসব আমরা এই পর্বে। তাই সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত। চলুন পর্বটি শুরু করা যাক একটি সুন্দর গান দিয়ে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী গান অন্তহীন পর্বে। এখন যে গানখানি আপনাদেরকে শোনালাম, কানহা, এই গানটি বিনোদিনী ছায়াছবির খুবই জনপ্রিয় গান। এই গানটি গেয়েছেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল এবং সঙ্গীত পরিচালক জুটি সৌরেন্দ্র সৌম্যজিৎ। গানটির সুর করেছেন সৌরেন্দ্র সৌম্যজিৎ। এই সিনেমাটি রামকমল মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি বিনোদিনী একটি নটীর উপাখ্যানের গান। এই গানে শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, যিনি নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন। এই গানখানি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি এবং এই গানটিতে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও বিরহকে কেন্দ্র করে তৈরি করা। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

0: ইস, মাথা থেকে তো রক্ত পড়ছে।
1: সহজ বলে হরি, ঠিক।

গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গান নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো থেকে অনুপ্রাণিত। কিন্তু এই গানটি অনুপ্রাণিত হলেও এই গানটিকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। গানটির চমৎকার সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। গানটি সিনেমায় তারিকালী এবং ঝুমা পালের মধ্যকার বিকশিত প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলে। এটি একটি রোম্যান্টিক গান যা মুক্তির পর শ্রেয়া ঘোষালের কণ্ঠ এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গীতে দর্শকদের মন কেড়েছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী গান অন্তহীন পর্বে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন গান অন্তহীন পর্বে, কিছু মিষ্টি মধুর গান এবং গানের সুরে কথায়। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আসাম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে, তাই রাজ্য ও দেশের জনগণ সুরক্ষিত রয়েছে। আজ লোকভবনে 35 আসাম রাইফেলস ও 637টি 7টা ব্যাটারি ইউনিটকে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে এবং আজ থেকেই ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে রাজ্যবাসীকে সংযত হবার অনুরোধ জানিয়েছেন। আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে, তাই পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব গীতাকাশে। বিশ্ব সাহিত্য সংস্কৃতির আঙিনায় কাজী নজরুল ইসলাম এক অসাধারণ ব্যক্তিত্বের আবির্ভাব। কবিতা, সঙ্গীত তথা সাহিত্য ভুবনে যার অবদান আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। আজ আমরা তারই সৃষ্ট বিভিন্ন ধরনের সঙ্গীত আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব এই পর্বে। আপনারা টিউ

সুরেলা সুমধুর সুর ও সঙ্গীত, বাচনভঙ্গি যেন অপার জগতের মধুরিমা, মনের কালোত্তীর্ণ আবেশ ছুঁয়ে যায়, শব্দচয়নও যেন অতি দ্রুত শিরা উপশিরা দিয়ে প্রবাহিত হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী গীত আকাশ পর্বে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী গীতাকাশ পর্বে। কাজী নজরুল ইসলাম হলেন এমন একজন মানুষ যিনি সর্ববিষয়ে গভীর জ্ঞান রাখতেন। উনি ছিলেন অনন্য মহাপ্রেমিক মহাপুরুষ, রক্তে দেহ মনে শিহরণ জাগানিয়া প্রিয় কবি কাজী নজরুল ইসলামের অপূর্ব সৃষ্টি। প্রতিটি গানই তার দেয়া সুর এবং গায়িকীর তাল লয় সব কিছুই প্রশংসনীয়।

অসাধারণ গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম। যেমন শ্যামাসঙ্গীত তেমনই কৃষ্ণ বিষয়ক, তেমনই অন্যান্য আধুনিক গান, আর নজরুল গীতিতে পরিপূর্ণ তার ভাণ্ডার। বড়ই দখল ছিল তার বিভিন্ন সঙ্গীত রচনায়। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ ছিলেন গীত আকাশ পর্বে কাজী নজরুল ইসলামের গানে কথায়। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্ব, আপনাদের সবার পছন্দের পর্ব, আজ রাতে পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী, সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধু, অনেকেই মনে করেন আমরা যতটা অধিকার সচেতন, দায়িত্ববোধের ক্ষেত্রে ঠিক ততটা নই। এটি আধুনিক সমাজ ও নাগরিক জীবনের একটি অন্যতম সমস্যা। মানুষ নিজের প্রাপ্য বা অধিকার সম্পর্কে যতটা সচেতন, অন্যের প্রতি বা রাষ্ট্রের প্রতি নিজের দায়িত্ব পালনে ঠিক ততটাই উদাসীন। এই যে ভারসাম্যহীনতা, এই ভারসাম্যহীনতা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে একটা বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করে। কি বলেন আপনারা, সত্যি কি তাই? শুনবো আপনাদের বিভিন্ন অভিজ্ঞতা ও মূল্যবান মতামত। আজকের আজ রাতে পর্বের বিষয়, যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। আমরা অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন, এটা আমার চাই, যেভাবেই হোক চাই, কিন্তু সেই অধিকারটা পাওয়ার পর কর্তব্য পালনে আমরা ঠিক কতটা সচেতন? আচ্ছা, সবাই কি এমন হয়, নাকি কেউ কেউ হয়, নাকি অধিকাংশই এমন হয়? কি মনে হয় আপনাদের? শুনবো আপনাদের অভিজ্ঞতার কথা আর আপনাদের মতামত। আপনাদের তো আমাদের নিয়ম জানাই রয়েছে, যারা সকালে বলছি তোমায় পর্বে ফোন করেছেন

অবশ্যই। এখন আজ রাতে পর্বে আপনারা অনুষ্ঠান শুনবেন, ফোন করবেন না। এবং আরও একটি অনুরোধ করব, যখনই এই বিষয়ে, এই প্রসঙ্গে কোনো দৃষ্টান্তমূলক ঘটনা বা আপনার অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করবেন, মেক শিওর কোনো ব্যক্তি বিশেষ, রাজনৈতিক বা প্রশাসনিক কোনো কথা আমরা বলবো না, কারোর নাম নিয়ে, কোনো প্রতিষ্ঠানের নাম নিয়ে আমরা কথা বলবো না। এই অনুরোধটুকু রইল আপনাদের কাছে, আশা করি সবাই মানবেন এবং প্রসঙ্গেই থাকবেন, প্রসঙ্গেই কথা বলবেন এবং এই টক শোর স্পিডটাকে ধরে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকে রাজ রাতে পর্ব। আজকে আমার বিষয়, যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। অপেক্ষায় রইলাম শ্রোতা বন্ধু আপনাদের ফোনের জন্য, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা শোনার জন্য। চলুন ততক্ষণে একটি গান দিয়ে শুরু করি। না, কথা বলতে বলতে একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, দেখি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, হ্যালো, নিতে পারলাম না, দুঃখিত, তবে অনুরোধ করব আপনি আরও একবার ফোন করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, অনুরোধ করব আপনারা আরও একবার ফোন করবেন, হয়তো কোনো সমস্যা রয়েছে নেটওয়ার্ক জনিত, তবে একটু পরে ফোনটা নিচ্ছি একটি গানের পর।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমার বিষয়, যত বুঝে অধিকার ভুলে যাই দায়ভার। অধিকারটা আসলে আমরা বেশি বুঝি, কিন্তু দায়িত্বের বেলায় উদাসীন হয়ে যায়। এই বর্তমান সময়ে কিন্তু এই সমস্যাটা একটা সামাজিক ও ব্যক্তিগত জীবনে বড় মনস্তাত্ত্বিক ও আচরণগত সমস্যা। অধিকার এবং দায়িত্ব একই মুদ্রার এপিট ওপিট হলেও মানুষ প্রায়শই নিজের প্রাপ্তি বা সুযোগ নিয়ে সচেতন থাকে, কিন্তু তার বিনিময়ে সমাজ বা রাষ্ট্রের প্রতি যে কর্তব্য সেটা মানুষ ভুলে যায়। শ্রোতা বন্ধু, আমার আজকের আজ রাতে পর্বের বিষয়, যত বুঝি অধিকার ভুলে যায় দায়ভার। আপনাদের আমাদের ফোন নাম্বার জানাই আছে, তবু আরও একবার বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার 03812326253 এই নম্বরে। যদি কোনো অসুবিধা হয় ফোনে রিচ করতে, আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো। আবার হয়তো আজকে ফোন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, হয়তো কোনো ইস্যু রয়েছে, তবে আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে। একটু প্রবলেম হয়তো হচ্ছে ফোনে, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত, আপনাদের অভিমত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965।

অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আপনাদের মতামত জানাতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজকে আপনারা জানিয়ে দিন। হ্যালো, কোনোভাবেই ফোনটা নিতে পারছি না শ্রোতা বন্ধু, দুঃখিত। অনুরোধ করব আপনারা আপনাদের মতামত হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। শ্রোতা বন্ধু, মানুষ তার প্রাপ্য, যেমন বাক স্বাধীনতা, শিক্ষার অধিকার বা সম্পত্তির অধিকার নিয়ে খুবই সচেষ্ট থাকে। এই অধিকারগুলো যে অন্যের অধিকারের উপর ভিত্তি করে টিকে রয়েছে সেটা হয়তো মানুষ ভুলে যায়। একটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই তাহলে দেখুন, রাস্তায় চলাচলের অধিকার সবার আছে, কিন্তু যখন ট্রাফিক নিয়ম মেনে চলার কাজটা আসে তখন সেই দায়িত্বটা অনেকেই আমরা এড়িয়ে যাই, কি তাই তো? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনাদের মতামত, আপনাদের অভিমত বা আপনাদের চোখের সামনে যদি কোনো দৃষ্টান্তমূলক ঘটনা থাকে তাহলে আজকের পর্বে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজকে ফোন নিতে পারছি না, আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। চেষ্টা করছি আরেকটি ফোন নেওয়ার, দেখি হচ্ছে কিনা। হ্যালো, হ্যালো শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মতামত জানাতে কাইন্ডলি আজকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকে ফোন আমাদের কথা বলছে না, তবে আমাদের কারিগরি বিভাগ চেষ্টা করছে ঠিক করার, তাই একটু অনুষ্ঠানে ছন্দপতন হচ্ছে। তবে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবারও বলে দিচ্ছি, 9402169965। শ্রোতা বন্ধু, আমার আজকের আজ রাতে পর্বের বিষয়, যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। এই কথাটা যে এসেছে, সেই প্রবণতাটা কেন তৈরি হচ্ছে? সেটা কি নিজের সুবিধার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য, না সমাজ বা রাষ্ট্র থেকে সবসময় দাবি করার মানসিকতা, বিনিময়ে কিছু না দেওয়ার আকাঙ্ক্ষা, নাকি ছোটবেলা থেকে অধিকার সম্পর্কে পড়ানো হলেও দায়িত্ব সম্পর্কে সচেতনতাটা কম তৈরি করা হয়েছে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত, আপনাদের অভিমত অবশ্যই শেয়ার করুন আমার সঙ্গে আজকের আজ রাতে পর্বে, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। শ্রোতা বন্ধু, যখন সবাই কেবল নিজের অধিকার নিয়ে ব্যস্ত থাকে, তখন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা অনেকটাই কমে যায়। নাগরিকরা যদি শুধু রাষ্ট্রের কাছ থেকে সুবিধা চায়, কিন্তু কর প্রদান বা নিয়ম মানার দায়িত্ব পালন না করে, তবে কিন্তু উন্নয়নের গতি কমে যায়। ট্রাফিক আইন ভঙ্গ করা, ময়লা যেখানে সেখানে ফেলা, এই সবই দায়িত্বহীনতার পরিচয়, যা জনজীবনকে আস্তে আস্তে অতিষ্ঠ করে তোলে। শ্রোতা বন্ধু, জানবো আপনাদের কাছ থেকে এই বিষয়ক কোনো দৃষ্টান্তমূলক ঘটনা, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা। তবে আজকে যেহেতু ফোন নিতে পারছি না, হোয়াটসঅ্যাপ লাইন আমাদের খোলা রয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। অনুরোধ করব, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটা জারি রাখবেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমার বিষয়, যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। শ্রোতা বন্ধু, আপনারা অনেকে ফোন করছেন দেখতে পাচ্ছি, কিন্তু যান্ত্রিক গোলযোগ একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই অনুরোধ করব, আপনারা আপনাদের অভিমত, আপনাদের মতামত হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। শ্রোতা বন্ধুরা, অধিকার এবং দায়িত্ব, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এই দুটো জিনিস মুদ্রার এপিট ওপিটের মতো। সমাজ ও রাষ্ট্রের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য এই দুটির মধ্যে ভারসাম্য থাকা অত্যন্ত জরুরি। অধিকার, যেটা সমাজ বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এমন কিছু সুযোগ সুবিধা যা একজন মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। অধিকার হলো কিছু আইনি বা নৈতিক নীতি যা একজন ব্যক্তিকে নির্দিষ্ট কিছু করার স্বাধীনতা দেয়। অধিকারের মধ্যেও কিছু প্রকার ভেদ রয়েছে, যেমন নৈতিক অধিকার, নৈতিক অধিকার যেটা আমরা সমাজ স্বীকৃত বলে থাকি, এবং আইনগত অধিকার যেটা রাষ্ট্র এবং সংবিধান স্বীকৃত। একটা এক্সাম্পল যদি দেই, বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের চোখে সমান সুযোগ পাওয়ার অধিকার, সেটা হচ্ছে অধিকার। দায়িত্ব, রেসপন্সিবিলিটি বা কর্তব্য, এমন কিছু কাজ যা একজন নাগরিক হিসেবে আমাদের করা উচিত বা পালন করা বাধ্যতামূলক। অধিকার ভোগ করার বিনিময়ে সমাজ বা রাষ্ট্র আমাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করে, এবং সেটাই স্বাভাবিক, সেটাই আমাদের দায়িত্ব। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর অর্থাৎ ট্যাক্স যেটা বলি আমরা, সেই ট্যাক্স প্রদান করা, অপরের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সমাজের কল্যাণে কাজ করা। অধিকার এবং দায়িত্ব একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেটা আমি আগেও বলেছি। আপনার অধিকার মানেই হলো অন্য কারো দায়িত্ব। আপনি যখন পথ চলার অধিকার ভোগ করেন, তখন আপনার দায়িত্ব হলো অন্য পথচারীর চলাচলে বিঘ্ন না ঘটানো। শিক্ষার অধিকার ভোগ করতে হলে শিক্ষার্থীকে নিয়মিত স্কুল

কর্মে যাওয়া এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার দায়িত্ব পালন করতে হয়। যে ব্যক্তি নাগরিক হিসেবে তার দায়িত্ব পালন করে না, সে অধিকার দাবি করে কিভাবে? একজন কর্মচারীর যেমন বেতন ও নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার আছে, তেমনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নিষ্ঠার সাথে কাজ করারও দায়িত্ব আছে। মাথা উঁচু করে বাঁচতে হলে নিজের আইনি ও আর্থিক অধিকার সম্পর্কে সচেতন হওয়া যেমন জরুরি, তেমনি পরিবারের প্রতি দায়িত্ব পালন করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শ্রোতাবন্ধু, একটি আদর্শ সমাজ গঠনে অধিকারের সচেতনতা এবং দায়িত্ব পালনের মানসিকতা উভয়ই সমানভাবে জরুরি। সেটা কি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারছি? অধিকারের জন্য আমরা লড়াই করছি, আমরা আজকে এই জিনিসের জন্য ডিমান্ড করছি, কালকে ওই জিনিসের জন্য, কিন্তু যখন সেটা পেয়ে যাই তখন সেটা কি আমরা ওই কাজটার বা যে অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে তার দায়িত্বটা কি আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারছি? কি মনে হয় আপনাদের? এই বিষয়ে জানবো আপনাদের অভিজ্ঞতার কথা, তবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ লাইন খোলা রয়েছে শ্রোতাবন্ধু, আপনারা আপনাদের মতামত অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আপনারা ফোন করছেন কিন্তু আজকে যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের ফোনটা নিতে পারছি না, অনুরোধ করব আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের অভিমত প্রকাশ করবেন। অপেক্ষায় রইলাম, চলুন এই পর্বে আরও একটি গান শুনে নিই।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা। এই পর্বে থাকবো আমরা একেবারে রাত 11টা পর্যন্ত। আজকের আজ রাতে পর্বের বিষয়, যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। অধিকার এবং দায়িত্ব, এই দুটো বিষয় একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন এবং সমাজ ব্যবস্থার মেরুদণ্ড। এদের সম্পর্ক অনেকটাই গাছের শিকড় এবং ফলের মতো। শিকড় হচ্ছে দায়িত্ব, যত মজবুত হবে ফল হচ্ছে অধিকার, তত মিষ্টি হবে। শ্রোতাবন্ধু, এই সমাজ আমার, আপনার, সবার, আমাদের সকলের, সমাজের প্রতি, আমাদের রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব থাকে। অধিকার যেমন আমরা চাই, তেমনি আমাদেরও তো কিছু দায়িত্ব পালন করতে হবে। একটি মেসেজ চলে এসেছে হোয়াটসঅ্যাপে। নমস্কার, আজকের বিষয়টি খুবই প্রাসঙ্গিক, সম্পর্কে দুই একটি কথা বলতে চেষ্টা করছি। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক, কারণ একটি ছাড়া অন্যটি অর্থহীন। সহজ কথায়, আমার অধিকার হল অন্যের কর্তব্য, আর আমার কর্তব্য হল অন্যের অধিকার। যখন আমি আমার অধিকার ভোগ করছি, তখন অন্য কেউ কর্তব্য করে আমার অধিকারের প্রতি সম্মান দেখাচ্ছে। যেমন আমার শান্তিতে বসবাস করার অধিকার আছে, তেমনি অন্যের অধিকার হল, অন্যের কর্তব্য হল তা নিশ্চিত করা। রাস্তায় ট্রাফিক পুলিশ যখন কর্তব্য পালন করেন, আমার অধিকারকে খর্ব করে আসলে তিনি আমার জীবনের সুরক্ষা দিচ্ছেন এবং অন্যের রাস্তা চলাচল নিরাপদ দিচ্ছেন। লিবার্টি প্রবন্ধে জনিক রাশিয়ান লেখক লিখেছেন যে এক ভদ্র মহিলার রাস্তার মাঝ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন এক সাংবাদিক ভদ্র মহিলাকে প্রশ্ন করলেন, তিনি বলেন যে তিনি স্বাধীন, তিনি তার স্বাধীনতার অধিকার ভোগ করছেন। তখন সাংবাদিক বললেন, আপনি যেভাবে স্বাধীনতা ভোগ করছেন, তেমনি মাঝ পথ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অধিকারও রয়েছে অন্যের। তাহলে ভাবুন, আপনার স্বাধীনতা আর অধিকার কোথায় থাকবে? না, আপনি কোনোভাবেই আপনার অধিকার আর স্বাধীনতা ভোগ করতে পারবেন না। শুধুমাত্র অধিকার দাবি করলে

সমাজে অসাম্য ও বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। তাই দেশের প্রত্যেক সুনাগরিক দেশের প্রচলিত আইনবিধি অবশ্যই মান্য করা উচিত, যাতে প্রত্যেকেই স্বাধীনতা অধিকার তথা সমস্ত অধিকার ভোগ করতে পারে। ধন্যবাদান্তে কেশব চক্রবর্তী, উদয়পুর। খুব সুন্দর লিখলেন কেশববাবু, একদম বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ধন্যবাদ আপনার মতামত আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রকাশ করার জন্য। শ্রোতা বন্ধু, আজকে যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের ফোন শুধু দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের কথা শুনতে পাচ্ছি না, তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল আপনারা এইভাবে আপনাদের মতামত, আপনাদের অভিমত, আপনাদের অভিজ্ঞতার কথা আজকের বিষয় নিয়ে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। আবারও বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। অধিকার রাষ্ট্র বা সমাজ কর্তৃক স্বীকৃত এমন কিছু সুযোগ সুবিধা যা ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গভাবে বিকাশ লাভ করতে পারেন না। এই যেমন ধরুন, আমরা সবসময় মৌলিক অধিকারের কথা বলে থাকি, এই মৌলিক অধিকার দেশের সংবিধান দ্বারা সুরক্ষিত থাকে। যেমন আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তা। আইনগত অধিকার যদি বলি, আইনের মাধ্যমে যে সুবিধাগুলো পাওয়া যায়, যেমন ভোট দেওয়ার অধিকার বা সম্পত্তির অধিকার। এরপর রয়েছে নৈতিক অধিকার, এটি বিবেক বা মানবিকতা থেকে আসে, যেমন বড়দের সম্মান পাওয়া বা বিপদে সাহায্য করা। তেমনি দায়িত্ব নিয়েও অনেক কিছু রয়েছে। দায়িত্ব সুন্দর সমাজের চাবিকাঠি, এমন কিছু কাজ যা সমাজ বা রাষ্ট্রের প্রতি আমাদের পালন করতেই হবে। কিছু ব্যক্তিগত দায়িত্ব আমাদের রয়েছে, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া, নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কিছু সামাজিক দায়িত্ব রয়েছে, প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, রক্তদান করা বা সামাজিক সচেতনতা তৈরি করা। কিছু রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে, নিয়মিত ট্যাক্স দেওয়া, রাষ্ট্রের আইন মেনে চলা এবং সরকারি সম্পদ রক্ষা করা। শ্রোতা বন্ধু, আমার আজকের আজরাতে পর্বের বিষয়, যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। আপনারা ফোন করছেন, আমি আবারও অনুরোধ করছি, আজকে যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের ফোন আমি নিতে পারছি না। অনুরোধ করব আপনারা আপনাদের অভিমত আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমরা আমাদের বিষয় যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। আপনারা ফোন করছেন প্রতিনিয়ত, কিন্তু যান্ত্রিক গলযোগের কারণে আজকে আমরা ফোনটা নিতে পারছি না। অনুরোধ করব আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। কথা বলতে বলতে একটি মেসেজ এসেছে। শুভ সন্ধ্যা অঙ্কুরিতা, তোমার আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ। সত্যিই তো, একদম জোর গলায় বলা যায় যে আমরা অধিকার সম্পর্কে যতটা না সচেতন, তার হাজার গুণ দায়িত্ব সম্পর্কে উদাসীন। আমাদের ভারতের সংবিধানে একদিকে যেমন 6টা মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ আছে, ঠিক তেমনি 10টা মৌলিক কর্তব্যের কথাও বলা হয়েছে। তাতে আমাদের দেশের জনসাধারণের রাষ্ট্রের প্রতি কী কী অবশ্য করণীয় কর্তব্য রয়েছে তার উল্লেখ রয়েছে। কিন্তু আমরা সেই দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আমরা সচেতন নই, অথবা জেনেও না জানার ভান করে উদাসীন থাকি, যা একেবারেই কাম্য নয়। যেমন আমরা যখন কোনো কাজ বা গভর্নমেন্ট জব না পাই, তখন আমরা বেকারত্বের জ্বালা বুঝি ঠিকই, কিন্তু কোনো জব বা চাকরি পেয়ে যাই তখন যে কাজ আমাদের জন্য অ্যালোট করা থাকে সেগুলোও ঠিকঠাকভাবে করতে চাই না।

বা কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। অথচ মাসের শেষে যখন স্যালারি পাই তখন খুব যত্নবান হয়ে ঠিকঠাক আছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখি। আর যদি শাস্তি স্বরূপ স্যালারি হেল্ড আপ করে রাখা হয় তখন আমরা কেন শাস্তি পেলাম সেই দিকে বিচার বিশ্লেষণ না করে অথরিটির প্রতি গালিগালাজ করি। তাছাড়া আরও আছে, যেমন জাতীয় সম্পদগুলোর যত্ন বা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের রয়েছে, তা সত্ত্বেও আমরা আমাদের জাতীয় সম্পদগুলোর প্রতি অবহেলা করি, পারলে ক্ষতি সাধন করি। আমাদের দুর্ভাগ্য এই যে আমাদের জীবন বাঁচানোর তাগিদে ট্রাফিক রুল মানার কথা বলা হয়, কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে চলেছি প্রতিনিয়ত। পরিবেশের ভারসাম্য রাখার জন্য গাছ লাগানোর কথা বলা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা বলা হচ্ছে, তার বদলে আমরা রোজ রোজ আবর্জনায় ভরিয়ে দিচ্ছি ড্রেনগুলো, রাস্তার পাশের জায়গাগুলো, যার ফলে পরিবেশের দূষণ হচ্ছে। অল্প কথায় এইটুকুই বললাম। শেষে বলবো, আসুন আমরা নিজেরা অধিকার সম্পর্কে যেমন ভীষণভাবে সচেতন থাকব, পাশাপাশি দায়িত্ব ও কর্তব্যগুলো পালন করার চেষ্টা করব, এবং আমাদের চারপাশও পুরো ভারতবর্ষ যাতে সুন্দর ও স্বচ্ছ হয় তার জন্য সুস্থ মানসিকতার পরিচয় দেব। ভালো থেকো স্বর্ণালীদি। খুব সুন্দরভাবে স্বর্ণালীদি পুরোটাই বুঝিয়ে লিখলেন। অসংখ্য ধন্যবাদ স্বর্ণালীদি, এত সুন্দর করে তোমার অভিমতটা ব্যক্ত করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তুমিও ভালো থেকো। শ্রোতা বন্ধু, আজকে রাজ রাতে পর্বের বিষয় যত বুঝি অধিকার ভুলে যাই দায়ভার। আপনি যখন রাস্তায় নির্ভয়ে চলার অধিকার চান তখন আপনার দায়িত্ব হলো ট্রাফিক আইন মেনে চলা। এই সব কিছুই অধিকার এবং দায়িত্বের ভারসাম্য বজায় থাকে, যেটা আমি শুরুতেই বলেছিলাম, অধিকার এবং দায়িত্ব এটা মুদ্রার এপিটোফিট। আপনার কথা বলার অধিকার আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যের সম্মান হানি করবেন। অন্যের সম্মান রক্ষা করা তখন আপনার দায়িত্ব হয়ে দাঁড়ায়। সুন্দর পরিবেশে শ্বাস নেওয়ার অধিকার যেমন আপনার আছে, তেমনি পরিবেশকে দূষণ মুক্ত রাখার দায়িত্ব কিন্তু আপনার। বর্তমানে আমরা অনেকেই আমাদের অধিকার সম্পর্কে সচেতন, কিন্তু দায়িত্ব পালন করতে পারি কজন বলুন তো? যার ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। যখন প্রতিটি মানুষ তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে তখন অধিকারগুলো এমনিতেই সংরক্ষিত হবে।

শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় ছিল অধিকার এবং দায়িত্ব নিয়ে। শ্রোতা বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞানের মতে অধিকার এবং দায়িত্ব অবিচ্ছেদ্য, অর্থাৎ একের অধিকার হল অন্যের দায়িত্ব। আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু অন্যকে অপমান না করার দায়িত্বও রয়েছে। নিজের অধিকারের পাশাপাশি আমার কাজ বা আচরণ অন্যের কী ক্ষতি করছে, সেই প্রশ্নটা আমাদের উচিত নিজেকে করা। শৈশব থেকে দায়িত্ববোধের শিক্ষা নেওয়া, দায়িত্ব পালনে উদাসীনদের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা। শ্রোতা বন্ধুরা, অধিকার মানুষকে স্বাধীনতা দেয়, আর দায়িত্ব সেই স্বাধীনতাকে টেকসই করে রাখে। অধিকার ও কর্তব্যের ভারসাম্যই

একটি সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়ে তোলে। দায়িত্বহীন অধিকার কেবল বিশৃঙ্খলা তৈরি করে। তাই আমাদের সবার উচিত সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, অধিকার তো 100 বার, অধিকারের জন্য লড়াই করে সেই অধিকারটা নেওয়া এবং তার পাশাপাশি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করা। আজকে শ্রোতা বন্ধুরা, একটু অনুষ্ঠানে ছন্দপতন ঘটেছে, যান্ত্রিক গলযোগের কারণে আজকে ফোনে আপনাদের সঙ্গে কথা বলতে পারলাম না, তার জন্য দুঃখিত। আপনারা এখনও ফোন করে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখব অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরজে অঙ্কুরিতা বিদায় নিচ্ছি আজকের মতো।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামী দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। হায়ুনি খোরাং শুনবেন সকাল 6:25। সকাল 6:55 শুনবেন ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সকাল 7:35 স্থানীয় সংবাদ ককবরক সংবাদ সকাল 7:40। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 শুনবেন তোমায় গান শোনাবো। নিউজ হেডলাইন্স শুনবেন সকাল 9:10। বলছি তোমায় শুনবেন সকাল 9:12 আরজে কোয়েলের সঙ্গে। তুমি অনন্যা শুনবেন সকাল 10:00। বেলা 2:30 শুনবেন চিরায়ত। রবি কিরণ শুনবেন বেলা 3:00। বেলা 3:30 শুনবেন সফরনামা। নিউজ হেডলাইন্স শুনবেন বেলা 3:58। ফেলে আসা দিনের গান শুনবেন বেলা 4:00। বিকেল 5:00 শুনবেন আরজে শ্বেতার সঙ্গে ঝুমে সাথ সাথ। সন্ধ্যে 6:30 শুনবেন ছন্দে গানে। রাত 7:25 শুনবেন সেরা কথা। রাত 7:55 শুনবেন স্থানীয় সংবাদ। রাত 9:02 শুনবেন প্রণমী তোমারে। রাত 9:30 শুনবেন আজ রাতে, সাথে থাকবেন আরজে মানালি। জানিয়ে দিচ্ছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি।